0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار کھلنا سکال ساتٹا بجے انسٹ منٹ ہمارے اسٹوڈیو کھڑی آج بدھ بار ستروئی آشار چودہ تینتیس بنگابد پندرہ محرم چودہ آٹچلس ہجری پہلا جولائی دو ہزار چھبیس خریسٹابد بریٹی اسنات سکال سب کے پریتیما شوبھیچا جانے شروع کرچے ہمارا آج کے پرتھم ادھیبیشن انوشٹان پرچارت ہوچے میڈیام پانچ سینتیس دشمک چھ تین میٹارے پانچ آٹھان کلو ہارس ایک ساتھ ایف ایم بینڈ آٹاشی دشمک آٹھ میگا ہارس بنگلہ بےتار موبائل ایپ تھے پریہ شروتا انوشٹان گھوشنائے رہے لبنا ہاسنا فاروق مشٹی پرکوشل تتوادھانے آچن محمد عبداللہ آل مامون پرکوشل دائت آچن ایلیزا اختر اور محمد سائفوزامان ادھیبیشن شروتے ہی انگریزی سنباد ڈھاکا کے ریلے کر شنانا ہوپر ہی رہے استھانیہ سنباد بنگلائے
1: السلام علیکم 8 اے ایم دس از بنگلہ دیش بیتار براڈ کاسٹنگ آن دا مارننگ آف وینسڈے دا 17th آف آشاڑ دا 15th آف محرم اینڈ جولائی دا فرسٹ دا نیوز ریڈ بائی تسلیما عمر First, the headlines. Jatiyo Shongshod passes 9,38,000 crore taka national budget for fiscal year 2026-27. Parliament passes Gambling Prevention Bill 2026 and Cyber Security Amendment Bill 2026. Bangladesh Bank announces monetary policy with inflation curb as top priority. Former Information and Broadcasting Minister Hasanul Haq Inu sentenced to 10 years imprisonment in case of crimes against humanity during July mass uprising. Bangla QR launched in the country today to ensure fast, easy and secure digital transactions. Dhaka University Day is being observed today amid various programs. Roof collapse kills 14 children at a tuition center in Lahore of Pakistan. And in FIFA World Cup football, Ivory Coast beat Norway while France won against Sweden. Mexico is now facing Ecuador at Mexico. Now, on to the details. The Jatiyo Shongshod has passed the national budget of 9,38,000 crore taka for the fiscal year 2026-27. The budget comes into effect from today. To facilitate implementation of the budget, the Speaker, Major retired Hafizuddin Ahmed Bir Bikram yesterday put the Appropriation Bill 2026 to a voice vote and it was passed unanimously. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary moved the bill. Before passage of the Appropriation Bill, ministers concerned presented justifications for expenditure under their respective ministries through 59 demands for grants covering both development and non-development spending. The Speaker disposed of the grant demands and cut motions proposals related to various ministries by voice vote. Earlier on Monday, lawmakers approved the Finance Bill 2026 after making several changes to the original budget proposals, including raising the income tax-free threshold to 4 lakh taka for individuals and dropping a proposed requirement for taxpayers to disclose certain investments. Besides, the opportunity to invest black money without question in the housing sector was cancelled and the obligation to disclose investment information was abolished. In addition, the corporate tax of private universities and medical colleges was reduced from 10% to 5%. No new VAT is being imposed on retail traders. It may be mentioned that the finance minister proposed the 9,38,000 crore taka budget for the 2026-27 fiscal year in the parliament on 11th June. The budget has set a revenue collection target of 6,95,000 crore taka. Meanwhile, the Jatiyo Shongshod passed the Gambling Prevention Bill 2026 and the Cyber Security Amendment Bill 2026 yesterday. The Gambling Prevention Bill 2026 was brought to enact a timely law with strict punishment provisions for preventing online betting and similar activities and related crimes. Home Minister Salahuddin Ahmed moved the bill for passage and it was passed unanimously by voice vote. Besides, the Cyber Security Amendment Bill 2026 was introduced in Parliament to amend the Cyber Security Act 2026. Post Telecommunication and Information Technology Minister Fakir Mahbub Anam moved the bill for passage and it was passed unanimously by voice vote. Earlier, in the tabled question and answer, Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir informed the Parliament that the Election Commission has already started the necessary preparations to hold free, fair and impartial local government elections. The House will resume its sitting at 3 p.m. on Tuesday next. Bangladesh Bank has announced a new monetary policy for the period from July to December with inflation curb as the top priority. Central Bank Governor Mohammad Mustaqur Rahman announced the monetary policy at the Bangladesh Bank office at Motichil in the capital yesterday. He said the contractionary monetary policy will be continued as inflation remains well above the government's target. Mohammad Mustaqur Rahman said, point-to-point headline inflation declined to 9.4% in May 2026 from 11.7% in July 2024. He further said the policy repo rate will remain at 10%. This is Bangladesh Betar giving you the news. The International Crimes Tribunal, ICT2, has convicted and sentenced former Information and Broadcasting Minister Hasanul Haq Inu to 10 years imprisonment for crimes against humanity committed in connection with the killings of six people in Kushtia during the 2024 July mass uprising. The three-member tribunal, led by Justice Nazrul Islam Chaudhary, pronounced the judgment yesterday. Bangla Cure is being launched in the country today to ensure fast, easy and secure digital transactions. With this, payments can be made from all the banks, mobile financial services or digital wallets using a single QR code. This will eliminate the need to keep multiple QRs in the same shop and customers will get rid of the hassle of finding separate QRs. Bangladesh Bank has made the use of Bangla QR code mandatory from today. The University of Dhaka is celebrating its 106th founding anniversary today with a vibrant array of programs. This year's theme is Restoration of Democracy and Higher Education at Dhaka University. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman have given separate messages marking the 106th founding anniversary of Dhaka University. 14 children died after the roof of a building near Lahore collapsed on top of them. The incident happened at a private tuition center in the Kahna suburb of the Pakistani city yesterday. Young children under the age of 10 are among those to have been taken from the scene. Authorities launched an investigation into the collapse and two people were taken into custody as part of the initial inquiry. The Supreme Court has ruled that babies born in the U.S. have a constitutional right to citizenship, rejecting Donald Trump's bid to end the 150-year-old policy. Chief Justice John Roberts ruled that children born in the U.S. to parents unlawfully or temporarily present as citizens at birth under the 14th Amendment. President Trump had sought to limit the right through an executive order, arguing that the children of undocumented immigrants and some temporary visitors were not subject to the jurisdiction thereof and thus not eligible for birthright citizenship. Football, and in the knockout stage, Norway defeated Ivory Coast by 2-1 goals at Dallas in USA, while France beat Sweden by 3-0 in New York to move into the round of 16 in the FIFA World Cup football. Mexico is now facing Ecuador in a fight to advance to the last 16 in Mexico City. Finally, weather and focus valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. জাতীয় সংসদ ভার্সেস 9,38,000 crore ন্যাশনাল বাজেট ফর ফিসকাল ইয়ার 2026-27 পার্লামেন্ট ভার্সেস গ্যাম্বলিং প্রিভেনশন বিল 2026 অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যামেন্ডমেন্ট বিল 2026 বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্সেস মনিটারি পলিসি উইথ ইনফ্লেশন কার্ভ অ্যাজ টপ প্রায়োরিটি Former Information and Broadcasting Minister Hasanul Hakinu sentenced to 10 years imprisonment in case of crimes against humanity during July mass uprising. Bangla QR launched in the country today to ensure fast, easy and secure digital transactions. Dhaka University Day is being observed today amid various programs. Roof collapse kills 14 children at a tuition center in Lahore of Pakistan. And in FIFA World Cup football, Ivory Coast beat Norway, while France won against Sweden. Mexico is now facing Ecuador at Mexico. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
0: Assalamu alaikum. Bangladesh Bitar Khulna, Khobor Porchi, Shahida Akhtar. Khulna City Corporation and Proshashok Nozul Islam Mojo Bulletin. সরকার দেশজুড়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা করেছে। অভিযানের অংশ হিসেবে নগরীর প্রত্যেকটি ড্রেনকে বর্জ্যমুক্ত করা হচ্ছে। এডিস মশার বংশবিস্তারের স্থানসমূহ ধ্বংস করা হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত এ অভিযান চলবে। তিনি গতকাল মহানগরীর 22 নম্বর ওয়ার্ডের নতুনবাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক এসএসসি বিশেষ পরিচ্ছন্ন অভিযানে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সবুজ নগরী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণের আহ্বান জানান। এর আগে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন এবং এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মোর্শেদুজ্জামান খান ও 22 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর 29 নম্বর ওয়ার্ডের লোয়ার যশোর রোড ও হাজি মহসিন রোড সংলগ্ন ড্রেনের পেড়ি মাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভিক্টোরিয়া ইনফ্যান্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সানফ্লাওয়ার স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ, মশক নিধন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দি কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজ গতকাল উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কাজের উদ্বোধন করেন। জেলা জামায়াতের নায়েবে আমির, তালা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রায় 3,65,00,000 টাকা ব্যয়ে সড়কটি পুনঃসংস্কার কাজ বাস্তবায়ন করছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা গতকাল কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায় সহ সকল ধর্মীয় ও সামাজিক সংগঠন কেএমপি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি বদ্ধপরিকর। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনাজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা গোপী কিষাণ ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 2026 সালে এইচএসসি বিএমটি এইচএসসি ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা পরিচালনা, কেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ, পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে উপজেলা সহকারী কমিশনার, ভূমি ও পরীক্ষা কেন্দ্রের সচিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
2: খুলনা দাকুপ উপজেলার চালনা পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য 29,28,11,632 টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর ভবনের হলরুমে পৌর প্রশাসক উপজেলা রিভাই অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন মিঠু প্রধান অতিথি হিসেবে গতকাল এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 2,12,91,632 টাকা এবং ব্যয় ধরা হয়েছে 1,82,99,000 টাকা। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও চালনা প্রেসক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নতুন কোন কর আরোপ ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌরসভা 2026-27 অর্থ বছরের জন্য 94 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সাফাত আরা সাইদ প্রধান অতিথি হিসেবে গতকাল এ বাজেট ঘোষণা করেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন। থানা অফিসার ইনচার্জ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা প্রকৌশলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গতকাল বিশেষ চাহিদা সম্পন্ন 13 জন শিশুর মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 5 জনকে হুইল চেয়ার, 2 জনকে ক্রাচ, 3 জনকে চশমা এবং 3 জনকে শ্রবণযন্ত্র প্রদান করা হয়। এদিকে যশোরের অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে গতকাল প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 4 জনকে শ্রবণযন্ত্র, 3 জনকে হুইল চেয়ার এবং 4 জনকে চশমা দেওয়া হয়। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় চুয়াডাঙ্গার মন্ডল স্পোর্টস ক্লাব 2-0 গোলে নীলফামারী মিহির স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে। এদিকে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএম হাইস্কুল মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টে গতকাল আর্জেন্টিনার সমর্থক দল 1-0 গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় শুরুতে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী ফেরদৌসী রহমান, গানের কথা লিখেছেন গাজী মজহারুল আনোয়ার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সবশেষে আবু জাফরের লেখা এবং তার সুরে এবং সাথেই রয়েছেন ফরিদা পারভিনের কণ্ঠে শুনবেন আরও একটি দেশের গান।

এতক্ষণ শুনছিলেন দেশের গান। স্টুডিওর ঘড়িতির সময় সকাল 8:30। শুনতে পাচ্ছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন আনোয়ারা নাসরিন পাখি, গানের কথা লিখেছেন ফিরোজ খান নুন, সুর করেছেন প্রদীপ রাহা।

প্রিয়শ্রোতা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গিয়েছেন অনুষ্ঠানে ঝুমুরানি গাইন, গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চরাঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপাড়সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ওষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, বর্ণালীতে আবারও ফিরছি। শোনাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, আর এটি আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে আবুল হায়াত মোহাম্মদ কামালের লেখা গান গেয়েছেন গাজী সালাউদ্দিন বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

প্রিয়শ্রোতা, গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার, 19 জুলাই রবিবার পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে খেলার চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে শোনানো হবে, শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকা জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এই বাজেট কার্যকর হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়ার প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এই সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়ার প্রতিরোধ বিল 2026 আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশভোজ গতকাল বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর অধিদপ্তর প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজও বাতিল করার ফলে সরকারের প্রায় 50 লাখ টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্তর প্রেস সচিব আরও জানান, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল গড়ে 30-55 কোটি টাকা। তিনি জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ করত। বিগত সরকারের সময় এই বিশাল অঙ্কের টাকা এখনও বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাচ্ছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এই চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে 14টি শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহানা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বের খেলায় মেক্সিকো সিটিতে শেষ 16-তে ওঠার লড়াইয়ে মেক্সিকো এখন ইকুয়েডরের মোকাবেলা করছে। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে নরওয়ে 2-1 গোলে আইভরিকোস্টকে এবং নিউ ইয়র্কে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে শেষ 16-তে উঠে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: বৃষ্টি মানেই যেন প্রকৃতির এক নীরব সুর। আকাশে কালো মেঘ জমে, তারপর টুকটাক করে বৃষ্টির ফোঁটা নেমে আসে, চারপাশের ধুলো ধুয়ে পৃথিবীকে নতুন করে সাজিয়ে তোলে। আবার অনেকের কাছে বৃষ্টি মানে এক কাপ গরম চা, জানালার পাশে বসে গান শোনা বা প্রিয় বই পড়া। আবার কারো কাছে বৃষ্টি মানেই সেই শৈশবের স্মৃতি, ভিজে ভিজে মাঠে দৌড়ানো, কাগজের নৌকো ভাসানো, কিংবা বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে মজা করা। আসলে বৃষ্টি মানেই অন্যরকম ভালো লাগা। এখন বৃষ্টি স্নাত সকালে, তাই সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানাচ্ছি রূপালী আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: আমি নূরজাহান আক্তার।
0: বন্ধুরা আরও রয়েছেন আমাদের সাথে তত্ত্বাবধানে, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান, আর সেই সাথে রয়েছেন আপনারা কজন বন্ধু। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুন্দর আছেন সেই প্রত্যাশায় আমরা মূল আয়োজনে ফেরার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদেরকে ফোন করতে হবে যে নাম্বারটিতে
1: জানেন। হ্যাঁ অবশ্যই, আমি আসলে তাড়াহুড়া করে ফেলছিলাম বন্ধুদেরকে জানানোর উদ্দেশ্যে,
0: বেশি উত্তেজনায় তাড়াতাড়ি জানো।
1: বৃষ্টি যেহেতু বন্ধুরা দেখার ভালো লাগে, ঘুম পড়ে যেতে পারে তাই না, কারণ বৃষ্টি স্নাত দিনে কিন্তু ঘুমের একটা প্রকোপ কিন্তু সবার
0: থেকে।
1: যাই হোক, বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি বন্ধু ঘুমানো যাবে না, আমাদেরকে শুনতে থাকুন।
0: 01974121970
1: এই নম্বরকে রয়েছে আপনাদের সাথে আমরা।
0: তবে আজকে বৃষ্টির জন্য হয়তো আকাশের মন ভালো নেই বলে হয়তো আকাশ কাঁদছে, আর সেই সাথে আমরা কাঁদতে পারতাম যেহেতু আপনাদের চিঠি নেই, কিন্তু কাঁদছি না, জানি আজ না হোক কাল তো চিঠি পাবই। তো চিঠি লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। তো আর কথা না নড়ছেন, আমরা গানে সরাসরি চলে যাই।
1: ঠিক তাই, আর এখন আমরা প্রথমে যে গানটি শোনাবো এটি শুনতে চেয়েছেন রাজীব কপিলমণি খুলনার বন্ধু, বেইমানি ছায়াছবি থেকে।
0: আমরা কিন্তু বেইমানি করছি না আপনার গান শোনাতে গিয়ে।
1: ঠিক তাই, আমরা শুরুতেই বন্ধুদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের পছন্দে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে এই গানটি।

0: প্রিয় শ্রোতা, আবারও আপনাদের গানের কাছে ফিরছি। এবারে গানটি নেওয়া হয়েছে চন্দ্রকথা এই ছবি থেকে।
1: গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী, শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুনীল বাগেরহাট
0: মোল্লাহাটের বন্ধু। তো চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে রয়েছি আপনাদের জন্য অপেক্ষায়, ঠিক যেমনটি আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। বন্ধুরা, আজ যেহেতু প্রায় বাংলাদেশে প্রায় বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কিন্তু আমাদের যে জিনিসটা করতে হবে, শুধু আজ নয়, প্রতিদিনই কম বেশি বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাস চলছে, তো বৃষ্টির সময় বাইরে বের হতে গেলে অবশ্যই বর্ষাদি বা ছাতা নিয়ে বের হতে কিন্তু আমরা ভুল করবো না। আর আপনি যদি নিজস্ব পরিবহনে যান তাহলে রেইনকোটটা সাথে নিয়ে যে বের হতে পারেন। আর সবচেয়ে বড় কথা, যেখানেই চলুন না কেন, যেভাবেই চলুন না কেন, ট্রাফিক আইনটা আপনার মেনে চলতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো একদমই ঠিক নয়। চলুন প্রথম বন্ধুকে আছেন কথা বলে নিই।
1: নমস্কার
0: জি, আদাব, বলুন জ্ঞানন্দ দা।
1: হ্যাঁ, হ্যাঁ
0: হ্যাঁ, আমি ভালো আছি, বলুন। জি বলুন, কি পছন্দ?
1: ভালো থাকুন। জি, ছায়া ছবির নাম হলো
0: চালবাজ।
1: যেকোনো
0: একটি গান, আচ্ছা ঠিক আছে, চালবাজ ছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু জ্ঞানেন্দ্র পাল, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। পরবর্তী বন্ধুকে আছেন,
2: হ্যালো,
3: বিজন
2: কুমুস্তা। জি,
0: পরবর্তী বন্ধু, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? ওসমান খান। হ্যাঁ জি, বলুন ওসমান ভাই।
1: আমাকে শোনাবেন হৃদয়ের আয়না? হৃদয়ের আয়না ছায়াছবি থেকে কণ্ঠশিল্পী আগুনের কণ্ঠে, গানের শিরোনাম হচ্ছে,
0: গানের শিরোনাম ভুলে গিয়েছেন নাকি?
2: কোনো সমস্যা নেই বন্ধু, আমরা অবশ্যই বিচ্ছিন্ন যে কোনো একটি গান শুনিয়ে দেবো।
0: আবার সেই কথা বলতে বলতে কেটেও গেল সংযুক্তি, তো যাই হোক শুনিয়ে দেবো, আমরা চেষ্টা করব।
2: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম,
1: শুভ সকাল।
2: শুভ সকাল বন্ধু,
0: কথা বলুন।
1: মোহাম্মদ আশরাফুল আলম।
2: জি, আশরাফুল আলম,
1: পাটকেলঘাটা সাতক্ষীরা থেকে।
2: পাটকেলঘাটা সাতক্ষীরা, জি।
1: ছবির নাম অতিথি।
2: অতিথি ছায়াছবি
1: থেকে সাবিনা ইয়াসমিন, গানের কথা
0: ঠিক আছে, পরবর্তী বন্ধুর সাথে কথা বলে নিই। হ্যালো, সালামু আলাইকুম। ভীষণ ভালো আছি, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ নিত্যানন্দ দা, বলুন। কেন বলো আশা, সেটাই তো, একটু বড় জীবন পেলে হয়তো ভালোবাসাটা বেশিক্ষণ থাকতে পারতো, তাই না? ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে আসা।
2: হ্যালো,
0: জি, পাংশা রাজবাড়ি বন্ধু, তাই তো, বলুন। মৃত্যুর মুখে থেকে যে কোনো একটি ছবির গান, মানে মৃত্যুর মুখে ছবি থেকে যে কোনো একটি গান,
2: ঠিক তাই। হ্যালো, জি, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, জিল্লুর রহমান। জি বলেন।
1: আমি শুনতে চাই মনের জ্বালা সিনেমা থেকে একটি গান।
2: আচ্ছা, কোন গানটি? হ্যালো,
0: মনের জ্বালার কোন গানটি? আচ্ছা ঠিক আছে, আমাদের নতুন বন্ধু, এই জন্য হয়তো বা আগে থেকে, আসলে কি আমরা কোন গানটি শুনতে চাই আগে থেকে একটু যদি পরিকল্পনা করে নিয়ে তারপরে আমাদেরকে ফোন করা হয়, তাহলে দেখবেন বেঁধে যাবে না বা থেমে থাকবেন না বা অন্য কোনো বন্ধুও সময়ের জন্য অপেক্ষা করবেন না,
2: ঠিক তাই। ওয়ালাইকুম আসসালাম,
1: মানিক। জি,
2: কোন গানটি ভাই?
0: সব সখীরে পার করে দিয়ে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী তোমার গানের,
2: যদিও এখন সোনা দানার
0: অনেক দাম, ভালোবাসার মূল্যই ভালোবাসা দিয়ে দিতে হয়। আচ্ছা, এবারে কে আছেন? যা, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আরো একবার চেষ্টা করুন। কে আছেন?
1: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম।
1: কেমন আছেন?
0: জি ভালো আছি। বলুন। আমরা চেষ্টা করি বন্ধু, আপনার নামটা তো বলুন।
1: আব্দুল আলিম।
0: আব্দুল আলিম জি,
1: কাশিয়ানি গোপালগঞ্জ থেকে।
0: অনেকদিন কিন্তু আপনার ফোনও পাই না। না না না, এটা কোনো কথা না। যাই হোক, আপনি আপনার অনুরোধের কথাটি বলুন।
1: আচ্ছা ঠিক আছে, মুস্তাফা ভাই।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে আমরা গানের কাছে ফিরে যাব। কে রয়েছেন এবারে?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: আপু, কথা বলছি আব্দুল মজিদ।
2: আব্দুল মজিদ,
1: গ্রাম পাঁচবাড়িয়া, মহেশপুর ঝিনাইদহ থেকে।
2: পাঁচবাড়িয়া?
0: হ্যাঁ, মহেশপুর ঝিনাইদহ থেকে।
2: বন্ধু আপনি যদি গেয়ে শোনান। আচ্ছা তাই হোক, আমরা চেষ্টা করবো আপনার অনুরোধটি শুনিয়ে দেওয়ার।
0: এই বিশের জেলার না কি বললো কথায়, মানে আপনার সুরের জন্য কথাটা বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা চাইবো যে গান শুনতে যদি চাই তাহলে শিল্পীদের কণ্ঠেই শুনি, আর আপনাদের কাছে আমরা শুনতে চাই কিন্তু অন্য কোন আয়োজনে। তো যাই হোক, এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভীষণ ভালো বুলবুল ভাই। জি বলুন। জি ভালো বলুন।
1: আমার পক্ষ থেকে আপনাদের সকাল সকাল
0: আচ্ছা অনেক ধন্যবাদ। আমরা আর গান ফোন নিতে পাচ্ছি না, এবার গানে চলে যাচ্ছি।
2: ঠিক তাই, এবারে আমরা গান শোনাবো বন্ধু। মানিক শৈলকোপা ঝিনাইদহ থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন সোহাগ ছায়াছবি থেকে, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।
0: একটু আগে কিন্তু আমাদের মানিক শৈলকোপা ঝিনাইদহ থেকে ফোন করেছিলেন না? চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

এই আকাশ বাতাস সাক্ষী রেখে বন্ধুরা আমরা বলছি আমরা আপনাদের সাথে থাকতে চাই, নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। চলুন পরবর্তী গানে ফিরে যাই। এবারে শোনাবো আপনাদেরকে নয়ন ভরা জল, এই ছবির গান। যে গানটি শুনতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন, আপনি শাহবাজপুর সৈকত বাজিনাদা থেকে অনুরোধ করেছিলেন, শিল্পী কনক চাপা এবং মনির খান।

0: এবারে মনের মাঝে তুমি
1: সবসময় থাকা উচিত এমনটা?
0: হ্যাঁ থাকবে, ঠিক আছে, কিন্তু এখন আমরা শোনাবো বন্ধুদেরই পছন্দ মনের মাঝে তুমি
1: গানটি। প্রেমী ও প্রেমী চমৎকারী গানটি শুনতেছি। আমাদের কাছে অনুরোধ করেছেন রাজু, আপনি চৌগাছা যশোর থেকে,
0: আর গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল।

0: এবারে সব শেষ গানটি এই আয়োজনে, তাই না? রূপালীর আয়োজনে আজকে সব শেষ গানটি শুনবো, আশা ভালোবাসা।
1: অবশ্যই তাই, আশা আছে তো ভালোবাসা আছে, আর ভালোবাসা আছে বলি আশা এখনো বেঁচে আছে।
0: ঠিক তাই, আর আমরা এইভাবেই আশা নিয়ে বারবার ফিরে আসবো বন্ধুদের কাছে। তবে এই মুহূর্তে শুনবো এন্ড্রু কিশোর কণ্ঠে এই গানটি, শুনতে আমাদেরকে অনুরোধ করেছিলেন আব্দুর রহমান পাংশা, রাজবাড়ির বন্ধু।

সকাল 9:45 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে ভূপাল টোড়ির আগে বাঁশি বাদন শুনবেন শিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার, রাগ ভূপাল টোড়ি।

উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভূপাল টোড়ি রাগে বাঁশি বাদন শুনলেন। শিল্পী ছিলেন নিখিল কৃষ্ণ মজুমদার। প্রিয়শ্রোতা, এর সাথে শিশুরা আমাদের আজকের প্রথম অধিবেশনে সবায়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

মিষ্টি অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা। বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামছিয়া শাম্মি। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এ বাজেট কার্যকর হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল ২০২৬ কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ ্য ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়া প্রতিরোধ বিল ২০২৬ এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে।

0: এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনী, সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাচ্ছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এই চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি ও ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসে উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাকিস্তানের লাহোরের কাছে একটি ভবনের ছাদ ধসে 14টি শিশুর প্রাণহানি ঘটেছে। লাহোর শহরের উপকণ্ঠে কাহনা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে গতকাল এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ছাদ ধসের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের 150 বছরের পূর্ণ নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার। প্রধান বিচারপতি জন রবার্টস আদেশ দেন যে সংবিধানের চতুর্দশ সংশোধনী মোতাবেক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা, এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থান করে, তবুও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। এদিকে আদালতের এই রায় ট্রাম্পের অভিবাসন নীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে এবং মানবাধিকার নিয়ে কাজ করার নাগরিক গোষ্ঠীগুলো একে স্বাগত জানিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা নকআউট পর্বের খেলায় মেক্সিকো 2-0 গোলে ইকুয়েডরকে হারিয়ে শেষ 16-তে জায়গা করে নিল। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে এবং নিউইয়র্কে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে শেষ 16-তে উঠেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, শুনছিলেন এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত রিলেকৃত অনুষ্ঠান। এবারে জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। বিকেল 4:05 রয়েছে চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান। চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন মোহাম্মদ শহীদুল ইসলামের কণ্ঠে দুপুর 12:30। বিকেল 3:05 রয়েছে ছায়াছবির গান। রবীন্দ্রসঙ্গীত মামদুদা খাতুন রেশমার কণ্ঠে দুপুর 12:20। আর শ্রীনগর লালন গীতির অনুষ্ঠান বেলা 2:30। পাঁচমিশালি গানের অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ জামির হোসেনের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সি, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সি এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বলেছেন, উদ্ভাবনী একটি বিশ্ববিদ্যালয়কে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। প্রযুক্তি নির্ভর প্রশাসন, দক্ষ সেবা ব্যবস্থা এবং সৃজনশীল চিন্তার সমন্বয়ে গড়ে উঠবে আগামী দিনের স্মার্ট কুয়েট। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নতুন ধারণা ও সৃজনশীল উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর কাজী হামিদুল বাড়ি অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ডক্টর এ বি এম আওলাদ হোসেনের সভাপতিত্বে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মোস্তফা জামান চৌধুরী এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস ইনাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইনস্টিটিউট পরিচালক, হল প্রভোস্ট চেয়ারম্যান ও শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দি কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজ গতকাল শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কাজের উদ্বোধন করেন। জেলা জামায়াতের নায়েবে আমির, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রায় 3,65,00,000 টাকা ব্যয়ে সড়ক পুনঃসংস্কার কাজটি বাস্তবায়ন করছে। সাতক্ষীরার তালা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় মাদক, অনলাইন জুয়া এবং উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অপরাধ দমনে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা জামায়াতের আমির, উপজেলা বিএনপির সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ এক সভা গতকাল যশোর চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহ কমিটির অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল 2025-26 অর্থ বছরের তৃতীয় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের এই আবাসন প্রকল্পের কাজ বরাদ্দ দিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকাশ্য লটারির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোরের মনিরামপুর উপজেলার 3,808 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে গতকাল উফসি রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপকারভোগী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে আমন ধানের বীজ, 10 কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 5,830 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া 250 লেবুর চারা দেওয়া হয় এবং 5 লেবুর চারার সঙ্গে 600 টাকা মূল্যের 40 কেজি ট্রাইকো কম্পোস্ট জৈব সারও দেওয়া হয়। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় চুয়াডাঙ্গার মন্ডল স্পোর্টস ক্লাব 2-0 গোলে নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে মাগুরার শালিখা উপজেলার আরপাড়ার ডিগ্রি কলেজ মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচ ব্রাজিল সমর্থক দল 3-2 গোলে আর্জেন্টিনা সমর্থক দলকে পরাজিত করে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশের গান রুনা লায়লার কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি রবীন্দ্রসঙ্গীত মামদুদা খাতুন রেশমার কণ্ঠে।

দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন মামদুদা খাতুন রেশমার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। আমাদের স্টুডিও ঘড়িতে সময় দুপুর 12:30। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে আধুনিক গান শিল্পী মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রথম গানের কথা লিখেছেন লায়লা চৌধুরী।

এতক্ষণ আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী মোহাম্মদ জামির হোসেন, গীতিকার আব্দুল হামিদ।

0: আপনারা এতক্ষণ মোহাম্মদ জামির হোসেনের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল।

να τη ρεσλούσουν την. Το μπλε κόκκινο ήμουν σαν πίσω ήσαν νίτο χωρινά και άλλα τα άλλα το μάτσι όπου και πίσω τέτοιν. Δουνιάτε ήμουν φαβή πόσο πας κόρου δεν το προβασί και παπουθήκ. Σομμάν ζωνο φαβή γιάω παρτσιν κουρουτσφο τάχουτη το μπλε δάν κόρου. হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হবে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসবে। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 1টায় ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ। আপনাদেরকে শোনাবো বিভিন্ন ছায়াছবির গান। এই অনুষ্ঠানে থাকছে ফোন ইন পর্ব। নাম্বারটি যদিও আপনারা জানেন, তবুও আরেকবার জানিয়ে দিচ্ছি, 01974121970। আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি অনামিকা কুণ্ডু। অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার, মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধুরা, কথা আর বাড়াবো না, চলে যাব গানে। প্রথমেই শোনাব এই গানটি, বাল্য শিক্ষা ছায়াছবি থেকে গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুফল, রায়ের মহল, খুলনা থেকে।

এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রাজু নন্দন প্রতাপ খুলনা থেকে, ছায়াছবি কে অপরাধী, শিল্পী আগুন ও রিজিয়া পারভিন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইব আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দুই দুয়ারি ছাড়া ছবি থেকে গান শিল্পী আগুন, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জাফর কাকচিড়া বরগুনা থেকে। শ্রোতা বন্ধুরা, এই গানের সাথে সাথেই আমরা চলে যাব ফোন ইন পর্বে। আমাদের সাথে যুক্ত থাকতে যোগাযোগ করুন এই নম্বরে 019741219700।

0: প্রিয় শ্রোতা, যেমনটি বলছিলাম, গানের ওপারেই কথা হবে আপনাদের সাথে। 01974-121-970 এই নম্বরে ফোন চলে এসেছে। কোন বন্ধু প্রথমে যুক্ত হয়েছেন তার সাথে কথা বলবো।
1: নমস্কার। জি বলুন। ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা, সাথেই থাকবেন। এবারে কোন বন্ধু যুক্ত হলেন কথা বলবো তার সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি জি, ধন্যবাদ শ্রোতা, সাথেই থাকবেন। আজ তো গানের তালিকায় আপনার পছন্দের গানটি নেই, তবে সাথে থাকলে আশা করছি আপনার চুড়িওয়ালা ছবি থেকে যে কোনো একটি গান শোনাতে পারবো। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি গোলখালি পাড়া থেকে শেখ রেজাউল বলছি।
1: জি বলুন।
2: আমাকে গান শোনাবেন ছবির নাম আত্মত্যাগ, কুমার শানু, মিতালি মুখার্জি। গানের ছেলে নাম এত ভালো, বেশো না আমায় বিনিময়ে আমি কি দেবো তোমায়।
1: ধন্যবাদ বন্ধু।
0: এবারে কে যুক্ত হয়েছেন তার সাথে কথা বলবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি জি, অনুরোধ জানাবেন। জি ঠিক আছে, ধন্যবাদ শ্রোতা বন্ধু, এভাবেই সাথে থাকবেন। আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন।
1: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার অনুরোধের গানটি বলুন।
3: আমাকে গান শোনাবেন হঠাৎ বৃষ্টি সিনেমা থেকে, একদিন স্বপ্নের দিন, এই গানটা শোনাবেন।
0: চমৎকার একটি গানের জন্য অনুরোধ করেছেন আমাদের শ্রোতা, অবশ্যই সাথেই থাকবেন। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, জি শুভ দুপুর, কে বলছেন?
4: জি
0: জি, ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন। আর একজন বন্ধু যুক্ত হয়েছেন।
1: শুভ দুপুর। জি বলুন। ধন্যবাদ।
0: আর একটি ফোন কল নিয়ে আবারও চলে যাব গানের কাছে। কোন বন্ধু যুক্ত হলেন? হ্যালো হ্যালো, জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে? জি জি, খুবই জনপ্রিয় এবং পুরনো একটি গান, সাথেই থাকবেন শ্রোতা। আর আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা থাকবে আমাদের। যাদের সাথে কথা হলো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাথে কথা হয়নি তারা একেবারেই মন খারাপ করবেন না, কারণ আবারও একবার আমরা ফোনে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। আর হ্যাঁ, এবারেই শোনাবো বিজন কাকচিড়া বরগুনার বন্ধু আপনার পছন্দে পিঞ্জর ছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফিরদৌসী রহমান।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। এবারে শুনবেন সমাধি ছায়াছবি থেকে গান, শিল্পী এসআই টুটুল। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুনীন মোল্লারহাট বাগেরহাট থেকে।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আগামী ছয় জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন
1: শ্রোতা বন্ধুরা। এবারে শুনবেন নসিব ছায়াছবি থেকে গান, শিল্পী রুনা লায়লা। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে।

বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো সালমা জাহানের কণ্ঠে দোলা ছবি থেকে গান। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকা জাতীয় বাজেট পাশ হয়েছে। আজ থেকে এ বাজেট কার্যকর হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। গত 11 জুন জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে গতকাল জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী করে জুয়া প্রতিরোধ বিল 2026 সংসদে পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দফতরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত

0: হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারে প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 150 বছরের পুরনো মার্কিন নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টস আদেশ দেন, সংবিধানের চতুর্থ সংশোধনী মোতাবেক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা, এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থান করলেও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড 16-তে উন্নীত হয়েছে ফ্রান্স, মেক্সিকো ও নরওয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরিকোস্টকে হারিয়েছে নরওয়ে। এছাড়া নিউ ইয়র্কে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে অনায়াসেই রাউন্ড 16-তে পৌঁছে গেছে ফ্রান্স। এদিকে আজ রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড। এছাড়া রাত 2টায় ওয়াশিংটনে সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল 6টায় সান ফ্রান্সিসকোতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। বন্ধুরা, এবারে শোনাব ছায়াছবির গান ক্ষতিপূরণ। ছায়াছবি থেকে গান শুনবেন শিল্পী ইন্দ্রু কিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন এনামুল চুয়াডাঙ্গা থেকে।

0: শ্রোতা বন্ধু, আরো একবার সময় হলো আপনাদের সাথে কথা বলবার এবং ফোনও চলে এসেছে। কোন বন্ধু যুক্ত হয়েছেন কথা বলবো তার সাথে। প্রথমে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, শ্রোতা আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। আরো একজন রয়েছেন। হ্যালো, জি আদাব, কে বলছেন, কোথা থেকে? নামটি আরেকবার বলবেন। জি হ্যাঁ, এবার অনুরোধ জানাবেন। স্বজন, ঠিক আছে, স্বজন ছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। তুমি কবি আমি তোমার কবিতা, এবারে কোন বন্ধু রয়েছেন?
1: শুভ দুপুর। হ্যাঁ বলুন। ছবির নাম আরেকবার বলুন। হ্যাঁ, ধন্যবাদ।
0: হ্যালো হ্যালো,
2: নমস্কার।
0: জি আদাব, কে বলছেন, কোথা থেকে? ধন্যবাদ, সাথেই থাকবেন। আপনারা ফোন করতে পারেন 01974121970 নম্বরে। আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: যেখানে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু, গানের শিরোনাম তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে। আর লুৎফা ভাইকে আমার ধন্যবাদ জানাবেন।
1: ধন্যবাদ।
0: হ্যালো হ্যালো, জি শ্রোতা, কে বলছেন, কোথা থেকে?
2: আফজাল মোল্লা, দেওতলা বডিয়াঘাটা থেকে বলছি। জি আবু,
0: জি
2: আজ 15 দিনের মধ্যে একটা গান দেবে না, প্রায় ফোন করি কেন পাবে না ঠিক আমি জানি না, তবে এখন যে গানটা শোনাবেন, ছবির নাম আরশিনগর।
0: জি
2: আরশিনগর ছায়াছবির থেকে আব্দুল হাদির কণ্ঠে একটা গান শুনিয়ে দিবেন আর আপনারা ভালো থাকবেন।
0: গানের কথা বলবেন শ্রোতা, কোন গানটি শুনতে চাচ্ছেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক আছে, আপনার অনুরোধটি আমরা লিপিবদ্ধ করে রাখছি। আর এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আরেকবার নামটি বলুন।
0: শ্রোতা আপনার রেডিও সেটের ভলিউমটি একটু কমিয়ে দেন, না হলে আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যালো, এবার আপনার অনুরোধটি বলুন। শ্রোতা আপনাদেরকে আমরা সবসময় অনুরোধ করি, এখনো বিনীতভাবে অনুরোধ করব, যখন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আপনার রেডিও সেটের ভলিউমটি কমিয়ে রাখবেন, তাহলে আপনার কথা এবং অনুরোধ আমরা স্পষ্ট শুনতে পারব এবং পরবর্তীতে শোনাতেও সহজ হবে। আর একটি ফোন কল নেব। কোন বন্ধু যুক্ত হয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: শুভ দুপুর। কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন, শাহবাজপুর শৈলকোপা থেকে।
1: হ্যাঁ বলুন।
4: সেলিম রেজাকে আমার শুভেচ্ছা পৌঁছে দিবেন। আমাকে শোনাবেন নারীর মন, নারীর মন স্যাসেবে থেকে এন্ডোস্পে কণ্ঠে ঘুমিয়ে থাকো গো সদমি ফুলের বিছানায়। ভালো থাকবেন।
1: ধন্যবাদ বন্ধু।
0: এই ফোন কলটির সাথেই আজকের মতো ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি। শ্রোতা যাদের সাথে কথা হয়নি তারা আগামী দিন নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। চলে যাচ্ছি গানে, শোনাব কেয়ামত থেকে কেয়ামত ছবির গান। যুগলে গিয়েছেন রুনা লায়লা ও আগুন, শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন হবিগঞ্জের বন্ধু চাঁদনী।

এবারে শুনবেন ভালোবাসার যুদ্ধ ছায়াছবি থেকে গান, শিল্পী কনক চাঁপা ও ইন্দ্র কিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল কাজীপাড়া ভেড়ামারা থেকে।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দীঘাংশা ছায়াছবি থেকে গান, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ও রুনা লায়লা। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মকরন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: বনু লতা সিং
1: আমি আজ হারিয়েছি তোমারি পরশে স্বপ্নে
0: ও অনুপমা।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

0: অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সঙ্গে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লালনগীতির অনুষ্ঠান আর শ্রীনগরে। প্রথম গানের শিল্পী আকলিমা পারভিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লালন গীতির অনুষ্ঠান আশিনগর। এবার শিল্পী আকবর আলী সাঁই।

এতক্ষণ শুনলেন লালন গীতির অনুষ্ঠান আরশিনগর। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ বেতার খুলনা, বিকাল 3টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা তিনটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের এইচএসসি ও সমগণ পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 12,70,583 শিক্ষার্থী। মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি। লিখিত পরীক্ষা চলবে 8ই আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15ই আগস্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে, তাই এ খাতের গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ নামা এহসানুল হক মিলন। আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও সেশন জট নিরসনে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে এবং শিক্ষা জীবনে কোন জট রাখা হবে না। একই সাথে তিনি জানান, আগামী 2027 সালে বিদ্যমান কারিকুলাম পরিমার্জন করা হবে এবং 2028 সালে সম্পূর্ণ নতুন কারিকুলাম প্রণয়ন হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা

0: প্রস্তুতি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 150 বছরের পুরনো মার্কিন নীতির বিপরীতে গৃহীত ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব লাভ তাদের সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টস আদেশ দেন, সংবিধানের চতুর্দশ সংশোধনী মোতাবেক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা এমনকি তাদের বাবা মা যদি সেখানে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থান করলেও তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে নাগরিকত্বের এই অধিকার সীমিত করার চেষ্টা করেন। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রের নথিপত্রহীন অভিবাসী বা সাময়িক ভ্রমণকারীদের সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্বের এই অধিকার প্রযোজ্য নয়। ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড 16-তে উন্নীত হয়েছে ফ্রান্স, মেক্সিকো ও নরওয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইকুয়েডর 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এদিকে এছাড়াও নিউইয়র্কে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে অনায়াসেই রাউন্ড 16-তে পৌঁছে গেছে ফ্রান্স। এদিকে আজ রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড। এছাড়া রাত 2টায় ওয়াশিংটনে সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল 6টায় সান ফ্রান্সিসকোতে বসনিয়া হার্জিয়েগো ভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ছায়াছবির গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে শুনবেন শাদি মোবারক ছায়াছবি থেকে গান।

0: আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলো দিকগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতবন্ধুরা, আপনারা শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবি সবুজ সাথী, শিল্পী সাবিনা ইয়াসমিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে রাখাল বন্ধু ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে কণ্ঠ দিয়েছেন মীনা বড়ুয়া ও সাবিনা ইয়াসমিন।

এতক্ষণ শুনলেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান, গীতিকার নঈম গহর, শিল্পী সাবিনা ইয়াসমিন।

এবারের গীতিকার ইউনুস আলী মোল্লা ও শিল্পী হচ্ছেন মোহাম্মদ মুজিব হায়দার। আর এবারের যে গানটি শুনবেন সেটা পল্লী গীতি।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে ঘোষণাটি শুনলেন। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী নাসিমা ফেরদৌস।

শ্রোতা বন্ধুরা শুনছেন পাঁচমিশালী গানের অনুষ্ঠান। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও গীতিকার নারায়ণ চন্দ্র রায়।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকাল চারটার বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা তিনটি হচ্ছে চট্টগ্রামের ফকিরছড়ি উত্তর, ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গাফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল শহর, নতুন শহর প্রকল্প এলাকায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের HSC ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার HSC ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 12,70,583 শিক্ষার্থী। মোট কেন্দ্রের সংখ্যা 2,697। লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার VTP'র অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে, তাই এই খাতের গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও সেশন জট নিরসনে শিক্ষামন্ত্রী বলেন, HSC ও স্নাতক পরীক্ষা যথাসময় সম্পূর্ণ করা হবে এবং শিক্ষা জীবনে কোন জট রাখা হবে না। একই সাথে তিনি জানান, আগামী 2027 সালে বিদ্যমান কারিকুলার পরিমার্জন করা হবে এবং 2028 সালে সম্পূর্ণ নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারে প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে

0: আতা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ 2026 রাউন্ডের ১৬তে উন্নীত হয়েছে ফ্রান্স, মেক্সিকো ও নরওয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এছাড়া নিউ ইয়র্কে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে অনায়াসে রাউন্ড ১৬তে পৌঁছে গেছে ফ্রান্স। এদিকে আজ রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড। এছাড়া রাত ২টায় ওয়াশিংটনে সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল ৬টায় সান ফ্রান্সিসকোতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সব শেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজি।
1: বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান, সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো?
0: আমি কই যে একসাথে চলো, সে মানে
2: বনাবু
0: ফাসে ফাসে আছে।
2: আমাদের বনা ভাই আজকে খুব চিন্তিত চিন্তিত লাগছে।
0: ও যে জানেন বাপ সব একটু কবি কবি হয়ে গেছে।
1: বাপ সব না কবি কবি না, ব্যাপার হচ্ছে কি আমি একটু টায়ার হয়ে গেছি।
0: মাঠে ঘাটেও কামড়ি, আবার সংসারেরও কামড়ি।
1: মাঠে তো করো ইটুসখানি
0: ইটুসখানি,
2: মেয়েদের আরো কাজ বেশি।
1: ভাই এখন কথা হচ্ছে কি, এই পরিশ্রমের জন্য আমাদের
2: পুষ্টিকর খাদ্য
1: দরকার। পরিচয় করে শ্রোতাদের,
2: জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম
1: জি,
2: সিনিয়র ইন্সট্রাক্টর ILST ডুমুরিয়া খুলনা। আমরা শুনবো গবাদি পশুর খাদ্য সংরক্ষণ পদ্ধতি ও দুধ উৎপাদন বৃদ্ধিতে করণীয়, তাহলে আমরা তার কাছে শুনি।
0: গরু বছর কি কি
1: খাওয়া না, গরুর মুহি দুধ, মুহি বেশি খাবার দিলি দুধ বেশি।
3: ঠিকই বলছে মনা ভাই, আমরা এই জিনিসটাকে কিন্তু সবসময় খুব একটা গুরুত্ব দেই না, অথবা আমরা কিন্তু মাপ মতো সবকিছু করি না। অনেক সময় খাবার দিতে হয় তাই দেই, যতটুকু পেট ভরে বা
0: সময় মতো তো দেই না। ভেজান যে সময় দিলাম,
3: হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের যারা খেলোয়াড় গায়ক গায়িকা বা যারা ফিটনেস নিয়ে কাজ করে তারা কিন্তু এলোমেলো ভাবে খাবার খায়
0: না। খাবারটাকে ঠিক টাইম মতো খায়,
3: পুষ্টিকর খাবার ক্যালোরি মেপে সুন্দরভাবে মেপে মেপে খায়,
1: জি
3: সুস্থ থাকে, অসুখ বিসুখও কম হয় এবং শরীরের পরিশ্রম ভালো করতে পারে। তো আমাদের খাবার শুধু খেলেই হবে না, সুন্দরভাবে এটাকে নিয়ম বুঝে ক্যালোরি মেপে যদি খাইতে পারি, এবং এটা কিন্তু গরুর ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু মানুষ না, হ্যাঁ গরুর ক্ষেত্রেও এটা জরুরি। আমাদের খাদ্য সংরক্ষণ পদ্ধতি বিষয়ে যেটা কথা বলা হয়েছিল সেটার একটু ছোট্ট আলোচনা, সেটা হচ্ছে খাদ্য সংকট মোকাবেলা এবং দুধ উৎপাদন স্বাভাবিক রাখতে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু গোখাদ্য সংরক্ষণ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে সাইলেজ, সবুজ ঘাস যা সংরক্ষণ করে রাখা হয় এটাকে বলা হয় সাইলেজ, যা গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর। বিশেষ করে বর্ষাকালে সারা জায়গায় পানিতে ডুবে গেল, তখন খাদ্য পাওয়া যাচ্ছে না, বিশেষ করে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ওই সমস্ত অঞ্চলে, ইভেন আমাদের খুলনা অঞ্চলে। প্রয়োজনের সময় আমাদের অনেক ঘাস থাকে, কিন্তু অপ্রয়োজনে কিন্তু আমরা ঘাস পাই না অসময়ে, সেই ঘাসটাকে সংরক্ষণ করে রাখা। মানুষের খাবার হয়তো ফ্রিজে রাখি বা শুকনা চিরা খাওয়া যায়, গরুর খাদ্য সেভাবে সংরক্ষণ করে রাখা যায়, সেটাকেই বলা হয় সাইলেজ। খামারি ভাইরা সহজেই মনে রাখতে পারবে সাইলেজ, এটা ভুট্টা নেপিয়ার ঘাস সুগার ঘাস, বিশেষ করে ভুট্টা এবং নেপিয়ার ঘাস দ্বারা এই ঘাসটাকে সংরক্ষণ করা যায়। খুব সহজেই যদি আমরা আলোচনা করতে চাই, যে ঘাসটা কেটে ছোট ছোট টুকরা করতে হবে 2-3 সেন্টিমিটার। আমার অনেক ভুট্টা ঘাস আছে, আমি কেটে আনলাম ফুল ফোটার একটু আগে আগে, কেটে এনে যদি আমরা 2-3 সেন্টিমিটার করে কাটি, তারপরে একটা মাটিতে গর্ত করলাম,
1: গর্ত
3: করে হ্যাঁ কুয়োর মতো গর্ত করে ওখানে পাড়া দিলাম, ঘাসগুলো রেখে পা দিয়ে পাড়া দিয়ে,
1: অনেকে ওই মাটির উপরে রাখতে পারে না, পলিথিন
3: না, একটা পলিথিন দিতে হবে,
1: তাহলে তো মাটি মাখামাখি।
3: হ্যাঁ হ্যাঁ, একটা পলিথিন দিতে হবে, একটা পলিথিন দিয়ে তার ভিতরে ওগুলোকে রেখে সুন্দর করে খসে খসে পাড়া দিয়ে দিয়ে এমন ভাবে চাপা দিতে হবে,
1: বুঝতে পেরেছ?
0: বুঝেছি না, আমি রাখছি না,
3: যাতে কোন বাতাস না থাকে সেখানে, অনেক ফার্মেন্টেশন হয়,
0: হ্যাঁ
3: গ্যাস প্রডিউস যাতে না হয় সেখানে, একটু গুড় বা মোলাসেস আমরা দেই অনেক সময়, একটু চিটা গুড় দিলে কিন্তু আরো ভালো হয়, সুন্দর ভাবে একটু চিটা গুড় পানির সাথে দিয়ে মিক্স করে, তারপরে আমরা যদি ঘাসের পর ঘাসের স্তর দিয়ে দিয়ে পাড়া দিয়ে পাড়া চাপা দিই, তাহলে কিন্তু এই সাইলেজটা ভর্তি হয়ে যায়, এবং এটি 4-6 সপ্তাহ পর পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। সুগন্ধ হবে, স্মেল ঘ্রাণ বের হবে, পুষ্টি হবে, একটু একটু হালকা একটু কালার চেঞ্জ হবে, এবং গরুটা এটাকে মজা করে খায়। আর একটা পদ্ধতি আছে ড্রাই ফডার, মানে হে, এটাকে বলা হয় হে, খড় জাতীয় শুকনা ঘাস বা খড় সংরক্ষণ করলে শীতকালে খাদ্য সংকটের সময় অনেক সময় কাজে লাগে, যেমন ধানের খড় গমের খড় বিভিন্ন ধরনের ঘাস, এটাকে খুব সহজ, এটা শুকিয়ে পরিষ্কার জায়গায় পাড়া দিয়ে রাখতে হবে, স্কুপ করে রাখতে হবে, এবং বৃষ্টির পানি যাতে না পড়ে, অনেক সময় হয়ে যাবে। আর একটা হচ্ছে দানাদার খাদ্য সংরক্ষণ, এটা আমরা সবাই জানি কম বেশি, একটু খেয়াল রাখতে হবে যে গমের ভুসি খৈল ভুট্টার গুঁড়া ধানের গুঁড়া আর্দ্রতামুক্ত স্থানে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। তবে অনেক সময় আমরা দোকান থেকে যে দানাদার খাদ্য কিনে আনি, দেখা যায় যে মাটিতে থাকে বস্তাটা, ওখানে কিন্তু ফাঙ্গাস বা এগুলো হয়। এই জন্য একটু কাঠের উপরে বা টেবিলের উপরে বা চৌকির উপরে মাসা করে রাখতে পারলে খুবই ভালো। হ্যাঁ, বিশেষ করে এই যখন দাম কম থাকে তখন যদি খামারি ভাইরা এগুলো কিনে আনে, এনে সংরক্ষণ করে রাখলো ভালো করে বস্তাতে, পরে খাইতে পারলাম, সেক্ষেত্রে তেলাপোকা ইঁদুর এই সমস্ত জিনিস যাতে বস্তার মধ্যে না কাটে এটা একটু খামারি ভাইদের খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় ছিল যে দুধ উৎপাদন বৃদ্ধিতে করণীয় কি, আমরা যে দুধ বাড়াইতে চাই সেই জন্য কি কি করণীয়, কিছু পয়েন্ট যদি খামারি ভাইরা মনে রাখে তাহলে কিন্তু দুধ উৎপাদন বৃদ্ধিতে তারা খুব ভালো ফলাফল আনতে পারবে। একটা হচ্ছে যে জাত, যদি আপনি ভালো জাতের গরু না হয় তাহলে সঠিক একটা জাত নির্ণয় করতে হবে। গরুর দুধ দেওয়ার জন্য হলস্টিন ফ্রিজিয়ান সাদা কালো ডোরা কাটাও যে দাগ, এটা কিন্তু ভালো ভালো দুধ দিতে পারে। দেখা যায় যে যদি দেশি গরু 2-3 লিটার দুধ দেয় সেটা কিন্তু 18-20 লিটার দুধ দিতে পারে। সেক্ষেত্রে আমি খামারি ভাইদেরকে পরামর্শ দিই যে আমাদের দেশি গরু যদি আমরা 5-7টা পালন করি, সব 5-7টা গরু মিলে যে 15 কেজি দুধ দেবে, আমি যদি এই একটাই যদি সেই যত্ন নিয়ে সে ঘর নিয়ে, তার জায়গা কম লাগবে, আমার চিকিৎসা খরচ কম লাগবে, অসুখ বিসুখ রিস্ক কম লাগবে, খরচও কম হবে। তো সেক্ষেত্রে একটা ভালো উন্নত হাইব্রিড জাতের গরু যদি আমরা পালন করি 20 লিটার দুধ পাওয়া সম্ভব। আর একটা ছোট জিনিস কিন্তু আমরা খামারি ভাইরা অনেক সময় মনে রাখে না, সেটা হচ্ছে পানি। গরুর দুধ উৎপাদন হওয়ার জন্য পানি কিন্তু খুবই জরুরি। অনেক সময় আমাদের খামারি ভাইদের একটা ধারণা থাকে যে বেশি পানি খেলে পেট বড় হয়ে যায়, হ্যাঁ, আবার দুধ পাতলা হয়ে যায়, এই সেই অনেক কথা কুসংস্কার গ্রামের ভাষা থেকে, কিন্তু না, পানিটা কিন্তু
1: যেটুকু প্রয়োজন
3: যতটুকু প্রয়োজন সে ততটুকু,
0: পানি খালি তো এই দুধ পাতলা আর কোনো সম্ভব
3: সেটাই সেটাই। এবং আমরা যে মানুষ যে সুন্দর খাবার খাই তাও কিন্তু আমাদের হজমের সমস্যা হয়। গরু তো সিদ্ধ করে বা রান্না করে ভুনা করে খাচ্ছে না, তারা কাঁচা খাচ্ছে, শক্ত ঘাস খাচ্ছে, শক্ত খড় খাচ্ছে, শক্ত দানাদার খাদ্য খাচ্ছে, এই সমস্ত শক্ত শক্ত জিনিসগুলো তার পেটে যে যাচ্ছে, এই তার শারীরিক ফাংশন ঠিক মতো করার জন্য পানি জরুরি,
1: পানি তো দরকার,
3: পানি দরকার। এই জন্য পরিষ্কার পানি আমরা দিয়ে রাখবো, গরু যত মন চায় তার ইচ্ছে মতো সে খাবে।
1: পরিষ্কার পানির কথা যখন বললেন ভাইজান, আমাদের গ্রামে অনেক বাড়িতে আমি দেখেছি যে পাত্রে যে পানি দেয় শ্যাওলা পরে যায় তাও পরিষ্কার করে,
0: শ্যাওলা পরে যায় তারপরে হয়, আবার যে কুড়ো খায় না দেখি কুড়ো সাত করে উঠে গেছে তার মধ্যে আবার পানি দেয়।
3: হ্যাঁ, এইটা করা যাবে না, এইটাতে বিভিন্ন
2: পরিষ্কার করে তারপরে
3: সুন্দর পরিষ্কার করতে অন্তত
1: বিশুদ্ধ পানি
3: খাওয়া, বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। শুধু পানি না, বিশুদ্ধ পানি, ওই শ্যাওলা ছত্রাক যেটা পরে ওইটার কারণে কিন্তু পাতলা পায়খানা হয়, পেট নরম হয়। এবং খামারি ভাইরা খেয়াল করতে পারে না, দেখা যাবে যে 2 দিন পরপর পায়খানা নরম হচ্ছে, দোকানে যাচ্ছে আবার ঔষধ নিয়ে আসতেছে আবার ভালো হচ্ছে,
1: কিন্তু যেখান থেকে সৃষ্টি
3: সেটা কিন্তু সংশোধন হচ্ছে না। আমাদের যেমন আমরা এটো পেলেটে খাইতে পারি না, সেই রকম গরুও ওরা হয়তো মনের বোঝেনার কারণে মনের খিদাতে খায়, কিন্তু আসলে কিন্তু ওরা যদি কথা বলতে পারতো তাহলে কিন্তু ওরা আর প্রতিবাদ করত। হ্যাঁ, ওরা এটা খুবই খেয়াল রাখতে হবে, ওখানে অনেক রোগ জীবাণুও হয়, প্রচুর অসুখ বিসুখ হয়, আমাশা হয়, প্রোটোজোয়া জনিত যে সমস্ত পেটের যে ভুট ভাট গ্যাস, হ্যাঁ, এগুলো কিন্তু দুধ উৎপাদনে মারাত্মক ক্ষতি করে। আমরা তো খেয়াল করতে পারি না, কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে 1-2 কেজি করে দুধ কমে যেতে যেতে কিন্তু অনেক দুধ কমে যাবে শুধুমাত্র পানির অভাবে, এটা একটা হইতে পারে। আর একটা হচ্ছে খাদ্য সরবরাহ, একটা পরিষ্কার পানি দিলাম এবং খাদ্য সরবরাহ করব, প্রতিদিন 25-30 কেজি কাঁচা ঘাস, এটা খুব জরুরি। যারা গরু পালন করেন তাদের কাছে ঘাস ছাড়া কিন্তু, হ্যাঁ, ঘাস না খেলে তাদের দুধ পালন করা খুবই কঠিন হয়ে যাবে। দানাদার খাদ্য যেমন গমের ভুসি, ভুট্টার কুড়া, চাউলের কুড়া, খৈল, ভুট্টা ভাঙা, এই সমস্ত এগুলোকে আমরা দানাদার খাদ্য বলি, এটা প্রতিদিন প্রায় 2-2.5 কেজি লাগবে। হ্যাঁ, সাধারণত এটা আমরা 100 কেজি ওজনের একটা ধারণা দিচ্ছি।
1: খালি ঘাস দিলেই হবে না, দুরকম
3: আর হচ্ছে প্রতিদিন প্রায় 40-50 লিটার পানি নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করা, এসি রুমে থাকলে একরকম লাগে আর এসি ছাড়া গরমে কি রকম হাঁসফাঁস লাগতেছে আমাদের, সেই রকম তাপ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। বিশেষ করে গাভীর ঘরটাকে আমরা কিন্তু তাপ যাতে কম আসে সেই জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে পারি, আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, জানলা দরজা বড় রাখতে হবে, টিনের চালাটার নিচে একটা সাটাই টাইপের কিছু যদি দেই তাও কিন্তু অন্তত 1-2 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। তো এইভাবে যদি 3-4 ডিগ্রি তাপমাত্রা রুমটাকে কম রাখা যায় এবং সার্বক্ষণিক একটা যদি ছোট ফ্যান দেওয়া যায়, রেগুলার যদি গোসল করানো হয়, বিশেষ করে সকালে 11টার দিকে একবার আর দুপুর 3টার দিকে আরেকবার গোসল করায় দিতে পারলে দুধের উৎপাদন অত্যন্ত ভালো থাকবে। আর একটা হচ্ছে যে ড্রাই পিরিয়ড। ড্রাই পিরিয়ড মানে কি, গাভীর বাছুর বড় হওয়ার পর যখন দুধ দেওয়া বন্ধ করে দিবে তখন আবার পুনরায় গর্ভবতী হওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় ড্রাই পিরিয়ড। এই ড্রাই পিরিয়ডটা সাধারণত 6-9 সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। এই সপ্তাহটা যদি আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে লালন পালন করি তাহলে কিন্তু পরবর্তী বাছুর দেওয়ার সময় দুধের উৎপাদনটা বাড়বে। হ্যাঁ, আমরা এই সময়টা অনেক সময় খেয়াল করি না। আর একটা ছোট্ট জিনিস খামারিদের দরকার, দুধ দোহনের কৌশল। হ্যাঁ, অনেক সময় আছে যে দুধ দোহন, আমরা কিন্তু অভিজ্ঞ লোক ছাড়া দুধ দোহন হয় না। বাছুর যখন দুধ দিবে 8-10 মিনিটের মধ্যে, এটা মনে রাখতে হবে, 8-10 মিনিটের মধ্যে দুধ দোহন শেষ করতে হবে, কারণ ওই সময় শরীরের হরমোন অ্যাক্টিভিটি থাকে। তো যদি আমরা দেরি করি, এখানে সেখানে যাই বা স্লো ওলান টানি, তাহলে কিন্তু এই 10 মিনিটের মধ্যে একটু সমস্যা হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। গাভীর সুস্থতা নিশ্চিত করতে হবে যে ভ্যাকসিন দেওয়া, ভালো পরিবেশ যেটা আমরা বললাম, সঠিক দুধ দোহন পদ্ধতি, কিছু খাদ্যর যে একটা তালিকা যদি আমরা হিসাব করি, গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, চাউলের কুড়া, ডালের ভুসি, ছোলা ভাঙ্গা, তিল বা সয়াবিন খৈল, হাড়ের গুঁড়া বা ডিসিপি বলা হয়, লবণ এবং ভিটামিন মিশ্রণ, এটা একটা সুষম দানাদার খাদ্য। 1 কেজির একটা বা 100 কেজির একটা দানাদার খাদ্য, সবকিছু মিলে একটা সুষম দানাদার খাদ্য যদি করতে পারে তাহলে কিন্তু খামারি ভাইরা লাভজনক হবে। আর একটা গাভীকে প্রায় শরীরের 1% ওজন হিসেবে শুকনো খড় দিলে ভালো হয়। যেমন 400 কেজি ওজনে যদি একটা গাভী থাকে, তাকে মোটামুটি 4-5 কেজি খড় দেই, তাহলে গরুটা সুস্থ থাকে।
1: তবে একটা জিনিস, আপনি মুবিজ দাদা, সে তো খুব অভিজ্ঞ চাষি, তার ওই যে গোয়াল ঘরে কি করে জানো, অবু শুনতেছো, গোয়াল ঘর কি করে, যেদিন বেশি গরম পড়ে ওই যে উপরে তো টিন, টিনের উপরে বস্তা ফেলে পানি দিয়ে ভিজিয়ে দেয়, ঠান্ডা থাকে, একটা জিনিস করে, সেটা ডাক্তারের কাছে বলি দেখি সঠিক কিনা জিনিসটা, গাই গরু যেটা দুধ দেয় ওটার সকালবেলা দোয়ানোর আগে মফিজ দাদা কিছু খাতি দেয় না। আমি বললাম ওরে খাতি দাও না কেন, খাতি দিলে একটু দুধ বেশি হতো, ওরে পাগল না, এই যে দুধ দোয়ানোর পরে ওই ওরে যদি খাতি দেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, খাতি খাতি ওই যে ওলানের বাটের মুখ গুলো ওইটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ওই যে কোনো রোগ ঢুকবে না, যদি আগে খাওয়াই ওই দুধ দোয়ানোর পরে ও মাটিতে শুয়ে পড়বে।
3: সাধারণত 10-12 মিনিটের মধ্যেই আমরা দুধ দোহনটা শেষ করব। আচ্ছা, আর প্রতিদিন একই টাইমে দুধ দোহন করব। যদি আমরা প্রতিদিন সকাল 7টায় দুধ দোহন করি তাহলে ঠিক 7টায়, কখনো 7টায় করলাম, কখনো 8টায় করলাম, এরকম যাতে না হয়, কারণ একটা লম্বা সময় গরুটা দুধ দেবে। বাছুর ওই সকাল 7টার সময় দুধের কাছে বালটি বা সরিষার তেল বা খামারি ঘোরাফেরা করলে কিন্তু তার শরীরের হরমোন অ্যাক্টিভিটি হয়ে যাবে, জানবে যে এখন আমাকে সে দুধ দোহন করতে। তো আমি যদি একবার 7টায় করি, একবার 8টায় করি, একবার 9টায় করি, তখন ওই
0: টাইম ঠিক থাকবে,
3: টাইমটা থাকবে না, শরীরটার অ্যাক্টিভিটিটা ঠিক মতো থাকবে না, সে প্রস্তুত থাকবে না, যার কারণে তার ভিতরে হরমোন ইমব্যালেন্স হওয়ার কারণে দুধ দোহনের কম হয়ে যাবে। এই জন্য গরু যাতে বোঝে যে প্রতিদিন সকাল 7টায়
0: ঠিক 8টার সময় আমাকে,
3: হ্যাঁ, সময়টা ওইভাবে মেনটেন করে হাত সাবান দিয়ে ধুয়ে সরিষার তেল নিয়ে সুন্দর করে তার দুধ দোহনের আগে বাটিটা
1: ভালো করে আমি টেলিং দিছি, ওই বলান ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে,
3: জি,
1: আমার হাত দিয়ে আমি মাঝে মাঝে ট্রেনিং নেই, তারপরে তেল মাখে, ওলানে বাটে তেল মাখে, তারপরে ক্রুথ ক্রুথ ক্রুথ আওয়াজ হয় মাত্রে যখন দুধ পরে।
3: দুধ দোহনের পরে যেটা বলা হইলো যে দুধের বাটটা ফাঁকা থাকে, দুধের বাটটা ফাঁকা থাকে, ওখান দিয়ে বালু ধুলা কণা ঢুকতে পারে। সাধারণত বিজ্ঞানীরা বলতেছেন যে প্রায় 15-20 মিনিট ওই বাটটা মুখ খোলা অবস্থায় থাকে। এই সময় যদি আমরা গরুকে দুধ দোহনের পরে খাবার দেই তাহলে ওই 15-20 মিনিট গরুটা দাঁড়ায় দাঁড়ায় খাবে, আর ওই সময় বন্ধ হয়ে যাবে।
1: আচ্ছা ভাইজান, এবার কোনদিন খাদ্যের কথা তো যখন হলো, এবার তো আমরা মুভি দাদা এই কাটিং ফুটিং সব নিয়েছে, লাগাইও দিছে অল্প অল্প পরে, ওই যে নতুন একটা ঘাস আইছে না, ওটা
3: পাকসং ঘাস,
1: ও পাকসং ঘাস,
3: হ্যাঁ, নেপিয়ার বা পাকসং জাতীয় ঘাস, থাইল্যান্ডের একটা ঘাস, আমাদের দেশে এখন ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। এই ঘাসের পুষ্টিগুণ অত্যন্ত বেশি এবং লম্বায় প্রায় 5-6 ফিট হয়, যে কোনো জায়গায় হইতে পারে, এবং কাণ্ড যেটা এটা কিন্তু রসালো,
1: আখের মতো
3: রস, রসালো, চপিং করে করে পিস পিস করে দেওয়া যায়, কোনো খণ্ড ফেলানো থাকে না, পুষ্টিগুণ অত্যন্ত বেশি, প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, এটা খেলে গরুর দুধ অত্যন্ত বাড়বে। এবং খামারি ভাইরা যদি আমাদের বিলের ঘাস বা অন্যান্য যে ঘাসগুলোর উপর নির্ভর করে থাকি, সেই ঘাসগুলো তো আসলে সবসময় পাওয়া যায় না, আবার বর্ষা বাদলের দিনে বৃষ্টিতে ডুবে গেল, বা অনেক সময় জমিতে চাষ করে ফেললেও তুলে থাকলো না, আর অপরিষ্কারও থাকে, কৃমি বাসা বাঁধে। আর আমরা যদি নেপিয়ার বা পাকসং জাতীয় ঘাস একটা 5 শতক জমিতে আমরা যদি লাগাই তাহলে দুইটা গরু সারা বছর সে খাইতে
1: পারে। এপাশে কাটতি কাটতি অবশ্যই জাতি জাতি এপাশে আবার বড় হয়ে যায়।
3: হ্যাঁ, এই কাঁচা ঘাস অবশ্যই জরুরি। আমরা 2 হাত পর পর আমরা একটা করে ঘাসের কাটিং লাগাবো, প্রস্থে থাকবে 1 হাত আর লম্বায় থাকবে 2 হাত। এভাবে যদি আমরা সারি করে লাগাই তাহলে প্রায় 5 শতক জমিতে প্রায় 80 থেকে 100টা ঝাড় হবে, ঝোপ হবে। এই ঝোপটা কিন্তু আমরা প্রতি 50 দিন পর পর আমরা কাটতে পারবো।
1: তার মানে পাশে কুশি গজে তো ঝোপ বড় হয়ে
3: কুশি। হ্যাঁ, একবার কাটবো 45 থেকে 50 দিন পর আবার
1: কাটা যাবে।
3: একবার লাগাইলে 4 থেকে 5 বছর নিশ্চিন্তে থাকা যাবে।
1: ডাক্তার ভাই জান, এই আমরা কি প্ল্যান নিচ্ছি জান? অনেকে তো এইসব বোঝেন, আমাদের ওই ইয়ং জেনারেটর আমরা যারা আছি, মানে আমরা যুবক যারা আছি, আমরা একটা সমিতি করে এই ঘাস চাষ করবো। অনেকে ঘাস চাষ করে, আমরা ঘাস বাজার নিয়ে বিক্রিও করতে পারবো।
3: এখন তো সব জায়গায় ঘাসের বিক্রি হচ্ছে, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু ঘাস চাষের উপর একটা ভালো প্রজেক্টও রান করছে। তারা ঘাস চাষ, সাইলেজ, খামারিদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে,
0: এবং
3: খামারিবৃন্দ যদি প্রাণী সম্পদ অফিসে গিয়ে যদি পরামর্শ চায়, যে কোনো উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ভেটেনারি সার্জন বা উপসহকারী কর্মকর্তা আছেন, একটু গিয়ে যে আমি ঘাস চাষ করতে চাই, প্রাণী সম্পদ অফিস থেকে কিন্তু ঘাসের কাটিং ও ফ্রি সরবরাহ করা হয়।
2: আমরা শুনলাম গবাদি পশুর খাদ্য সংরক্ষণ পদ্ধতি এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে করণীয়। আলোচনা করলেন জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইন্সট্রাক্টর ILST ডুমুরিয়া খুলনা।
0: তো কথার পরে আমার মাথাটা গরম হয়ে যায়, একটা গান নারি তো হয়
1: মাথা গরম হয়ে
0: গেল। ওই যে একটু গানটা শুনলি মাথাটা ঠান্ডা হয়ে
2: গেল। তাহলে আমরা একটা গান
1: শুনি গুরুবতদা। হ্যাঁ, ভালো দেহে একটা গান গাও।
0: হ্যাঁ ভাইজান, ভালো একটা গান
1: তাহলে।
4: তুমি আমার অন্তরের সব জানো।

তুমি জীবন দানকারী, মরণ ঘটাও হয়ে ওরি। ভবে কে আসে কে যায় জানো, তুমি পারের কান্ডারি। তুমি জীবন দানকারী, মরণ ঘটাও হয়ে ও।

করে সুখের উদ্যানে ঘোরা ফেরা। তাই সঠিক যারা তোমার বান্দা তারা করে সুখের উদ্যান।

0: তুমি আমার অন্তরের সব জানো দয়াল, তোমায় আমি জানি না।
1: মিরেন্ডা ঠান্ডা হয়ে গেছে,
2: ঠান্ডা হয়ে গেছে। কেন আমার কবিতা শুনতে তোমার ভালো
3: লাগে?
2: শুনি দাও, খারাপ হয় কিনা।
1: আচ্ছা দেখো,
2: ভাইবে চিনতে দেখলাম অনেক পোকা মাকড় দলে দলে, ক্ষেত খামারে ঝাঁপিয়ে পড়ে।
1: ওরে বাবা,
2: অল্প একটি সুযোগ পেলে
1: তাই নাকি
2: ঝাঁপিয়ে পড়ে দলে দলে। অলস চাষি ক্ষেত খবরে নেয় না খবর, বউর সাথে ঝগড়া করে, রাখে না তার বায়না। কি চমৎকার পথ ঘাট, হাতের কাছে বাজার ঘাট, শালিরে নিয়ে ভ্যানে চড়ে সুযোগ পালি ঘুরে ফেরে। এসব দেখে মন করে আনচান, চুমকিরে চল ঘুরে ঘুরে ঠান্ডা করি প্রাণ। শীতকাল গ্যাসে চলে, বড় খেতে চারা দোলে, সর্ষে খেতে হলুদ জলে, গম ভুট্টো করে চাষ, সুখী থাকি বারো মাস। আয় রে আয় টিয়ে, করবো আমি বিয়ে, মেঘে চড়ে যাবো আমি চুমকিরে সাথে নিয়ে।
4: সুন্দর কবিতা, সুন্দর আমরা শুনলাম। কবিতার পর আমরা এখন শুনি
2: অনুকতু
4: চাষ, এ সম্পর্কে আলোচনা করবেন কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি খুলনা। তাহলে
2: কচু চাষ,
4: হ্যাঁ, অলকচু, অলকচু চাষ,
2: কচু তো অনেক প্রকার আছে,
4: অলকচু,
2: অলকচু, পানি কচু, তারপরে
4: শুনি
2: লতি গাছ কচু। তবে একটা জিনিস ভাইয়া, কচুতে নাকি অনেক লোহা থাকে,
5: আমাদের শরীরের অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো আয়রন। এটি একটি খনিজ লবণ, অনেকগুলো খাদ্য বস্তুতে পাওয়া যায়, বিশেষ করে সবজি, কচু জাতীয় যেসব সবজি আছে, মান কচু, ওল কচু, লতিরাজ কচু, আরো অনেক ধরনের কচু আছে, মুখি কচু। তবে আমরা এটা গবেষণায় দেখা গিয়েছে যে কচুর পাতায় সবচেয়ে আয়রন বেশি থাকে, এবং কচুর পরে ডাটায় বেশি থাকে, এবং সর্বশেষ যেটা আমরা কচু খাই সেটাতে একটু তুলনামূলক কম থাকে। আমার কিন্তু সেই জন্য পাতা খেতে হবে,
2: কচুর শাক,
5: কচু শাক খেতে হবে। এবং আমরা দেখেন, আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি, ব্যবসায়ীদেরকে বলি, তারা কিন্তু এখন বড় গাছ এনে সহকারে বিক্রি করে ডাটা সহ, এটি কিন্তু সবচেয়ে বেশি উপকারী। কচুতে আরো অনেক খাদ্য উপাদান আছে, প্রোটিন আছে, পটাশিয়াম আছে, ফাইবার আছে, ভিটামিন B6 আছে, B1 আছে, ফলিক অ্যাসিড আছে, তারপর আপনার যেটা বিটা ক্যারোটিন চোখের জন্য ভালো, এবং লৌহ যেটা আয়রন, এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরকে রক্ষার জন্য। বিশেষ করে আমাদের মা বোনদের তো প্রায় সবারই আয়রনের ঘাটতি থাকে, তো আয়রন যদি পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু সে অনেক রোগে আক্রান্ত হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তস্বল্পতা দেখা যায়। সেজন্য আমরা বলি আয়রন জাতীয় খাবারের একটি অন্যতম উৎস হলো কচু শাক। সব জায়গায় পাওয়া যায়, মানে বাড়িতে স্বাচ্ছতি জায়গায় মানুষ চাষ করতে পারে,
2: এবং
5: না রোগ বালাই তেমন নাই। এবং আমরা যে ওলকচু নিয়ে আজকে আলোচনা করব, ওলকচুটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন দেখবেন যে বাজারে কোনো সবজিই নাই তখন একমাত্র এই কচু পাওয়া যায়, ওল কচু, মুখী কচু, তারপর লতিরাজ কচু। টোয়া সময়ে বিশেষ করে এই ওল কচুটা কিন্তু পাওয়া যায় শ্রাবণ ভাদ্র মাসে, বর্ষায় অনেক সবজি মারা যায়, সে সময় দেখবেন বাজারে ওল কচু আসছে। এবং সাতক্ষীরার ওল কচু সারা বাংলাদেশে বিখ্যাত,
2: খুব নাম করা
5: স্থানীয়, এটা স্থানীয় জাত, অত্যন্ত চমৎকার একটি জাত। এবং এছাড়াও যে বাংলাদেশে চাষ হয় মাদ্রাজি জাতের ওল, একটা 15-20 কেজি আরো বেশি হয়, অত বড় হয়। আরো আমাদের গবেষণা থেকে উদ্ভাবিত যে জাত আছে বাড়ি ওলকচু 1, বাড়ি ওলকচু 2, সেটিও আমাদের দেশে সম্প্রসারিত হচ্ছে। আরেকটা বিষয় আমি উল্লেখ করি, সেটা হলো বলছে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, ক্যান্সার প্রতিরোধ করে বাতের চিকিৎসায়, এবং স্ট্রেস দূর করে। আপনি মানসিক দুশ্চিন্তা হতাশা আছেন, এটা খেলে কিন্তু যেহেতু পুষ্টি উপাদান অনেকগুলো আছে, আপনার এগুলো হতাশা থেকে আপনি একটু বেরিয়ে আসতে পারবেন, স্ট্রেস কমাবে, হবে মানসিক দুশ্চিন্তা,
2: স্বাস্থ্য। আচ্ছা ভাইজান, একটা কথা আমি অনেকে কয়, এটা কতটা সত্য, কয় ছায়াযুক্ত স্থানে যে কচু ওতে নাকি শুল্কায় বেশি
5: ক্যালসিয়াম
2: অক্সালেট নাকি
5: কম,
2: কম
5: কথা ঠিক আছে। এটি চাষ করতে হলে কেমন ধরনের মাটি লাগবে?
2: জি,
5: একটু সুনিষ্কাশিত এটেল দোয়াশ, বেলে দোয়াশ মাটি, মানে যেখানে পানি জমবে না, যেখানে নিচু জায়গা পানি জমে যায় সেখানে কিন্তু ভালো হবে না,
1: একটু উঁচু জায়গা লাগবে,
5: না একটু বেলে দোয়াশ মাটি, উঁচু জায়গা, সুনিষ্কাশিত, অর্থাৎ বৃষ্টি হবে কিন্তু পানি সরে যাবে, এই ধরনের মানে জায়গা লাগবে। এবং আমরা যেহেতু চাষ করতে হলে সেখানে চাষ দিতে হবে, আড়াআড়ি তিন চারটি চাষ দিতে হবে, মই দিয়ে ঝুরঝুর করে মাটিটা একটু ভালো করে নিতে হবে, ঝুরঝুরি করে নিতে হবে। তারপর বীজ, আমরা বীজ হিসাবে কিন্তু ছোট ছোট মুখি অনেকে চাষ করে, আবার চাকি, এটাকে বলে চাকি, সেটা সাইজ বিভিন্ন রকম হয়। মনে করেন যে প্রথম বছর আপনাকে এই চাকিটা তৈরি করে নিতে হয়, যখন একটা ওল কচুর দুই পাশ থেকে ছোট ছোট মুখি বের হয়, এই মুখিগুলো প্রথম বছর চাষ করে চাকি তৈরি করা হয়। এই চাকিগুলোতে পরবর্তী বছর ওল চাষ করার জন্য ব্যবহৃত হয় বীজ হিসাবে।
1: মানে ওই চাকিটা কি বলেন, মানে
5: এটা সাইজ হলো মনে করেন যে 400 গ্রাম থেকে 1 কেজি সাইজ, যেগুলো এটা খাওয়ার জন্য না, এটা বীজ হিসাবে রাখার জন্য ছোট ছোট সাইজ, মানে 400 গ্রাম থেকে 1 কেজি এগুলো রেখে দিতে হয়, মানে সংরক্ষণ করে রেখে দেয় কৃষকরা, পরবর্তী বছর বীজ হিসাবে এটা ব্যবহার করে।
2: জি,
5: তাহলে আমরা বীজ বপনটা কখন করব? আমরা কিন্তু আসলে মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন লাগানো যেতে পারে।
2: জি,
5: ঠিক আছে, রোপণ করলে ভালো হয়, তবে এরপরে করলে ফলন কমে যাবে। এবং আপনি সবসময় দেখবেন যে বাজারে যদি আগাম আনতে চান, তাহলে একটু আপনার আগাম চাষ করতে হবে,
2: বাজারে দাম
4: পাওয়া যাবে ভালো আগাম চাষে।
5: আগাম চাষে আমি কত দূরে দূরে এটি লাগাবো, এক দেড় হাত করে হবে। আর যখন আপনি এই 1 কেজি সাইজে চাকি লাগাবেন, তখন 2 হাত 2.5 হাত ধরে ধরে আপনার লাগাতে হবে লাইন করে করে, মানে যেহেতু তার একটা স্পেস দিতে হবে। গাছগুলো সাইজ অনেক বড় হয় ওই মাদ্রাজি ওলের, কিন্তু আবার দেশি ওলের অত সাইজ বড় হয় না। সেই জন্য এখানে বলছে যে বীজের আকার 400 গ্রাম থেকে 600 গ্রাম, 600 গ্রাম থেকে 800 গ্রাম, 800 গ্রাম থেকে 1000 গ্রাম, এরকম হতে পারে। সেক্ষেত্রে বপন দূরত্ব যদি 400 গ্রাম থেকে 600 গ্রাম হয়, তাহলে 50 সেন্টিমিটার গুণ 40 সেন্টিমিটার হয়। আবার যদি 600 গ্রাম থেকে 800 গ্রাম হয়, তাহলে 60 সেন্টিমিটার থেকে 45 সেন্টিমিটার মানে দূরত্ব হবে। আবার 800 গ্রাম থেকে 1000 গ্রাম যদি হয়, তাহলে 60 সেন্টিমিটার গুণ 50 সেন্টিমিটার, এই দূরে দূরে আমাদের লাইন করে এবং বীজ থেকে বীজ লাগাতে হবে। আর আপনারা জানেন এটা একটু গুড়ি কন্দ, কন্দ এটাকে আমরা কন্দ বলি, মুখী এবং ছোট গুড়ি কন্দ। আপনাকে লাঙ্গল দিয়ে লাইন করে, সুন্দর করে লাইন করে, তারপর আপনার গর্ত করে লাগাতে হয়, এবং এই গর্তে জৈব সার এবং ছাই দিতে হয়।
2: জি,
5: পুরাতন ছাই, আমরা এটা কিন্তু পটাশ লাভিং ক্রপ, অর্থাৎ পটাশিয়াম পছন্দ করে,
2: এই জন্য গ্রামে
5: সেজন্য কিন্তু দেখবেন যে ও
2: রান্নাঘরের পাশে গর্ত করে ছাই ভরাট করে।
5: ওল কচু,
2: জি,
5: তারপর মানকচু,
2: মানকচু
5: দেখবেন যে ছাই দেয় কিন্তু।
2: জি,
5: এর উদ্দেশ্য হলো ছাই তারা পছন্দ করে, পটাশ আছে ছাইতে,
2: পটাশ
5: যখনই থাকবে তখন তার গ্রোথ মানে ভালো হবে, এবং এইটি খাইতেও স্বাদ হবে তখন। আর যখন ছাই দেবেন না তখন ভালো হবে না কিন্তু, এবং গর্তটাও ভালোভাবে করতে হবে,
2: গর্ত যত বড় করবে
5: তত বড় হবে। গর্ত যদি না হয়, দেখা যায় আপনি 1 কেজি সাইজের চাকি দিলেন, গর্ত করলেন আপনি 6 ইঞ্চি মাত্র ডিপ করলেন, হবে না। সেক্ষেত্রে আমার 70-75 সেন্টিমিটার মানে আপনার গর্ত করতে হবে, প্রায় 1.5 হাত মতো আপনার গর্ত করতে হবে। তাহলে তখন কি হবে, সে তার শিকড় গুলো বৃদ্ধি ভালো হবে, নিচে ওখানে ছাই থাকবে, অন্যান্য জৈব সার থাকবে, তখন তার বৃদ্ধি ভালো হবে, তখন তার ফলনটা ভালো হবে,
4: ভালো হবে,
5: ভালো হবে। এবং সার প্রয়োগটা আপনার যেকোনো ফসল চাষ করতে হলে আমাদেরকে খেয়াল করতে হবে যে সুষম মাত্রার সার প্রয়োগ। কৃষিতে একটা আমরা কথা সবসময় বলি যে আপনি যত্ন নিলে রত্ন মিলবে। যে যতই আমি যত বড়ই কৃষিবিদ হই না কেন, আমি যদি গাছের কোনো যত্ন না নেই, কোনো দিনও সেই গাছে ভালো ফল আসবে না। আমাকে সেখানে কি দিতে হবে, সার দিতে হবে, সুষম মাত্রার সার এবং পানি, এটি খুব গুরুত্বপূর্ণ গাছের জন্য। তো সেক্ষেত্রে আমরা কি পরিমাণ সার দিতে পারি আমরা একটু আলোচনা করি।
1: হ্যাঁ,
5: বলছি যে আমার 1 হেক্টর জমিতে যদি আমি চাষ করতে চাই, অর্থাৎ 7.5 বিঘা, তাহলে আপনাকে জৈব সার দিতে হবে 20 টন জৈব সার, অর্থাৎ পচা গোবর সার,
2: আবর্জনা
5: পচা সার। আর ইউরিয়া দিতে হবে 325 কেজি, 325 কেজি, অর্থাৎ এটি কিন্তু 250% জমি 1 হেক্টর, তাহলে 1 কেজির উপরে ইউরিয়া দিতে হবে। হ্যাঁ, টিএসপি 210 কেজি দিতে হবে,
1: 210 কেজি,
5: আবার এমওপি 175 কেজি দিতে হবে। এগুলো যদি আমি না দেই, কারণ আপনি একটা ওলের চাকি 1 কেজি থেকে বানাতে চাচ্ছেন 15 কেজি
2: 20 কেজি, তাহলে সেরকম খাবার
5: খাবার যদি আপনি না দেন সেটা তো হবে না। আবার যদি আপনি মনে করেন ছোট লাগিয়েছেন আপনি এক পোয়া সাইজ, সেটা হয়তো এক কেজি সাইজ করতে চান, সেখানে সারের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কমে যাবে,
2: কমে যাবে।
5: তাহলে এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। গোবর এবং ইউরিয়া ছাড়া অন্যান্য সারের অর্ধেক জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে,
2: জি।
5: অর্থাৎ টিএসপি এবং এমওপি,
2: জি,
5: এর অর্ধেক আমি জমি তৈরির সময় মাটির সাথে মিশিয়ে
2: দেব,
5: মিশিয়ে দেব। বাকি অর্ধেক বীজ বপনের গর্তে এবং লাইনে প্রয়োগ করতে হবে। আমরা যখন এই সোজা করে লাইন করে লাঙ্গল দিয়ে আমরা লাগাবো, এবং লাগানোর পরে কিন্তু দু লাইন পরপর হয়তো আমরা নালা রাখি, তুমি এক লাইন পরপর নালা রাখি, এবং আপনার আমরা কিন্তু এখানে মালচিং ব্যবহার করি। মালচিং অর্থাৎ খড়কুটা দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়। দেখবেন যারা এই কচু জাতীয় ফসল করে, মুখী কচু বলেন, অল কচু বলেন, এটি কিন্তু খড়কুটা দিয়ে ঢেকে দেয়। আর এখন আধুনিক কিছু মালচিং পেপার আসছে, সেটা দিয়েও করা যেতে পারে, কিন্তু ব্যয়বহুল,
2: জি।
5: হ্যাঁ,
2: তারপরে যাতে জোনা কমে যায়,
5: জোনা কমে যায়, মানে এটা মাটির রস যাতে
2: থাকে,
5: সেই জন্য কিন্তু এটা মালচিং হিসেবে ব্যবহার করা হয়। এবং ইউরিয়া সমান দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে, রোপণের 80 দিন পর একবার, তারপর আবার 110-15 দিন পর আর একবার। এবং অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে, অনেক সময় কিছু আগাছাও হয়। তবে আমরা দেখছি যে এই কচু জাতীয় ফসলে আগাছা এবং রোগ বালাই খুব কম,
2: জি।
5: অনেক পোকামাকড়, যেমন বেগুন চাষ যদি আপনি করেন,
2: সবসময় কিন্তু
5: মানে আপনার কৃষকের বসেই থাকতে হয় খেতে, কিন্তু আপনি এই যে ওর লাগাবেন, আপনি লাগাই রেখে আসবেন, আর কৃষকরা কিন্তু খুব একটা যায় না, ওই শুধুমাত্র দেখে যে কেমন হয়েছে, তেমন কোন পোকামাকড় নাই। রোগের ভিতরে একটি আছে, আমি আলোচনা করবো এখন। তবে এই যে জো কন্ডিশন যদি আপনি না রাখেন, তাহলে কিন্তু আপনার ফলন কমে যাবে,
2: বারবারই কমে যাবে।
5: তবে সেক্ষেত্রে ধান গমের খড় কচুরিপানা দ্বারা আমরা আস্বাদন করতে পারি। কীটপতঙ্গ,
1: তেমন
5: কীটপতঙ্গ তেমন কিছু নাই, কিন্তু এর একটা সমস্যা আছে। দেখবেন যে এই যে কন্দ, আমি যেটা বললাম গুড়ি কন্দ, এই কন্দ যদি যেখান থেকে বীজটা কালেকশন করেছেন সেখানে যদি তার কোন রোগ, ছত্রাকজনিত একটা রোগ আছে, সেই পচন রোগের জীবাণু যদি ওখানে থাকে বীজের সাথে, তখন কিন্তু এই বীজ এনে যখন লাগাবেন তো সেই ক্ষেত্রে আমরা বীজটা শোধন করে নিতে পারি।
2: কি দিয়ে করবো
5: আমরা? মনে করেন যে হাদাক, হ্যাঁ, তারপর অটোস্টিন, তারপর হলো প্রোভেক্স, এই ধরনের ছত্রাকনাশক দিয়ে আমরা প্রতি 1 কেজি বীজের জন্য 3 গ্রাম করে নিয়ে হালকা পানি দিয়ে ওর গায়ে মিশিয়ে দিতে হবে। তাহলে আমার ওর গায়ে যে জীবাণু ছিল সেটা
2: নষ্ট হয়ে গেল।
5: এবং চাষের সময় আমরা যদি এখানে, আপনারা তো ট্রাইকোডারমার নাম শুনেছেন, ট্রাইকোডারমা,
2: জি,
5: ভিরিডি, ছত্রাক, উপকারী ছত্রাক, এটি যদি আমি দিতে পারি জমিতে, তাহলে আপনার এই রোগের আক্রমণ কমে যাবে। এবং আপনার দেখবেন যে যখন এই কন্দপোচা রোগ হয় তখন উপর থেকে পাতা শুকিয়ে যায়, সেক্ষেত্রে আমাকে ছত্রাকনাশক ডাইথেনিয়াম 45 আমরা যদি স্প্রে করে দিই 7 দিন পর পর দুবার, তাহলে আমার এই রোগের আর কোন সমস্যা হবে না, এবং পাতাও ভালো থাকবে, গাছও ভালো থাকবে। পাতা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু খাদ্য তৈরি হবে না, তারপর আমরা এখানে এই রোগটা এলো মেন। এরপরে গাছ ভালোই বাড়তে থাকে, তখন আমরা দেখবো যে যখন কন্দ উপরের যে ডাটাগুলো শুকাই যখন আসবে, পাতা যখন শুকাই আসবে, এটি আরো অনেক দেরি হয়, 5-6 মাস পরে, তখন আমরা এই ফসলগুলো সংগ্রহ করব। সংগ্রহ করে আমরা সুন্দর করে, যাতে কেটে না যায়, দাগ চোখ না হয়, সংগ্রহ করে তখন আমরা এগুলো ভালো জায়গায় রাখবো, রেখে আমরা মানে 1 বছর পর্যন্ত আমরা সংগ্রহ করতে পারি, এবং আমরা বাজারে নিয়ে আসি, তখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে নিয়ে আসি। আবার অনেকে আমরা যে মাসাই করে অনেকদিন রেখেও আমরা বিক্রি করতে পারি, অনেকে বীজ হিসেবে রাখে ওখান থেকে কেটে কেটে, বিশেষ করে মাদ্দারের যে ওলটা, এটা কিন্তু ধরেন একটা 10 কেজি ওল, ওখান থেকে পিস পিস করে কেটে আপনার বীজ হিসাবে রাখা যায়। তবে ওখানে ওই যে ব্যাবিস্টিন কিংবা প্রোভেক্স বিশোধনের ওইটা একটু লাগাতে হবে, এটাই হলো চাষের মোটামুটি কৌশল না। আর যেহেতু পানিতে না পচে, আমি তো বললাম ড্রেন রাখতে হবে, এই হলো মোটামুটি আমাদের সম্পর্কে
1: আলোচনা।
4: ওল কচু এবং বিভিন্ন কচুর পরিচর্যা, সুবিধা অসুবিধা,
2: তারপরে এর উপকারিতা
4: আলোচনা করলেন কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনা। তাহলে আজ আমাদের হাতে আর সময় নেই, এখন উঠতে হবে, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: চলেন বাজারে উঠেন, তাহলে আমরা উঠি, চলেন।

0: কৃষি বিষয়ক অনুষ্ঠানটি চাষাবাদ এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতাবন্ধু, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময়ে 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 28.8 মেগাহার্জে। এছাড়াও আপনারা ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সকল অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 তারিখ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এই মুহূর্তে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলো হার্সে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও আমাদের সকল অনুষ্ঠান আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের কল্যাণে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় এই মুহূর্তে রয়েছে এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী, আর শ্রোতাবন্ধু আপনারা রয়েছেন পুরো অনুষ্ঠানের সারথি হয়ে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহান আল্লাহ তাআলাকে জানতে শিখিয়েছেন। তিনি মহান আল্লাহ তাআলার করুণা ধারায় আমাদেরকে সিক্ত হতে সাহায্য করেছেন। দুনিয়াতে সৎ সাহসী নির্ভীকভাবে পথ চলার শক্তি তিনি আমাদের যুগিয়েছেন। শ্রোতাবন্ধু, আমরা আপনাদেরকে এখন শোনাব নাতে রাসুল স্বরচিত, শিল্পী মাহমুদুন নবী।
3: অরভূমির গুলবাগিচায় ফুটলো একটি ফুল,

স্বরচিত নাতে রাসুল শুনলেন মাহমুদুন নবীর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন থেকে পর্যায়ক্রমে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: Fox told AFP. The diplomat said U.S. envoy Jared Kushner and Steve Witkoff will not be taking part in the technical talks. The Gulf States Foreign Ministry said Kushner and Witkoff instead met with the Qatari Prime Minister yesterday. Both the U.S. and Iran have said they would send officials for meetings in Qatar. World Cup football and England will take on DR Congo at Atlanta Stadium at 10 a.m. tonight. Besides, Belgium will face Senegal in Washington at 2 a.m. while USA will encounter Bosnia-Herzegovina at San Francisco at 6 a.m. tomorrow morning. Meanwhile, France, Mexico and Norway have moved into the round of 16 of FIFA World Cup 2026. Finally, weather and Focus Valley warn tonight says there are chances of rain, thunder showers with temporary south-southeasterly gusts squally wind at speed of 45 to 60 kilometers per hour over the regions of Faridpur, Jashor, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Salat. River boats in these areas are to highest caution signal number one. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। আগামীতে টেক্সটাইল খাত সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। খাতটির গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ পাবে বলেও জানান তিনি। আজ রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এর 52তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পূর্বে এ খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত। এই পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন তিন দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের সপ্তম ব্যাচের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের 64 জেলায় একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ তরুণীদের দক্ষ মানব সম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আজ থেকে দেশে চালু হয়েছে বাংলা কিউআর এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল, ফ্রিল্যান্সিং সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এ চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অক্টেন 145 টাকা, পেট্রোল 140 টাকা, কেরোসিন 135 টাকা ও ডিজেল 115 টাকা রাখা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। অপরিবর্তিত মূল্য আজ থেকে কার্যকর হয়েছে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্য শস্যের মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত 17 জুন পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ভাসমান মজুদ সহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুদের পরিমাণ দাঁড়িয়েছে 20,60,000 507 মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালানির মজুত রয়েছে 15,96,579 মেট্রিক টন। এছাড়া গমের মজুত রয়েছে 3,36,831 মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে 1,61,084 মেট্রিক টন। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা এবং থাইবাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। উপস্থাপনায় সোহানা সিরাজ।

0: চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক সবসময়ই থাকে। যেমন জার্মানি তো চায়নি নিশ্চয়ই যে তারা রাউন্ড অফ সিক্সটিনে যাবে না, না চেয়েছে জার্মানির সাপোর্টাররা, চেয়েছিল যে জার্মানি এবার অনেক দূর এগিয়ে যাবে, সেটা তো হয়নি। একইভাবে যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিলের সমর্থকরা চেয়েছিল যে জাপান হয়তো বা গোল শূন্যই থেকে যাবে, তেমনটা তো হয়নি। জাপান শুরুতে গোলই দিয়েছিল, অনেক প্রেশার বেড়েছিল, বাট তারপরেও জাপান যেমনটা চেয়েছিল যে না ওভাবেই ম্যাচটাকে রেখে শেষ করবে, সেটাও তারা পায়নি। ঠিক একইভাবে সামনে আর্জেন্টিনার সমর্থকরা যেটা চাইছেন সেটা হবে নাকি হবে না সেটা সময়ই বলে দেবে। তবে সামনে আরো বেশ কিছু ম্যাচ রয়েছে, আরো অনেকগুলো দলের খেলা রয়েছে, সেগুলো নিয়েও জানতে হবে এবং আমাদের এই বিশ্বকাপ দামামাই যুক্ত থাকলে আপনি সেই সমস্ত কিছুই জানতে পারবেন। এই ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ বেতারের যে বিশেষ আয়োজন, ঠিক 12:05 আমরা যুক্ত থাকি আপনাদের সাথে এবং আজকের এপিসোডে আমি সোহানা আছি আপনার সাথে। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করাবো, তার আগে একটু বলে দেই আপনারা আমাদেরকে একই সাথে দেখতে ও শুনতে কিন্তু পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভে, আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে। এর বাইরেও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে, একই সাথে FM 104 মেগাহার্টজে। এর বাইরেও আমরা রয়েছি বাংলাদেশ বেতার FM 90 মেগাহার্টজে। তাছাড়াও আপনারা আমাদেরকে বাংলাদেশ বেতারের অ্যাপ থেকে তো সবসময় শুনতেই পাচ্ছেন যে কোনো জায়গা থেকে। তো বলছিলাম যে অনেকগুলো ম্যাচ রয়েছে, অনেক আলাপ রয়েছে, তো আমার সঙ্গে যে অতিথি আছেন দুজন, চলুন একটুখানি দেখে আসি আজকে কারা আছেন। আমার সঙ্গে রয়েছেন এই যে আলোচক, উপস্থাপক, অতিথি, সবকিছু বলা যায় ধারাভাষ্যকারও আহমেদ বিন পারভেজ, ওয়েলকাম টু দ্য শো।
1: থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন আছেন? ভালো, খুব ভালো। না তেমন একটা নাই, আমার আসলে ঘুমের সাইকেলটা ইম্পর্টেন্ট, তো কালকে একটা ভালো ঘুম দিতে পেরেছি, এই কারণে ভালো লাগছে আর কি।
0: এই কারণে কি ভোর দিকে নিয়ে চিন্তা হচ্ছে
1: না? না, খুব একটা চিন্তা হচ্ছে না।
0: বুঝতে পারছি, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আসলে ওনার সাথে কথা বলছিলাম, আপনারাও বুঝেছেন। চলুন আরো একজন আছেন অতিথি, তিনি কে একটু দেখে আসি। না আজকে অবশ্য তিনি আর নেইমার নন, আজকে তিনি একেবারে মেসির ভক্ত, আর্জেন্টাইন ফ্যান, সেই সাথে তো সকলেই চেনেন, ভীষণই জনপ্রিয় স্পোর্টস জার্নালিস্ট, অ্যানালিস্ট অ্যান্ড সেই সাথে কমেন্টেটর ফয়সাল তিতুমির, ওয়েলকাম
2: এগেইন। থ্যাংক ইউ সোহানা, থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। আপনার শুরুতে ইন্ট্রোতে আপনি যেভাবে মানে আউট অফ নোহোয়ার জাপানকে টেনে আনলেন, মানে এটাই বলে দেয় আসলে আপনি আপনার মনে আসলে কি চলছে।
0: না আমার মনে খুব বেশি কিছু চলছে না এই মুহূর্তে, একটু উৎফুল্ল আছি তিতুমির, কারণ হ্যাঁ জাপান খুব ভালো শুরু করেছিল, কিন্তু জাপান ওই আসলে একটা গোল দেওয়ার পর জাপানের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতেই জাপান আসলে পা ফসকে পড়ে গেছে। তো এই কারণে জাপানকে নিয়ে খুব একটা দুশ্চিন্তায় ছিলামও না, কারণ ওই গোলটা দেওয়ার পর ওদের যে স্ট্র্যাটেজি সেটাই বলে দিচ্ছিল যে সামনে ফলাফল কি আসবে। তবে হ্যাঁ আমরা অনেক আলাপেই যাব, তার আগে গতকাল যে ম্যাচগুলো হয়েছে তার ভিড়ে একটু ফ্রান্সের ম্যাচ নিয়ে আলোচনায় আসতে চাই। শুরুতে আমি একটা আহমেদ বিন পারভেজের কাছে যেতে চাই। ফ্রান্স যেভাবে খেলেছে গতকাল, শুরু থেকে শেষ অবধি পুরোটাই কি মনে হয়েছিল যে ফ্রান্স দাপট দেখাচ্ছে, নাকি আসলে সেখানে ফাইটটাও আমরা দেখেছি?
1: না, স্কোরলাইন যা বলে আমার মনে হয় সেটারই প্রতিফলন হয়েছে ম্যাচে। ফ্রান্স 3-0 গোলে খুব সহজে সুইডেনকে হারিয়েছে। আর দুটো ইউরোপিয়ান টিম যখন খেলে তখন সেখানে আসলে আপনি ট্যাকটিক্যাল খুব বেশি চেঞ্জেস দেখবেন না, কিন্তু সেটা দেখবেন যে যে দলটার আসলে সুপেরিয়ার কোয়ালিটির ফিনিশার্স আছে তারা হয়তো ম্যাচটা জিতবেন। সুইডেনের খুব ভালো কোয়ালিটির ফিনিশার্স ছিলেন, ইয়োকেরেস, ইজাক, এলাঙ্গা তারা ছিলেন, গোলের মধ্যেও ছিলেন তারা। তবে ফ্রান্সের এই যে আক্রমণটা রয়েছে সেটার মধ্যে এতটা বেশি বৈচিত্র্য, মানে সেটা দেখেই আপনি আসলে অবাক হবেন, ভয় পাবেন এই দলটাকে। বারকোলা কালকে স্টার্ট করেছেন, ডিজিরো ডুয়ে খেলেননি, এই বারকোলা হচ্ছে একটা গোল দিয়ে ফেললেন, এমবাপে তার গোলের স্ট্রিক বজায় রেখে দুটো গোল পেয়েছেন। তবে সবচেয়ে বেশি আলো যিনি কেড়েছেন আমার মনে হয় মাইকেল ওলিসে, তার কথাটা আসলে না মেনশন করলেই না। এবারের ওয়ার্ল্ড কাপে তিনি গাদা গাদা অ্যাসিস্ট করে যাচ্ছেন এবং গতকাল একটা প্রায় মানে হাওয়ায় ভেসে একটা বলি মেরেছেন, ওটা বারে লেগেছিল, যদি গোল হয়ে যেত আমার মনে হয় ওইটাই গোল অব দ্য টুর্নামেন্ট হয়ে যেতে পারত। সো ফ্রান্স শুধুমাত্র গোল দিচ্ছে না, তারা সুন্দর গোল দিচ্ছে, তারা সুন্দর ফুটবল খেলছে এবং মোটামুটি রাউন্ড অফ 32 থেকে 16 যেতে যেতেই তারা আসলে জানান দিয়েছে সবাইকে যে যদি একজন ফেভারিট পিক করতে হয়, একদম নিউট্রাল যদি কেউ থাকে, মনে হয় তারা ফ্রান্সকেই পিক করবে, কারণ তারা এই মুহূর্তে তাদের ফর্মের তুঙ্গে আছে।
0: আমি কিন্তু তিতুমির কাছে যেতে চাই, কাল এমবাপের যে প্রথম গোলটা যেটা অফসাইড হয়ে গেল তখন কেমন মনে হচ্ছিল যে ইস এটা কি হলো?
2: না আসলে ইট ওয়াজ অবভিয়াস যে এমবাপে আসলে এই ম্যাচে স্কোর করবে, ওই গোলটা বাতিল হলেও সে যে গোল পাবে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। ফ্রান্সের খেলা দেখার পর শুধু এমবাপ্পে না, পুরো দলটাকে নিয়ে মনে হচ্ছে হুইজ গন স্টপ ফ্রান্স, এই ফ্রান্সকে কে আটকাবে? আপনি যদি এখন বাকি দলগুলোর পারফরমেন্স দেখেন, একটা দলই আসবে হয়তো কাছাকাছি বা সমান গত ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা।
0: আচ্ছা,
2: এছাড়া আসলে অন্য কোন দল ফ্রান্সের সামনে দাঁড়ানোর মতো অবস্থা এই মুহূর্তে?
0: আমি রাদার ভাবছিলাম যে আচ্ছা ফ্রান্সের সাথে যে ম্যাচটা ব্রাজিলের হওয়ার চান্স রয়েছে ওখানে হয়তো একপেশে ম্যাচ হয়ে যাবে, বাট এখন মনে হচ্ছে না ফ্রান্স ভালো ফাইট করতে পারবে।
2: ও ইয়েস অফকোর্স, মানে এরকম আশা তো
0: রাখবে,
2: আমরা যখন এখন তো আমরা অ্যানালিস্ট, আসলে আমরা এখন আর ঠিক ফ্যান বয় কথা বলতে পারবো না আপনার মতো করে,
0: সেই কারণে আমরা ঠিক ফ্যান্সের কাছে শুধু আর্জেন্টিনাকে দেখলেও চলবে না।
2: আচ্ছা ঠিক আছে দেখছি না, বাট অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ যে ফ্রান্সের ও অলিজের কথা বললো, বাট পুরো দলটাই আসলে যেভাবে খেলছে এবং ফ্রান্সের কালকে আমার কাছে যেটা ভালো লেগেছে যে তারা কোনো গোল কনসিড করেনি। ফ্রান্স কিন্তু নর্মালি প্রতি ম্যাচে গোল করছে, কনসিড করছিল, কিন্তু এই ম্যাচে গোল কনসিড করেনি এবং তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং ম্যাচ শেষে আসলে তাদের দুইটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের জন্যই তারা এগিয়ে থাকবে। গোল্ডেন বুটের জন্য এমবাপ্পে, অফকোর্স লিওনেল মেসির সঙ্গে তো জানি না সামনের দিনগুলোতে এটা ঠিক হয়ে যাবে, এবং ওলিসে গোল্ডেন বলের জন্য চারটা ম্যাচ খেলছে সেখানে গোল করেনি কিন্তু পাঁচটা অ্যাসিস্ট তার, এবং কি দুর্দান্ত পারফর্ম করে তিনি চলেছেন এবং কেন তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা উইঙ্গার বলা হয় তার প্রমাণ তিনি দিচ্ছেন এই
0: বিষয়ে।
2: যারা এই যে সাইড বেঞ্চ থেকে সুযোগ পাচ্ছে, ধরেন বারকোলা সে রেগুলার স্টার্ট ছিল না, এছাড়াও ধরেন যখন ডেম্বেলে কিনে সংখ্যা ছিল সে গত ম্যাচে তো পারফর্ম করেছেই। তো ওভারঅল এই ফ্রান্স দলটা আসলে যেটা তাদের খেলা দেখে মনে হয় কিনা, তারা খেলাটাকে ফান হিসেবে নেয়, মানে প্লে ফর ফান, এবং দলটার মধ্যে এত চমৎকার কেমিস্ট্রি যেটাও আসলে তাদেরকে এগিয়ে রাখছে অনেক দিক থেকেই।
0: অ্যাবসলুটলি, আমি পারভেজের কাছে আবার যাব। আটটা শট সুইডেন নিল এবং তার মধ্যে অধিকাংশই আসলে অকার্যকরী, সবগুলোই কার্যকরিতা পায়নি, বাট তারপরেও মানে খুবই উইয়ার্ড ছিল দেখতে পাঁচটা, বাকি তিনটা ঠিকঠাক। মানে এই জায়গাটাই কি আসলে বোঝাতে ছিল কিনা যে না সুইডেন এতটাই পেছনে পড়ে আছে, আদারওয়াইজ এই ব্যবধানটা আসলে কেন যেখানে সংখ্যাটা অনেক বেশি ফ্রান্সের?
1: আমার সুইডেনের কাছ থেকে আসলে আটটা শটের চেয়ে বেশি আপনি এক্সপেক্ট করবেন, কারণ তাদের দলের মূল শক্তির জায়গায় তাদের ফরওয়ার্ড লাইন, কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছিল যে সুইডেনের খেলোয়াড়দের যে ফরওয়ার্ড লাইনে প্লেয়ার আছে তাদের সঙ্গে কানেক্টটাই করতে পারছিলেন না মিডফিল্ড এবং সেই জায়গাটায়। সো ফ্রান্স মিডফিল্ড ডমিনেট করেছে, তারা বলার পজিশন বেশি রেখেছে সুইডেন। তারপর আমি বলবো যে দুই তিনটা শট অন টার্গেট রেখেছে, বেটার করতে পারত কারণ তারা বেটার কোয়ালিটির ফরওয়ার্ডস। ইজাকের হচ্ছে দাম হচ্ছে 125 মিলিয়ন, তিনি লিভারপুলের একজন স্টার, তিনি যদি গোল না করতে পারেন তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। গিওকেরেস সিমিলার, আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, বাট দিন শেষে হচ্ছে আপনার সুইডেনের জার্সিতেও গিওকেরেসকে আমরা এর আগের ম্যাচগুলোতে ভালো দেখলো, এই ম্যাচে তিনি আসলে ফিনিশ করতে পারেননি, তফাৎটা হয়ে গেছে ফিনিশিং এ। ফ্রান্সও কিন্তু যথেষ্ট ওয়েস্টফুল ছিল, যদি তারাও তাদের সব সুযোগ পেয়ে যেত ঠিকঠাক অন টার্গেট রাখতে পারত আমার মনে হয় ফ্রান্স পাঁচটা ছয়টা গোল দিতে পারত।
2: এছাড়া গত দুটো ম্যাচে গোল করেছিলেন এলাঙ্গা, ওদের আরেকটা নিউক্যাসলের, সেও আসলে বেশ নিষ্প্রভ ছিল, গতকালটা আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল অ্যাটলিস্ট একটা গোল পাবে সুইডেন, কারণ তাদের তাদের ফরওয়ার্ড লাইনও কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছিল জুটি হচ্ছে গায়ে করে এবং ইসাক, কিন্তু তারা আসলে কালকে একেবারেই মানে ফ্রান্সের কাছে অনেকটাই পিছিয়ে ছিল। আপনি যেটা বলেন বল পজিশনে যদি দেখেন 61-39 শটস নিয়েছে মাত্র তিনটা অন টার্গেট। সো ফ্রান্সের সঙ্গে আসলে আপনি কি দেখেন? আমার মনে হয় যে ফ্রান্সের সঙ্গে একমাত্র ভালো করতে পারবে প্রবাবলি যদি আফ্রিকান টিমগুলো ওই স্ট্র্যাটেজিতে খেলে, লো ব্লকে ডিফেন্স করে, এবং ওইটা একমাত্র সমাধান এই ফ্রান্সকে আটকানো। আপনি ফ্রান্সের সঙ্গে ওপেন প্লে অ্যাটাকিং করতে গিয়ে আসলে যেটা হবে আপনি পিছিয়ে পড়বেনই, এবং সুইডেনের খেলার স্টাইলটাই হচ্ছে তারাও আসলে খুব ওপেন প্লে করে থাকে, ইউরোপিয়ানরা যেভাবে খেলে দ্রুত অ্যাটাকে যেতে চায়, কিন্তু সেই পাত্তাটা তারা কালকে পায়নি ফ্রান্সের কাছে।
0: আর অনেক কিছু জানার আছে, একটা কল নিচ্ছি। হ্যালো,
3: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? খুব ভালো আছি ভাই, কে বলছেন?
3: মোহাম্মদ সানোয়ার হোসেন।
0: জি, আমরা শুনছি
3: প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদীপ পাবনা,
0: অসংখ্য ধন্যবাদ কল করেছেন।
3: যে দুজন ভাষ্যকার, জি দুজন ভাষ্যকার একত্রিত হয়েছেন পাশাপাশি একজন খেলোয়াড়, আমাদের খুবই ভালো লাগছে। আমার ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট হচ্ছে, সেটা আমি আগে জানতে চেয়েছিলাম যে আমরা রেডিওতে বাংলাদেশ বেতারে আমরা খেলাটা কবে থেকে পাবো, আমরা তো আসলে খুব অপেক্ষায় আছি।
0: অসংখ্য ধন্যবাদ,
3: বিশেষ করে
0: জি আপনার এই এই প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আর কোন প্রশ্ন?
3: যে আজকে রাত্রে যে খেলাটা হলো ফ্রান্স 3-0 গোলে আপনার ইকে হারাই গেল,
0: সুইডেনকে হারালো,
3: আমার জানার ইচ্ছা যে এবার গোল উৎসবে যেমন মেসির 6টা, এমবাপ্পির 6টা, ফিনিশার জুনিয়রের 4টা, তারপর আপনার
0: জি আমরা এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব।
3: এর আগে কখনো কি হয়েছে এত গোল উৎসব একজন মানে প্রত্যেকটা প্লেয়ার এতগুলো গোল করছে, এটা একটু জানালে খুশি হবে।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় কলার যিনি ছিলেন আসলে ধারাভাষ্য সংক্রান্ত যে প্রশ্নটি করছেন সেটার উত্তর পেতে গেলেও বাংলাদেশ বেতারের এই অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে চোখ রাখতে হবে, অবশ্যই আপনি সেই আপডেটটাও এখানেই খুঁজে পাবেন। আমরা আরো একটা কল নিয়ে ফিরছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু কলোনিয়া ইসলামগঞ্জের উপজেলা বলছেন।
0: অসংখ্য ধন্যবাদ কল করার জন্য, প্রশ্নটি করুন, আমরা শুনছি।
4: প্রশ্ন হচ্ছে যে আজকে যে সংসদে খেলাটা খেললো, যে আমাদের জিতলো, এই পাঁচ মানে
0: অসংখ্য ধন্যবাদ। আমাদের কলাররা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন। এই যে গোল উৎসবের কথা বলছিলেন,
2: হ্যাঁ আচ্ছা, উনি যে প্রশ্নগুলো এটা আসলে খুবই ভ্যালি। আমরা ওয়ার্ল্ড কাপে শুরু থেকে টপ পারফরমার ধরেন সুপারস্টার
0: পারফর্ম
2: করা, গোল করা, যদিও নেইমার কথা বলতে ক্রিস্টিয়ানো রোনালদো এক ম্যাচে জোড়া গোল করেছেন বটে, কিন্তু অ্যাকচুয়ালি রোনালদোকে আমরা সেই রোনালদোর মতো করে পাচ্ছি না। কিন্তু বাকি যারা মানে খুবই প্রেডিক্টেড থাকে যে তারা গোল করবে, কিন্তু সবাই যে এরকম ভাবে স্কোর করা যাবে এবং গোল্ডেন বুটের লড়াই এটা আসলে খুবই রেয়ার ওয়ার্ল্ড কাপে। মানে একই সাথে ধরেন আমরা হ্যাঁ লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোকে পারফর্ম করতে দেখেছি বিশ্বকাপের মঞ্চে, আপনি একজন বা দুজন এরকম হয়, কিন্তু এখানে দেখেন আপনি চার থেকে পাঁচজনের কথা বলতে হবে যারা আসলে এই যে চার পাঁচ ছয় গোল নিয়ে কাছাকাছি জায়গাটায় আছেন, এটা খুবই খুবই রেয়ার আসলে।
0: যেই স্টারদের দিকে তাকিয়ে থাকি আমরা প্রত্যেকটা দলের কি প্লেয়ার হিসেবে যাদেরকে ভাবি, তারাই প্রত্যেকেই কিন্তু শুরুর ম্যাচগুলো থেকেই গোল করছিল,
2: সবাই গোল করছে,
0: শুধুমাত্র রোনালদো প্রথম ম্যাচটাতে করতে পারেনি।
2: আর কালকে আসলে ফ্রান্সের এই জয়ের পরে এখন আসলে একটা আফসোস হচ্ছে জার্মানির বিদায়ে, কারণ আমরা তাহলে রাউন্ড অফ সিক্সটিনে ওয়ার্ল্ড কাপের একটা মোটামুটি ফাইনাল ম্যাচ দেখা পেতাম, ফ্রান্স ভার্সেস জার্মানি হওয়ার কথা ছিল। দেখেন বিশ্বকাপের মজাটাই এটা যে সেখানে এখন প্যারাগুয়ে এসে বসে আছে এবং এই ফ্রান্সকে খেলতে হবে প্যারাগুয়ের
0: সঙ্গে। একটু পারভেজের কাছে আসবো, এই যে জার্মানির কথা শুনছিলাম, জার্মানির বিদায় নিয়ে আসলে একটুখানি জানতে চাইবো, বাট তারও আগে যে গোলের কথা উঠছিল, যে গোলের যে পরিসংখ্যানটা একজন কলারও দিচ্ছিলেন, এখানে আসলে যে গোল্ডেন বুটের একটা লড়াই জমে উঠবে, কে এগিয়ে যাবে, তিতুমিরও যেমনটা বলছিলেন যে সামনে সেটা আসলে নির্ধারিত হয়ে যাবে, বাট এখন পর্যন্ত এই মুহূর্তে যদি আমি একটু দেখি, মেসির ছটা গোল, এমবাপের ছটা গোল, তারপরেও এমবাপে কিন্তু এগিয়ে আছে।
1: ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আর্জেন্টিনা খেলেছে গ্রুপ পর্বে মাত্র তিনটা ম্যাচ, এমবাপে চারটা ম্যাচ খেলে ফেলেছেন, চার ম্যাচ থেকে ছয় গোল দুইটা অ্যাসিস্ট। তো মেসির যে নেক্সট ম্যাচটা আছে কেপ ভার্দের সঙ্গে, যদি একটা লো ব্লক ভাঙতে হয়, যদি একটা স্পেশাল কিছুর প্রয়োজন হয়, তাহলে তো ডেফিনেটলি সেটা মেসি হবেন এবং সেই জায়গা থেকে হয়তো কাউন্টে তিনি এগিয়ে যেতে পারেন। সমান সংখ্যক ম্যাচ খেলে কাউন্টে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত আমি তারপরও মেসির দেখি। বাট এমবাপে অফকোর্স মানে একটা ওয়ার্ড দি অপোনেন্ট আমি বলবো, যে গত ওয়ার্ল্ড কাপেও তারা দুজনই আসলে ফাইট করেছেন গোল্ডেন বুটের জন্য, দুজন দুটো ভিন্ন পুরস্কার পেয়েছেন, এমবাপে পেয়েছিলেন গোল্ডেন বুট, মেসি পেয়েছিলেন গোল্ডেন বল, তবে এবার এই দুটো প্রাইজের জন্যই বোধহয় এই দুজন আবারও ছুটছেন একসঙ্গে। আমরা দেখছি যে দুটো ভিন্ন জেনারেশনের কিভাবে ওয়ার্ল্ড কাপটাকে মাতাচ্ছেন।
0: অ্যাবসলুটলি, প্রিয় দর্শক এবং শ্রোতা যারা যারা শুনছেন বা দেখছেন আমাদেরকে, ফেসবুক লাইভে রয়েছি যেখানে কমেন্ট সেকশনে লিখতে পারছেন, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ আছেন, বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজটাতেও। আমি কিছু কমেন্টস একটুখানি পড়তে চাই যারা আছেন। মেহেদী হাসান মামুন আছেন এবং সেই সাথে সাথে ওয়াহাব প্রধান সম্রাট রয়েছেন, সকলেই বেশ আয়োজনটা উপভোগ করছেন তেমনটাই জানালেন। ইসরাত শামী, নিশিতা রয়েছেন সাথে, অ্যান্ড এ কে কিরণ তিনিও লিখেছেন যুক্ত হয়ে গেলাম। অ্যান্ড অফকোর্স আপনারা আমাদের সঙ্গে যুক্তই থাকুন, আমরা অনেকগুলো ম্যাচ নিয়েও আলোচনা করব, রাউন্ড অফ সিক্সটিনে যারা যারা অলরেডি কোয়ালিফাই করেছেন তাদেরকে নিয়েও আমরা আলাপ করব, যেমন সেখানে ব্রাজিল রয়েছে ইতিমধ্যে যারা নরওয়ের সাথে খেলবে, ওই ম্যাচটা কেমন হতে পারে সেটা নিয়েও কথা হবে। অ্যান্ড অবভিয়াসলি যেমনটা জানতে চাইছিলাম যে জার্মানির বিদায় নেওয়া সেটা নিয়েও জানবার চেষ্টা করব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
5: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
6: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
5: তাই নাকি?
6: হ্যাঁ বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
5: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
6: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
5: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
6: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
5: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
6: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: বিরতি শেষ হয়েছে, জার্মানি কবে আবারও ফেরত আসবে জানি না, তবে আমি ফেরত এসেছি আমার অতিথিদেরকে নিয়ে বিশ্বকাপ দাওয়ামায় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে। অ্যান্ড আমি যাবো আবারও সেই পারভেজের কাছেই একটু যেতে চাই, যে বলছিলাম যে জার্মানির বিদায় নেওয়াটা এই জায়গাটাতে দুঃখ পেয়েছেন কিনা, জার্মানি আরেকটু সামনে যাওয়াটা ডিজার্ভ করত কিনা।
1: এখন ব্রাজিল সমর্থকরা তো খুশি হন জার্মানি যদি না উঠতে পারে, তাদের সঙ্গে একটা দুঃসহ স্মৃতি ব্রাজিলের আছে।
0: একটু নিউট্রাল কথাবার্তা তো
1: না, আমি নিউট্রাল কথা বলবো, আর্জেন্টিনার ফ্যানরাও খুশি হয় জার্মানি চলে গেলে, কারণ আর্জেন্টিনা প্রত্যেকবার ফাইনালে গিয়ে তাদের কাছে হোঁচট খায়, 2010 তারা নকআউট ফেজে হেরেছে। তো
0: জার্মানি
1: মূলত হ্যাঁ ল্যাটিন টিমগুলোকে বধ করতে পারে জার্মানি, ব্রাজিল আর্জেন্টিনা সেটা স্বীকার, তবে সামহাও এই ওয়ার্ল্ড কাপে জার্মানি কিন্তু ল্যাটিন টিমদের কাছেই ধরা খেয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইকুয়েডরের সঙ্গে হারলো, সেটা একটা ট্রেইলার ছিল যে তারা ল্যাটিন টিমদের সঙ্গে পেরে উঠছে না। তারপর প্যারাগুয়ের সঙ্গে কিন্তু পেনাল্টিতে গিয়ে আনফরচুনেটলি তারা বাদ হয়ে গেছে। তবে তাদের কোচ অনেক ইয়াং, ইজ জাস্ট 38, তাকে প্রডিজি বলা হয় নাগেলসম্যান। এই দলটাকে নিয়ে আসলে বোধহয় জার্মানি 2030 জন্য একটা প্ল্যান করতে পারে, এই টিমটা এখনো অনেক বেশি ইয়াং এরকম একটা পর্যায়ে এসে ভালো পারফর্ম করতে। সো আমার মনে হচ্ছে তারা ঠিক জায়গায় এসেছে।
0: ইকুয়েডরের সাথে ম্যাচটা হারা, এটা অনেকে আপসেট বলছেন, আপনি কি এটাকে আপসেটই বলবেন নাকি তাদের ল্যাক অফ পারফরমেন্স হিসেবে দেখবেন?
1: আপসেট তো আসলে তখনই হয় যখন একটা বড় টিম ল্যাক অফ পারফরমেন্স এর কারণে হেরে যায়, সো ডেফিনেটলি সেটা আছে। বাট ওই যে ইকুয়েডরের ফিজিক্যাল ফুটবলটা যেটা রিফ্লেকশন প্যারাগুয়েও দেখেছে, এই টাইপের ফিজিক্যাল ফুটবলের এগেনস্টে জার্মানরা আসলে কুলিয়ে উঠতে পারেনি, আমার এটাই মনে হয়েছে। এবং ক্রান্স মোমেন্টে আপনার মাথা কিন্তু খুব ঠান্ডা রাখা দরকার, যেটা জার্মানদের সঙ্গে আমরা সবসময় অ্যাসোসিয়েট করি, আর কেউ পারুক বা না পারুক জার্মানদের কিন্তু একদম কোল্ড হার্টেড পারফর্মার তারা হবে। এই জায়গাটায় দেখেছে যে তারা পারেনি, তারা মিস করতে পারেনি, এবং তাদের গোলকিপার নয়ারকেও নার্ভাস মনে হচ্ছিল। একটা পেনাল্টি জায়গা যখন আসবে, তিনি তো ডমিনেট করার কথা, সেই জায়গায় দেখলাম যে তিনি একটু নার্ভাস ছিলেন। সো ওভারঅল মনে হয়েছে যে জার্মানি আই থিঙ্ক দে ডিজার্ভ টু বি আউট এবার যে পারফরমেন্স তারা দিয়েছে।
0: জার্মানি প্যারাগুয়ের ম্যাচটাতে তিতুমিরের কাছে যাই, প্যারাগুয়ের গোল রক্ষক তিনি কি আসলে হিরো কিনা শেষ পর্যন্ত?
2: অফকোর্স 6 ফিট 6 ইঞ্চি উচ্চতা, মানে সেই আসলে সব আলো, এবং সে যখন দাঁড়াইছে জার্মানির, মানে আমি অলওয়েজ মনে হয় যে শুটিং এ জার্মানি ইজ লাইক সামওয়ান, মানে মাইকেল বালাকের মতো ফুটবলার যেখানে ছিল বা শোয়ানস্টাইগার, যারা শুট নেওয়া মানে মনে হয় জালটাল ছিঁড়ে গোল দিয়ে দিবে, সেই জার্মানি আসলে অফকোর্স মিসিং। আমার কাছে যেটা মনে হয়, নর্মালি জার্মানি যখন ওয়ার্ল্ড কাপে যায় তারা ফেভারিট থাকে বিকজ অব দে হ্যাভ সাম লাইক দে ক্যারি দ্য লেগাসি, ভেটারান কিছু প্লেয়ার থাকে, ধরেন ফিলিপ লাম ওই জেনারেশনের ওরকম একজন অভিজ্ঞ করে একজন, এবার শুধু নয়ার ছিলেন বটে, কিন্তু নয়ার আসলে তার সেরা পিক যা অবস্থায় ছিল না, এবং এটাও খুব সারপ্রাইজিং। সাধারণত গোলকিপাররা এই বয়সে এসে তাদের সেরা পারফরমেন্স করেন, আমরা বুফনকে দেখেছি, ডোনারোমা, ইভেন লরিস, কিন্তু সেই জায়গাটাই নয়ারের যেন মনে হচ্ছিল তার রিফ্লেক্স অনেক কমে গেছে, একটু কনফিডেন্সের অভাব ছিল সেটাও মনে হয়েছে। এছাড়া জার্মানদের শুটিং এর কথা তো বলতেই হবে, ধরুন দুটো শট ঠেকিয়েছে আর একটা শট একদম বাইরে দিয়ে মেরে দিয়েছে। তো সব মিলে ও নাগেলসম্যানের কথা বললো যে দলটা তরুণ, তারা প্রবাবলি সামনের ওয়ার্ল্ড কাপের জন্য মোর রেডি হয়ে যাবে, ধরুন মুজিয়ালা, রিজ যারা টপ পারফর্মার, কাই হাভার্স, কিন্তু কোচের চাকরি থাকে কিনা সেটা হচ্ছে কথা। এর মধ্যে নাগেলসম্যানকে নিয়ে বেশ শুরু হয়েছে, তো তাকে হচ্ছে সে হয়তো থাকাটা নাও থাকতে পারে। এট দ্য সেম টাইম আসলে জার্মানির ইউরোর পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক, সো সেইটাতেও আসলে একটু চোখ রাখতে হবে। আবার সারপ্রাইজিংলি ধরেন ইতালি ইউরোপে এত ভালো করে তারা ওয়ার্ল্ড কাপে আসতে পারলো না, সো ইউরোপের যেটা হয়েছে মাঝখানে তো তারা 2002 এর পরে তো টানা ইউরোপ জিতে চলছিল, যেটাতে আসলে আর্জেন্টিনা 2002 বিশ্বকাপ সেটা থামিয়েছে। তো এই ওয়ার্ল্ড কাপে এগেইন ইউরোপ থেকে আসলে ফ্রান্সই এখন পর্যন্ত আছে টিকে শিরোপার দাবিদার হয়ে, কারণ নেদারল্যান্ডস চলে গেছে, জার্মানি চলে গেছে, আজকে ইংল্যান্ডের বিগ ম্যাচ এগেনস্ট কঙ্গো, বিগ ম্যাচই বলবো আমি, বিকজ কঙ্গো কিন্তু আরেক ইউরোপিয়ান দল পর্তুগালকে প্রথম ম্যাচেই চমকে দিয়ে ঠেকিয়ে দিয়েছে না। সো সেদিক থেকে চিন্তা করলে বরং লাতিনরা এই ওয়ার্ল্ড কাপে তো দুর্দান্ত আমি বলবো চমক হচ্ছে কলম্বিয়া, খুবই ভালো পারফর্ম করছে, একই সাথে আমরা ইকুয়েডরের কথা বললাম যারা আসলে দেখিয়েছে ভালো ফুটবল, আর্জেন্টিনা তো আছে এবং আপনার ব্রাজিলও টিকে আছে। সো ইন্টারেস্টিং হবে হচ্ছে আসলে, এখন আমরা যত দিন যাচ্ছে দেখেন রাউন্ড অফ 16 এর আমরা লাইন আপটা আস্তে আস্তে পেয়ে যাচ্ছি, আজকে আরো তিনটা দল চলে আসবে,
0: আমরা ফিগার আউট করেই নিয়েছি কারা কারা আছে। সেই জায়গাটাতে যাব আজকে, যে লাস্ট ম্যাচটা হলো মেক্সিকো এবং ইকুয়েডর, সেই জায়গাটাতে আমরা মেক্সিকোকে যেভাবে খেলতে দেখেছি এটা কতটুকু মানে এক্সপেক্টেড ছিল আপনার কাছে? ইকুয়েডর যারা জার্মানিকে হারালো তাদের বিপক্ষে মেক্সিকোর এই পারফরমেন্স কতটুকু এক্সপেক্টেড ছিল?
2: মানে আমি আসলে একটু এক্সপেক্ট করেছিলাম এটা একটা টাইট ম্যাচ হবে, কারণ ইকুয়েডর, কারণ তারা ওই দে শোড দেয়ার স্কিল আসলে ওভারঅল দ্য টুর্নামেন্ট। কিন্তু মেক্সিকো আসলে কি হয়, প্রথমত মেক্সিকো ঘরের মাঠে ওটা খুবই দুর্দান্ত টিম, এবং ওদের যে সাপোর্ট, হোম ক্রাউড মানে ক্রেজি, এবং তারা যে স্টেডিয়ামটাই খেলেছে এটা এত তাদের জন্য মানে এত কিছুর জন্ম দিয়েছে, আজতেকা স্টেডিয়াম, সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপের ম্যাচ এখানে হয়েছে, এরপরে ধরুন তারা ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচ জিতেছে, কোন গোলও কনসিড করেনি, যেটা বলছিল পারভেজ। সো এর আগে দুবার মেক্সিকো তাদের ওয়ার্ল্ড কাপের বেস্ট রেজাল্ট হচ্ছে কোয়ার্টার ফাইনাল, দুবারই তারা আয়োজক ছিল 1970-1986, এবার তারা থার্ড টাইম আয়োজক এবং আমি শিওর যে তারা সেটাকেও ছাড়িয়ে যেতে চাইবে। তো মেক্সিকো আসলে এরকম যে পারফর্ম করছে তাতে তারা টপ ফোর এ ঢুকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না,
0: যেহেতু রাউন্ড অফ 16 অলরেডি তারা বসে আছে।
2: এবং স্পেশালি ধরুন তাদের ফরওয়ার্ড লাইন নিয়ে তো কথাই নাই, গিমেনেস ওখানে দুর্দান্ত করছেন হিমেনেস, এট দ্য সেম টাইম তারা এই যে একটা ইয়াং ট্যালেন্ট পেয়েছেন মোরা, যাকে বলা হয় মেক্সিকান পেদ্রি, এবং সে প্রত্যেক ম্যাচে তাকে সাব করা হয়। এই ম্যাচে সে ফার্স্ট স্টার্টিং ইলেভেনে ছিল, দর্শকদের চাপে আমার মনে হয় কোচ তাকে বাধ্য হয়েছেন নামাতে, কারণ প্রতি ম্যাচে ক্রাউডরা চিল্লাইতে থাকে মোরা মোরা বলে, এবং মোরা তখন নামে শোর যে আসলে কেন তাকে, আমি শিওর ওয়ার্ল্ড কাপের পরে তাকে না কারাগারে শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ক্লাবগুলো। সো মেক্সিকো আসলে এবার তারা নর্মালি কিন্তু ফুটবলটাকে খুব ফান হিসেবে নেয়, আপনি দেখবেন মেক্সিকো কখনোই মনে হয় না যে দে আর ভেরি সিরিয়াস, তারা ফুটবলটাকে খুবই আনন্দের সঙ্গে খেলে এবং সেটা করতে করতে তারা এই জায়গাটায় আসছে। আমি শিওর যে তাদের সামনের যাত্রাটাও আসলে মানে আনপ্রেডিক্টেবল হবে, অন্য যেই দলই আসুক মেক্সিকোর সামনে পড়লে ম্যাচটা হয়ে যাবে তখন আনপ্রেডিক্টেবল।
0: ভেরি ফাইন, আমরা একটা কল নেই। হ্যালো,
7: ওয়ালাইকুম
0: আসসালাম। জি মামুন ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন?
7: ভালো আছি। আজকে ফয়সালদার কাছে একটি ভবিষ্যৎবাণী জানতে চাচ্ছি, সেটি হচ্ছে জার্মানি যেভাবে নক আউট হয়ে বিদায় নিল ভালো দলগুলো, যেমন আমরা যা দেখছি ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স, এরকম কোন সম্ভাবনা আছে কিনা, এবং কোন দলকে থেকে বিদায় নিতে পারে বলে মনে করছেন ফয়সালদার? জানতে ভবিষ্যৎবাণী তার
0: রাউন্ড অফ 16 এ গিয়ে হোপফুলি, কারণ উনি যারা কোয়ালিফাই করছেন তাদের কথাই বলছেন।
2: প্রথমত হচ্ছে ব্রাজিল তো রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফেলেছে, তাদের অপোনেন্ট নিশ্চিত হয়ে গেছে নরওয়ে, বাট এখানে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। ব্রাজিলের জন্য কোয়ার্টার ফাইনালটা হবে চ্যালেঞ্জিং, আর্জেন্টিনা ফাইনালে যাচ্ছে, দ্যাটস ফর শিওর, ভবিষ্যৎবাণী করতে
0: বলেছে।
2: ব্রাজিলের কথা আমি বলবো, উনি যে তিনটা দলের নাম বলছে তার মধ্যে আসলে ফ্রান্সও যাচ্ছে ফাইনালে,
0: আপাতত সেমিতেই চুক্তটা
2: রাখা, তার মানে ব্রাজিলের জন্য রাস্তাটা যেটা হচ্ছে নরওয়ে, এরপর তারা খেলবে হচ্ছে ইংল্যান্ডের সাথে হওয়ার পসিবিলিটি আছে ভেরি হাই। সো ইংল্যান্ড মেক্সিকো হচ্ছে রাউন্ড অফ 16 এর ম্যাচটা হবে, সেই দলের জয়ী দলের সঙ্গে ব্রাজিলের ম্যাচ। সো ব্রাজিলের জন্য অফকোর্স ডিফিকাল্ট রাস্তা পাথওয়ে, তাই না?
1: আপনারা তো বলছেন
0: ইংল্যান্ড একটা লাইট টিম,
2: না ইংল্যান্ড হচ্ছে কি, ইংল্যান্ড আপনি দেখেন ক্রোয়েশিয়ার সঙ্গে যে ইংল্যান্ডকে দেখলাম, মানে ওই ইংল্যান্ড যদি পরের দুইটা ম্যাচে দেখতাম আমি পানামার সঙ্গে, কিন্তু সেই ইংল্যান্ডকে তো খুঁজে পাচ্ছি না, এবং ইংল্যান্ডের পারফরমেন্সটাই হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স। তার মধ্যে আমার আরো বিরক্ত লাগছে কোচ টমাস টুখেলের কথা শুনে, সে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলছে যে তারা গ্যারেথ সাউথগেটের ওই জিনিসটাই ফলো, লেগাসি ফলো করতে চায়, মানে তার ইংল্যান্ডকে নিয়ে চিন্তা হচ্ছে তারা সুন্দর ফুটবল খেলবে না, সে বলে দিয়েছে আমরা এখানে জিততে আসছি, এবং তারা টাইব্রেকার টার্গেট করে খেলছে। তো এরকম মাইন্ডসেট নিয়ে যদি একটা টিম আসলে কত দূর যাবে এটা খুব সহজেই অনুমেয়। তো আমি ইংল্যান্ডকে আসলে খুব বেশি দূর দেখছি না, কংগ্রেস সঙ্গে অঘটনের জায়গায় ঘুরতে
0: পারে, অনেক এগিয়ে আছে ইংল্যান্ডের। আসলে মন খারাপ করবে না, আমাদের দর্শকটা মনে হচ্ছে উপভোগ করছেন এই বিষয়গুলো, কি যে না ঠিক আছে আমরা কিভাবে কিভাবে কোন টিমকে কিভাবে কোথায় দেখতে চাইছি বা কিভাবে এক্সপেক্ট করছি। হ্যাঁ, আমরা আরো অনেকটা সময় থাকবো, তবে আপাতত ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি।

0: বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় সোহানা সিরাজ, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসীন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার বাসুদেব ঘোষ।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
1: তাইলে
0: একটা জরুরি কথা বলি।
1: বলেন।
0: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
1: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
1: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
1: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
1: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
1: জি অবশ্যই। আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
0: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
0: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
2: নৌ দুর্ঘটনার মুখ্য 3টি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন, বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করা থেকে বিরত থাকুন। অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হবার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি যাত্রী হন তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযান ভ্রমণ করা থেকে বিরত থাকুন।
3: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এখন রয়েছে পল্লীগীতি। শিল্পী পার্থপ্রতিম বিশ্বাস, গীতিকার এবং সুরকার মনমোহন দত্ত।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহ।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। নিকারের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গুরা উপজেলা, আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা, এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট 12,70,583 শিক্ষার্থী। মোট কেন্দ্রের সংখ্যা 2,697। লিখিত পরীক্ষা চলবে 8ই আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15ই আগস্ট। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। আজ সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে, তাই এই খাতের গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন। শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও সেশন জট নিরসনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে এবং শিক্ষাজীবনে কোন জট রাখা হবে না। একই সাথে তিনি জানান, আগামী 2027 সালে বিদ্যমান কারিকুলাম পরিমার্জন করা হবে এবং 2028 সাল থেকে সম্পূর্ণ নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ 2026 এর রাউন্ড 16-তে উন্নীত হয়েছে ফ্রান্স, মেক্সিকো ও নরওয়ে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এছাড়া নিউ ইয়র্কে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে অনায়াসেই রাউন্ড 16-তে পৌঁছে গেছে ফ্রান্স। এদিকে আজ রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড। এছাড়া রাত 2টায় ওয়াশিংটনে সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। আগামীকাল সকাল 6টায় সান ফ্রান্সিস্কোতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।

0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন প্রচারিত হচ্ছে স্থানীয় ইংরেজি সংবাদ।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই নিপা অধিকারী। The Higher Secondary Certificate (HSC) and Equivalent Examinations 2026 will begin across the country tomorrow. A total of 117,177 students will appear in the examinations under Joshur Education Board this year. Of them, 56,908 are boys, while 60,189 are girls. Of the total candidates, 81,960 students will appear in Humanities Group, 22,723 in Science Group, and 12,494 in Business Studies Group. District-wise students, 23,547 students will appear in Khulna District, 12,277 in Shatkhira, 8,229 in Bagerhat, 19,791 in Joshur, 14,702 in Jhinaida, 7,555 in Magura, 4,699 in Narail, 15,383 in Kushtia, 7,579 in Chuadanga, and 3,915 in Meherpur District. 240 examination centers have been opened for smoothly holding the examination in 10 districts under the Joshur Board. Meanwhile, Khulna Metropolitan Police has issued some prohibitory orders to maintain peace and discipline at the examination centers. Movement of five or more together within 200 meters of the examination centers will be prohibited during the examination period. No one will be allowed to carry arms, knives, sticks or explosives or any other subject of this kind within the vicinity of the centers. Besides, nobody can make a high sound by using loud speakers or any such instruments at or near the examination centers. The photostat machines will be turned stop within the 200 meters of the examination centers. Legal action will be taken against those who will violate the orders. A preparatory meeting was held at the Deputy Commissioner's Conference Room in Bagerhat today to observe the July Uprising Day 2026 within due dignity. Deputy Commissioner Ghulam Mohammad Baten presided over the meeting. The meeting decided to observe the day with exchanging greetings with the family members of the martyrs, including debates, essays and painting competitions, discussion meetings and remembrance. The meeting was attended, among other, by the Additional Deputy Commissioner, Additional Police Super, Deputy Civil Surgeon, Member Secretary of District BNP, Amir of District Jamaat, leaders of anti-discrimination student movement, and heads of different government and non-government organizations. A public hearing was held at the Deputy Commissioner's Conference Room in Meherpur today. Deputy Commissioner Shilpi Rani Roy conducted the hearing. People from different parts of the district raising their problems, complaints and demands. The Deputy Commissioner listened to the speeches of the people and assured them to take necessary measures for quick and effective resolution. The concerned officials were present at the time. Educational equipment, sports equipment and saplings of trees were distributed among 65 secondary schools and madrasas at Sadar Upazila Parishad premises in Magura today. Member of Parliament Mohammad Manwar Hussain attended the distribution program as chief guest. Presided over by the Upazila Nirvahi officer, the program was attended among other by political leaders, officials of different government and local elite. Meanwhile, assistive devices were distributed among 10 disabled children at the Shalikha Upazila Social Service Office premises in Magura today to make children with special needs self-reliant and included in the mainstream of education. The Upazila Social Service Officer distributed this as chief guest. At that time, 5 children were given a wheelchair each, 2 people a walking frame each, 2 people a tricycle each, and 1 person a toilet chair. The Upazila Social Service Office arranged it. A 2-month-long green school campaign and tree plantation program began at Bahadurpur Secondary School premises under Sadar Upojila in Joshua today. Deputy Director of the Department of Environment, Muhammad Ataur Rahman, inaugurated the program as chief guest. Presided over by the headmaster of the school, the program was attended among other by the president of the press club, political leaders, leaders of different social organizations and local elite. Later, saplings of different fruit-bearing and wooden trees were distributed among 200 students. A non-government organization arranged it. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rongpur, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Dhaka, Tangail, Moymansingh, Kumilla, and Chattogram. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
0: Bangladesh Betar Khulna. Shuru hocche byaboharik ingreji shikhar onushthan. Cholo ingreji shikhi. Porichalona korchen Professor Iqbal Hossain.
2: Cholo ingreji shikhi onushthan theke সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইউজ অফ প্রিপোজিশন বা প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন হলো দুটি শব্দের মধ্যে একটি লিঙ্ক তৈরি করে, কানেকশন তৈরি করে। যেমনি কনজাংশনের কাজ হলো দুটি ক্লজ বা দুটি সেন্টেন্সের মধ্যে একটি কানেকশন তৈরি করে। প্রিপোজিশনের কাজ হলো দুটি ওয়ার্ডের মধ্যে একটি কানেকশন সৃষ্টি করে, দুটি সেটা দুটি নাউন হতে পারে, সেটা প্রোনাউন হতে পারে বা ক্লজ বা কোনো ধরনের ফ্রেজ হতে পারে। আমি যদি একটি উদাহরণ দিই, দি বুক ইজ অন দ্য টেবল। এখানে এই যে বললাম যে দি বুক ইজ অন দ্য টেবল, এই যে বই এর সাথে টেবিলের একটি সম্পর্ক, বইটা আছে কোথায়, টেবিলের উপরে। তাহলে এই যে বই এবং টেবিল এর মাঝখানে একটি শব্দ অন দ্য টেবল, অন শব্দটি ব্যবহৃত হচ্ছে। তো অন এই বই এবং টেবিলের মাঝখানে একটি সম্পর্ক রচনা করছে, একটি সম্পর্ক তৈরি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনের কাজ হলো দুটি ওয়ার্ড বিশেষ করে নাউন কিংবা প্রোনাউনের মধ্যে একটি সম্পর্ক তৈরি করা। তো আমি আমাদের যে মূল আলোচ্য বিষয় যে প্রিপোজিশনের ব্যবহার, এখানে আমরা এই প্রিপোজিশনগুলো ক্রোনোলজিক্যালি মানে অ্যালফাবেটিক্যালি আলোচনা করব। তো অ্যালফাবেটিক্যালি অর্থাৎ যেমন শুরুতে আমরা এখানে রেখেছি অ্যাবাউট, একেবারে অ্যালফাবেটের এ দিয়ে শুরু হলো। তো এভাবে আমরা আলোচনা করব। এই যে অ্যাবাউট শব্দটি, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে। আমি একটু উদাহরণ দিই, আই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার। আই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার সম্বন্ধে, বিষয়টি সম্বন্ধে আমি কিছুই জানি না। এখানে ম্যাটারের আগে এখানে অ্যাবাউট শব্দটি ব্যবহৃত হয়েছে, অ্যাবাউট দি ম্যাটার। তো শান্ত প্রিপোজিশনটা শান্ত নাউনের পরিবেশে বা প্রোনাউনের পরিবেশে ব্যবহৃত হয়। তো এই যে বললাম যে আই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, আমি বিষয়টি সম্বন্ধে জানি না, অ্যাবাউট সম্বন্ধে বা সম্পর্কে। তাহলে আমরা যখন এই সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে চাই, মিন করি, তখন আমরা অ্যাবাউট শব্দটি ব্যবহার করব নাউনের পূর্বে। এরপরে যে শব্দটি হচ্ছে অ্যাবাব, অ্যাবাব অর্থ হলো উপরে বা উচ্চতর অবস্থানে। যেমন উই আর ফ্লাইং অ্যাবাব দ্য ক্লাউডস, অ্যাবাব দ্য ক্লাউডস, মেঘের উপর দিয়ে আমরা উঠছিলাম। তো এই যে ক্লাউড, ক্লাউডের আগে অ্যাবাব ব্যবহৃত হয়েছে, এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনটি সাধারণত নাউন কিংবা প্রোনাউনের পরিভাষে এবং দুটি শব্দের মধ্যে সম্পর্ক রচনা করে, তো সেটা হচ্ছে প্রিপোজিশন। আরেকটু উদাহরণ দিই, দ্য ইনফ্লেশন ইজ অ্যাবাভ 6%, মুদ্রাস্ফীতি 6%-এর উপরে, 6%-এর উপরে মুদ্রাস্ফীতি। তো এই যে 6%, এই 6%-এর আমি আগে অ্যাবাভ শব্দটি ব্যবহার করলাম, মানে ঊর্ধ্বে উপরে, মুদ্রাস্ফীতি 6%-এর উপরে, এই অ্যাবাভ শব্দটি এখানে ব্যবহার করেছি। আবার অ্যাবাভ আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, হি ইজ অ্যাবাভ সাসপিশন, সে সন্দেহের ঊর্ধ্বে। তাহলে এই যে ঊর্ধ্বে, উপরে, উচ্চতর অবস্থানে, এটা বোঝাতে আমরা অ্যাবাভ শব্দটি ব্যবহার করেছি এখানে। তাহলে শ্রোতা বন্ধুরা, কিন্তু এই যে প্রথমে আমি ব্যবহার করলাম অ্যাবাউট, মানে সম্মান দেবার সম্পর্কে, আর দ্বিতীয়ত আমি ব্যবহার করলাম অ্যাভাব, তো কীভাবে আমরা এই যে দৈনন্দিন জীবনে আমরা যে কথোপকথন করব তখন কিন্তু এই শব্দগুলো আমাদের মানে প্রিপজিশনগুলো আমাদের প্রয়োগ করতে হবে বাক্যের আকারে। এরপরে যে শব্দটি হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা সর্বত্র, যেমন হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেল, হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, হ্যাঁ একদিক, যেমন হি সুইমস অ্যাক্রস দি রিভার, সে নদীর এক প্রান্ত এক সাইড থেকে আরেক পাশে সাঁতরিয়ে পার হয়, হি সুইমস অ্যাক্রস দ্য রিভার। তো তাহলে এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, নদীর এক প্রান্তে আরেক প্রান্তে, এইগুলো বোঝাতে আমরা অ্যাক্রস শব্দটি ব্যবহার করব। আর একটি উদাহরণ দিই, হিজ ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দি কান্ট্রি, তার পরিবার সমস্ত দেশে ছড়িয়ে আছে, হ্যাঁ এটা সর্বত্র বোঝাতে। তাহলে এখানে কিন্তু অ্যাক্রসটা দুটি অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর একটা হচ্ছে সর্বত্র। তো হিজ ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দি কান্ট্রি, সর্বত্র ছড়িয়ে আছে। তো অ্যাক্রস শব্দটি শ্রোতাবন্ধুরা, অ্যাক্রস দুটি অর্থ আমরা এটি ব্যবহার করি, একটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আর একটা হচ্ছে সর্বত্র। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে আফটার, আফটার অর্থ হল পরে, উইল লিভ আফটার লাঞ্চ, আমরা মধ্যাহ্নভোজের পরে আমরা রওনা করব, যাত্রা করব, উইল লিভ আফটার লাঞ্চ, এই যে লাঞ্চের পূর্বে এখানে আফটার শব্দটি ব্যবহার করেছি, পরে আফটার হচ্ছে পরে। দে ওয়েন্ট আফটার ফাইভ, দে অ্যারাইভড আফটার ফাইভ, তারা পাঁচটার পরে উপস্থিত হলো, দে অ্যারাইভড আফটার ফাইভ, তার এই যে উপস্থিত হলো দে অ্যারাইভড আফটার ফাইভ পাঁচটার পরে, তো তাহলে এই যে আফটার ফাইভ পাঁচটার পরে, তো এখানে এটা এখানে পরে বোঝাতে আমরা এখানে আফটার ব্যবহার করেছি, দে অ্যারাইভড আফটার ফাইভ। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম, এক ঘন্টা পরে আমি বাড়ি গেলাম, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম। তো তাহলে আমরা এই যে পরে, এই পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করব। তো এখানে আমরা তিনটি উদাহরণ দিলাম, উইল লিভ আফটার লাঞ্চ, দে অ্যারাইভড আফটার ফাইভ, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম। এরপরে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটি হলো এগেনস্ট, এগেনস্টনেসে বিরুদ্ধে বা বিপরীতে, এগেনস্ট, আমরা এগেনস্ট বলবো না, আমরা উচ্চারণটা হবে এগেনস্ট, এগেনস্ট। আই কমপ্লেইন্ড এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে অভিযোগ করলাম, আই কমপ্লেইন্ড এগেনস্ট হিম, তাহলে এই যে তার বিরুদ্ধে আমি বিরুদ্ধে বোঝাতে এখানে আমি এগেনস্ট শব্দটি ব্যবহার করেছি, দ্যাট ইজ এগেনস্ট দি ল, এটি হলো আইনের বিরুদ্ধে, দ্যাট ইজ এগেনস্ট দি ল। তো তাহলে এই যে দুই জায়গায় দুটি শব্দ আমি ব্যবহার করলাম, প্রথমে আই কমপ্লেইন্ড এগেনস্ট হিম, আর দ্বিতীয় সেন্টেন্সে দ্যাট ইজ এগেনস্ট দি ল, আইনের বিরুদ্ধে, তাহলে এই বিরুদ্ধে বোঝাতে আমরা এখানে এগেনস্ট শব্দটি বসিয়েছি, ব্যবহার করেছি। আবার বিপরীতও হতে পারে, উই আর দেয়ার ইজ এ ব্যাংক এগেনস্ট আওয়ার হাউস, আমাদের বাড়ির বিপরীতে একটি ব্যাংক আছে। আরেকটা উদাহরণ দিই, উই আর এগেনস্ট ডেথ পেনাল্টি, আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, উই আর এগেনস্ট ডেথ পেনাল্টি। তাহলে এখানে এই যে উদাহরণগুলো দিলাম, এই সব উদাহরণগুলো মূলত বিরুদ্ধে বা বিপরীতে বোঝাতে আমরা ব্যবহার করেছি। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যালং, অ্যালং মানে সোজা বা কোনো কিছু বরাবর, অ্যালং, উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট, আমরা রাস্তা বরাবর হেঁটে গেলাম, উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট। আবার উই রেন অ্যালং দি সি বিচ, আমরা সাগর সৈকত বরাবর আমরা হাঁটলাম। তাহলে এই যে ওয়াক অ্যালং, রেন অ্যালং মানে বরাবর, সোজা, স্ট্রেট, এটা বোঝাতে আমরা যখন সরাসরি স্ট্রেট বোঝাতে, স্ট্রেট হাঁটা বা দৌড়ানো বা জগিং করা, এগুলো বোঝাতে আমরা অ্যালং শব্দটি ব্যবহার করি, বরাবর বা সোজা, উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট, উই রেন অ্যালং দি সি বিচ। তো তাহলে এই যে সোজা বা বরাবর, এটা বোঝাতে আমরা অ্যালং শব্দটি ব্যবহার করেছি। এরপরে যে শব্দটা আছে অ্যামং, অ্যামংনেস মধ্যে, মানে অনেক অনেকের মধ্যে কিংবা পরিবেষ্টিত বোঝায়। তাহলে সে অ্যামং মানে বিটুইন, মানে দুয়ের মধ্যে, বিটুইন হচ্ছে দুয়ের মধ্যে, আর অ্যামং মানে অনেকের মধ্যে। তো উদাহরণ দিয়ে আমি তাহলে ক্লিয়ার হই, আমরা যেমন আওয়ার হাউজ ইজ অ্যামং মেনি ট্রিজ, আমাদের বাড়িটি অনেকগুলো গাছের মধ্যে অবস্থিত। আওয়ার হাউজ ইজ অ্যামং নিউমারাস ট্রিজ, তো তাহলে অ্যামং মানে অনেকগুলো, অনেক। যেমন আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটা ক্লিয়ার হবে। দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দেয়ার চিলড্রেন, তারা তাদের টাকা পয়সা তাদের সন্তানদের মধ্যে ভাগ বাটার করে দিল। এমন তাহলে এই যে অনেকের মধ্যে বোঝাতে আমরা এমন শব্দটি ব্যবহার করব, আবার দুয়ের মধ্যে ব্যবহার বোঝাতে আমরা বিটুইন শব্দটি ব্যবহার করব। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যাজ, অ্যাজ মানে হিসেবে। শ্রোতা বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু আমাদের নাউনের কিংবা প্রণয়ের পূর্বে ব্যবহৃত আমাদের সেন্টেন্সে অন্য শব্দের সাথে, অন্য নাউন কিংবা অন্য প্রণাউনের সাথে একটি কানেকশন তৈরি করছে, একটি সম্পর্ক তৈরি করছে। তো অ্যাজ মানে হলো হিসেবে। শি ওয়ার্কস অ্যাজ এ মেইড সার্ভেন্ট, সে কাজ করে একজন একজন মহিলা, একজন কর্মচারী হিসাবে। হি ওয়ার্কস নারী কর্মী হিসাবে। শি ওয়ার্কস অ্যাজ এ মেইড সার্ভেন্ট, সে কাজ করে একজন নারী কর্মী হিসাবে। তাহলে এই অ্যাজ শব্দটি এই যে মেইড সার্ভেন্টের পূর্বে ব্যবহৃত হয়ে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, আমি তাকে একজন সৎ লোক হিসেবে জানি। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, তো এখানে অ্যাজ শব্দটি এই যে নাউন অনেস্ট ম্যানের পূর্বে ব্যবহৃত হয়েছে, অ্যাজ অ্যান অনেস্ট ম্যান। তো তাহলে এখানে এইগুলো সব প্রিপোজিশনের ব্যবহার নাউন কিংবা প্রণয়ের পূর্বে। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, আমি তাকে একজন সৎ লোক হিসেবে জানি। হি ইজ ট্যালেন্টেড অ্যাজ এ স্টুডেন্ট, সে মেধাবী ছাত্র হিসেবে, সে ছাত্র হিসেবে মেধাবী। এখানে অ্যাজটা স্টুডেন্টের পূর্বে অ্যাজ ব্যবহৃত করেছি প্রিপোজিশন হিসেবে। আবার আরেকটি ওই যে অ্যাজের পরে যদি আমরা টু বসাই, সেটি আরেকটি অর্থ মিন করে, সেটা হলো অ্যাজ টু মানে সম্পর্কে বা সম্বন্ধে। যেমন আই হ্যাভ নাথিং টু সে অ্যাজ টু দি ম্যাটার, বিষয়টি সম্বন্ধে আমার বলার কিছু নেই। তো এখানে অ্যাজ মানে হিসেবে আর অ্যাজ টু মানে সম্পর্কে, অ্যাজ টু মানে হলো সম্পর্কে। I have nothing to say as to the matter. As to the matter, I know nothing. এই বিষয়ে আমি কিছুই জানি না, অ্যাজ টু। তো অ্যাজ টু মানে সম্পর্কে। এরপরে যেটি সেটা হচ্ছে অ্যাট। এই প্রিপোজিশনটা বহুল ব্যবহৃত প্রিপোজিশন অ্যাট। অ্যাট, অন, এটা বহুল ব্যবহৃত। আমরা অ্যাট নিয়ে অনেকটা লম্বা আলোচনা হবে আমাদের, অ্যাট দিয়ে এই প্রিপোজিশনটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আমরা যেমন নির্দিষ্ট একটা সময় যখন আমরা মিন করি, বোঝাতে চাই, তখন এটা আমরা অ্যাট ব্যবহার করি। দে অ্যারাইভড অ্যাট ফাইভ ও ক্লক, তারা পাঁচটার সময় উপস্থিত হলো। উই লেফট অ্যাট টু ও ক্লক, আমরা দুটোর সময় আমরা রওনা করলাম, চলে গেলাম। তাহলে এখানে হচ্ছে এই যে ফাইভ ও ক্লক, টু ও ক্লক, এর পূর্বে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করেছি, প্রিপোজিশনটি ব্যবহার করেছি। ছোটো কোনো স্থান বোঝাতে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করি। উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম, আমরা যথেষ্ট সময় এয়ারপোর্টে আমরা উপস্থিত হলাম। তো এখানে অ্যারাইভের পরে অ্যাট শব্দটি ব্যবহার করেছি, এই মানে এয়ারপোর্টের পূর্বে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করেছি। তেমনিভাবে আরও মানে অনেক ব্যবহার হতে পারে, কী কী হতে পারে সেগুলো, যেমন অ্যাট দি বাস স্টপ কিংবা বাস স্ট্যান্ড, অ্যাট দি বাস স্টপ, অ্যাট দি ডোর, অ্যাট দি ব্যাক অব দি হাউস বাড়ির পেছনে, অ্যাট দ্য ফ্রন্ট সামনে সম্মুখে, অ্যাট ওয়ার্ক কাজে, যেমন হি ইজ অ্যাট ওয়ার্ক, সে এখন কাজে আছে। আমি পুরো সবগুলো পুরো সেন্টেন্স বলছি না, আমি সংক্ষিপ্ত আকারে প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখাচ্ছি, কখনো কখনো আমি উদাহরণও দিতে পারি। অ্যাট দি স্টেশন, হি রিস্ট, হি ইজ নাও অ্যাট দি স্টেশন। অ্যাট স্কুল, সে এখন স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল, হি ইজ নাও অ্যাট স্কুল। অ্যাট ইউনিভার্সিটি, যেমন আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সো তাহলে আমরা স্কুল কলেজের ক্ষেত্রে, স্টেশনের ক্ষেত্রে, এয়ারপোর্টের ক্ষেত্রে, বাস স্টপের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন শব্দটি ব্যবহার করব। আরও আরও কী ব্যবহার হয় এটার আমরা দেখি, যেমন অ্যাট এ স্মল ভিলেজ, ছোট্ট গ্রামে। আই ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ, আমি একটি ছোট্ট গ্রামে আমার জন্ম হয়েছিল। আই ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ, অ্যাট এ স্মল ভিলেজ। অ্যাট দ্য হোটেল, তাহলে উই স্টেড অ্যাট দি হোটেল, উই স্টেড, স্টে আমরা অবস্থান করা, স্টেড অ্যাট দি হোটেল, আমরা হোটেলে অবস্থান করেছিলাম। অ্যাট দি পার্টি, পার্টিতে, তাহলে অ্যাট দি পার্টি, উই আর অ্যাট দ্য পার্টি অ্যাট নাইন, নটার সময় আমরা পার্টিতে ছিলাম, উই আর অ্যাট দি পার্টি অ্যাট নাইন। স্যার পার্টির ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, হোটেলের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব, তারপরে আর কি হতে পারে, অ্যাট দি এজ অফ, বয়সে, তাহলে কি হতে পারে অ্যাট দি এজ অফ, হি ওয়েন্ট টু লন্ডন অ্যাট দি এজ অফ টোয়েন্টি, হি ওয়েন্ট টু লন্ডন অ্যাট দি এজ অফ টোয়েন্টি, 20 বছর বয়সে সে লন্ডনে গিয়েছিল। তো অ্যাট দি স্পিড অফ, গতিতে, দ্য ট্রেন ইজ রানিং অ্যাট দি স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার, অ্যাট দি স্পিড অফ, গতিতে, অ্যাট 9 ডিগ্রি সেলসিয়াস, 90 ডিগ্রি সেলসিয়াসে। তো এই যে 90 ডিগ্রি সেলসিয়াসে আমরা উদাহরণ দিতে পারি, দ্য ওয়েদার বিকামস ভেরি হট অ্যাট 90 ডিগ্রি সেলসিয়াস, দ্য ওয়েদার বিকামস ভেরি হট অ্যাট 90 ডিগ্রি সেলসিয়াস, অ্যাট দ্য র্যালি, র্যালিতে, অ্যাট দ্য কনসার্ট, কনসার্টে, অ্যাট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা তাহলে এই যে দেখছি কি কি, যে হোটেলের ক্ষেত্রে, পার্টির ক্ষেত্রে, তারপরে সে র্যালির ক্ষেত্রে, কনসার্টের ক্ষেত্রে, ব্রেকফাস্ট, অ্যাট ব্রেকফাস্ট, হোয়াট ডু ইউ ইট অ্যাট ব্রেকফাস্ট, তুমি সকালের নাস্তায় কী খাও, হোয়াট ডু ইউ ইট অ্যাট ব্রেকফাস্ট, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আরও হয় যেমন অ্যাট বেড টাইম, ঘুমানোর সময়, অ্যাট বেড টাইম হি সুইচেস অফ হিস মোবাইল ফোন, অ্যাট বেড টাইম হি সুইচেস অফ হিস মোবাইল ফোন। তাহলে এই যে আমরা দেখছি যে এখানে বেড টাইম, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে অ্যাট নাইট, রাতের বেলায়, অ্যাট 12, 12টায়, অ্যাট ইস আদার, পরস্পরের সাথে, অ্যাট এ গ্লান্স, চোখের পলকে, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করি। আবার কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, ভার্বের পরে, শাউট অ্যাট, চিৎকার করে কারোর দিকে, হি শাউটেড অ্যাট মি, সে আমার দিকে চিৎকার করলো, হি শাউটেড অ্যাট মি, শাউটেড, লুক অ্যাট, হি লুকড অ্যাট মি, লুকড অ্যাট মি। তো এইভাবে এইভাবে আরও অনেক ভার্ব আছে যার পরে শান্ত অ্যাট হয়, মানে যেমন স্টিয়ার অ্যাট, তাকানো, স্টিয়ার অ্যাট মানে তাকানো, স্টিয়ার অ্যাট, ফ্রাউন অ্যাট, ভ্রুকুটি করা, ফ্রাউন অ্যাট, স্মাইল অ্যাট, কারোর দিকে তাকিয়ে হাসি দেওয়া, সিনিয়র অ্যাট, ভ্রুকুটি করা, নাক ছিটকানো, সিনিয়র অ্যাট, ওয়েব অ্যাট, হাতের ইশারা করা, ওয়েব অ্যাট, এইম অ্যাট মানে নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য নির্ধারণ করা, এইম অ্যাট, শুট অ্যাট, গুলি ছোড়া, শুট অ্যাট। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে শাউট অ্যাট, লুক অ্যাট, স্টিয়ার অ্যাট, ফ্রাউন অ্যাট, ফ্রাউন শব্দটা ভ্রুকুটি করা, স্টিয়ার অ্যাট মানে তাকিয়ে থাকা, স্মাইল অ্যাট, সিনিয়র অ্যাট, ওয়েব অ্যাট, এইম অ্যাট, স্কুল, শুট অ্যাট, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপারেশন শব্দটি ব্যবহার করি। আমি শ্রোতাবন্ধুর আগে বলেছি যে এই অ্যাট প্রিপারেশনটি ব্যাপক ব্যবহৃত হয়, অর্থাৎ যে প্রিপারেশন আমরা ব্যবহার করি তার মধ্যে অ্যাটের প্রচুর ব্যবহার হয়ে গেছে, সুতরাং আমাদের সঠিক ব্যবহারটা জানতে হবে। যদি আমি এখানে বলি হি লুকড অন মি, তাহলে এটা ভুল হয়ে যাবে, হি লুকড অ্যাট মি। কাজে এই প্রিপারেশনের ব্যবহারটা আমাদের জানা খুবই জরুরি, খুবই আবশ্যক। আরও আরও প্রিপারেশন আরও ব্যবহার আছে, যেমন অ্যাট এ মিটিং, নাও হি ইজ অ্যাট এ মিটিং, সে এখন মিটিং আছে, হি ইজ অ্যাট এ মিটিং, অ্যাট এ লাইব্রেরি, হি ইজ অ্যাট এ লাইব্রেরি, হি ইজ রিডিং, হি ইজ স্টাডিং অ্যাট এ লাইব্রেরি, অ্যাট এ শপ, অ্যাট এ শপ দোকানে, অ্যাট দ্য হসপিটাল, হসপিটালে, অ্যাট সানরাইজ, সূর্যাস্তের, সূর্য উদয়ের সময়, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, সূর্য অস্তের সময়, অ্যাট লাঞ্চ টাইম, দুপুরে মধ্যাহ্ন বাজে, নাও হি ইজ অ্যাট লাঞ্চ, হি স্টপস ওয়ার্কিং অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট মিড টাইম, দুপুরে, অ্যাট হোম, বাড়িতে বা বাসায়, অ্যাট নুন, দুপুরে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অ্যাট দি মোমেন্ট, এই মুহূর্তে। সো তাহলে আমরা শ্রোতাবন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে অ্যাটের ব্যাপক ব্যবহার হয়ে গেছে, শান্ত ছোটো ছোটো জায়গায় কিংবা সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে। এই যে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, সময়ের ক্ষেত্রে এবং স্থানের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে শান্ত অ্যাট ব্যবহার হয়, এবং অপেক্ষাকৃত ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট শব্দটি ব্যবহার হয়। ইন শব্দটি কিন্তু অপেক্ষাকৃত বড়ো জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইন, আর অ্যাড টপিকে তো ছোট জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা ছোট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাড। এরপরে আমরা অ্যাডের আরও কিছু আমরা ব্যবহার আমরা দেখি, যেমন ডিসঅ্যাপয়েন্টেড অ্যাড, হতাশ, হিজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হিজ পারফরমেন্স, সে তার যে পারফরমেন্স, যে কাজ, সেই কাজে সে অসন্তুষ্ট, হতাশ। এম্বারাসড অ্যাট, এম্বারাসড হচ্ছে কোনো বিষয়ে বিব্রত হওয়া, এম্বারাসড অ্যাট, এম্বারাসড অ্যাট। ফিউরিয়াস অ্যাট, ফিউরিয়াস মানে ক্ষিপ্ত হওয়া, ফিউরিয়াস অ্যাট। ইরিটেটেড অ্যাট, যেমন আই ওয়াজ ইরিটেটেড অ্যাট হিজ বিহেভিয়ার, আমি তার আচরণে ক্ষুব্ধ হলাম, ইরিটেটেড অ্যাট। প্লিজড অ্যাট, আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার। সারপ্রাইজড অ্যাট, বিস্মিত হওয়া, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ার, আমি তার খারাপ আচরণে বিস্মিত হলাম, সারপ্রাইজড অ্যাট হিজ মিসবিহেভিয়ার। জিয়ার অ্যাট, জে ডবল ইয়ার, জিয়ার অ্যাট মানে হচ্ছে মানে মুখ ভাঙানো বা নাক ছিটকানো, জিয়ার অ্যাট। লাপ অ্যাট, উপহাস করা, লাপ অ্যাট, হাসা। সিনিয়র অ্যাট, সিনিয়র শব্দটাও একই ধরনের শব্দ, মানে নাক ছিটকানো বা ভুরুকুটি করা। ওয়ান্ডার অ্যাট, বিস্মিত হওয়া। তা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শব্দ সাধারণত ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এম্বারাসড অ্যাট, আবার এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ। ফিউরিয়াস অ্যাট, ইরিটেটেড অ্যাট, প্লিজড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, জিয়ার অ্যাট, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন প্রি পাস্ট, সারপ্রাইজড অ্যাট। তো তাহলে আমরা এই সমস্ত শব্দের ক্ষেত্রে এখান থেকে অ্যাড ব্যবহার করব। অ্যাড না ব্যবহার করে যদি অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে এই যে অর্থটা পাল্টে যাবে কিংবা এটা ক্লিয়ার হবে না, এটা অর্থটা ক্লিয়ার হবে না, এটা একটা ভুল ব্যবহার হয়ে যাবে। তো আমাদের মনে রাখতে হয় প্রিপোজিশন কিন্তু কিছু কিছু ব্যাপার আছে মুখস্থ করার ব্যাপার, প্রিপোজিশন বানানোর কিছু নেই, এখানে তৈরি করার কিছু নেই, প্রিপোজিশনটা পিওরলি কিন্তু এটা নির্ধারিত এবং সেটি মুখস্থ করতে হবে। শ্রোতা বন্ধুরা, প্রিপোজিশন আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা আরও প্রিপোজিশনের আমাদের ব্যবহার আছে, ব্যবহার করি প্রিপোজিশন, সেটা হচ্ছে যে আমি এখানে একটা ই দিই, মানে মাল্টিপল ইউজ। শ্রোতা বন্ধুরা, আপনাদের বলতে হবে যে এর সঠিক প্রিপোজিশনটা কি, যেমন শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, এখানে সঠিক প্রিপোজিশন কি এটা বলতে হবে। এখানে কি কি অপশান আছে, অপশান হলো ইন, অ্যাট, উইথ। শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, ইন, অ্যাট, উইথ। তো শি ইজ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইন মিউজিক, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টের পরে কিন্তু অন্য কোনো প্রিপারেশন দিলে হবে না, সঠিক প্রিপারেশনটা হলো ইন্টারেস্টেড ইন, শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, এখানে অন্য কোনো প্রিপারেশন দিলে ভুল হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, এটা আমার সাথে একটু বলুন আপনারা, শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, ইন্টারেস্টেড ইন, শি ইজ, হি ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট, হি ইজ ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, বই পড়ে আগ্রহী। সো তাহলে ইন্টারেস্টেড হলেই কিন্তু এরপরে ইন দিতে হবে, অন্য কোনো বিকল্প কোনো প্রিপারেশন ব্যবহার করার সুযোগ নেই। আই এম গুড ড্যাশ লার্নিং ল্যাঙ্গুয়েজ, গুড অ্যাট, গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ, ভালো। আই এম গুড অ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ, আমি ভাষা শিক্ষায় দক্ষ, আই এম গুড অ্যাট, তাহলে গুড অ্যাট মানে আছে দক্ষ বা আগ্রহী বা স্কিল্ড, যেটাকে বলে স্কিল্ড। তো আই এম গুড অ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ, তো আই এম গুড অ্যাট। সুতরাং এখানে যদি অন্য কিছু দিই, গুড ফর বা গুড অন, এগুলো দিলে ভুল হয়ে যাবে। সুতরাং আমাদের মনেই রাখতে হবে যে আই এম গুড অ্যাট, এর কোনো বিকল্প নেই। আমি বলেছি যে প্রিপোজিশনটা কিন্তু মুখস্থ রাখতে হবে এবং অন্য কোনো মানে প্রিপোজিশন বসালে হবে না। হি ইজ ফেড ড্যাশ ওয়ার্কিং, হি ইজ ফেড ড্যাশ ওয়ার্কিং, সে মানে কাজ করে সে বিরক্ত, কাজ করে করে বিরক্ত। ফেড, ফেডের পরে কিন্তু আপ হয়, ফেড আপ, আপ না দিয়ে অন্য কোনো প্রিপোজিশন দিলে যদি আমরা অ্যাট কিংবা ফর কিংবা উইথ বা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে এটা ভুল হয়ে যাবে। সুতরাং ফেডের পরে আপ দিচ্ছি, ফেড আপ। তাহলে আসছে যে ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, গুড অ্যাট। আমরা অনেকে গুড ইন ব্যবহার করে ভুল করে, এটা সঠিক শব্দ, সঠিক হলো গুড অ্যাট, গুড ইন না, গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, ফেড আপ। টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নাও, টেক কেয়ার। তো টেক কেয়ারের পরে তাহলে কী হবে এটা, আমি অপশান কী কী অপশান আছে, অফ, ফর, উইথ, তিনটা অপশান আছে, অফ, ফর, উইথ। টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার অফ, টেক কেয়ার পরে সবসময় অফ হয়, অন্য কোনো প্রিপারেশনদের এটা ভুল হয়ে যাবে। টেক কেয়ার অফ ইয়ার হেলথ, কাজে এখানে সঠিক প্রিপারেশন হলো অফ, কাজে ফর উইথ যেটা দেওয়া আমি বলেছি এটি সঠিক নয়, সঠিক হলো টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ ইয়ার হেলথ। এরপর এসে দি ডগ জাম্পড, জাম্প করলো, লাফ দিল, দি ডগ জাম্পড ড্যাশ দি ওয়াল। তাহলে এই যে জাম্প ড্যাশ দি ওয়াল, তাহলে এখানে কি প্রিপারেশন কি আছে? ফর আছে, বিফোর আছে, ওভার আছে, ফর বিফোর আর ওভার। দ্য ডগ জাম্পড ওভার দি ওয়াল, দেওয়ালের উপর দিয়ে। এটা খেয়াল করতে হবে যে একটি কুকুর জাম্প দিল কিসের উপর দিয়ে? দেওয়ালের উপর দিয়ে, কেন উপরে হলে তো ওভার হয়, কাজে এখানে অন্য কোনো প্রিপারেশন হতে পারে না। একটি মানে ধারণারও ব্যাপার, একটি কমন সেন্সের ব্যাপার। তাহলে সঠিকটা হলো দি ডগ জাম্পড ওভার দ্য ওয়াল। এখানে ফর কিংবা বিফোর আমি যেটাই থাক না কেন এগুলো ভুল, এটা সঠিক নয়। সঠিকটা হলো ওভার, দ্য ডগ জাম্পড ওভার দি ওয়াল। হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই কোশ্চেন, সে আমার প্রশ্নের জবাব দিল না। হি ডিড নট রিপ্লাই অপশানগুলো কী কী? টু ফর অ্যাট। হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন, সঠিকটা হলো হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন, এটা হচ্ছে সঠিক। কাজে এখানে যদি টু না দিয়ে অন্য কোনো প্রিপারেশন ব্যবহার করে সেটা ভুল হয়ে যাবে। সঠিকটা হলো হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন। হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, সে আমার উপর রাগান্বিত হলো, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি। কী কী অপশান? অপশান হলো ফর উইথ অন, ফর উইথ অন, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। শ্রোতা বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে ব্যক্তি থাকে যখন অ্যাংরি পরে যখন পার্সন থাকে, ব্যক্তি থাকে, তখন কিন্তু উইথ হয়। হি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার ব্যাপারে রাগান্বিত হলো, আমার উপর রাগান্বিত হলো, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। কিন্তু যদি আচরণ বোঝা হয় তাহলে কিন্তু অ্যাট হবে, তখন অ্যাংরি উইথ হবে না। ব্যক্তি থাকলে অ্যাংরি উইথ, আর যদি আচরণ বোঝায় তাহলে অ্যাট হবে। যেমন হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, সে আমার আচরণে ক্ষুব্ধ হলো, হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার কিংবা কন্ডাক্ট, হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট কিংবা অ্যাট মাই বিহেভিয়ার। তবে ব্যক্তি থাকলে হবে হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এগুলো মনে রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, হি স্টাডিজ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, স্টাডিজ ড্যাশ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি। এখানে অপশান তিনটা অপশান আছে, অ্যাট উইথ অন, অ্যাট উইথ অন, তো এখানে কি হতে পারে? হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। স্কুল কলেজের ক্ষেত্রে, হোটেলের ক্ষেত্রে, রেস্টুরেন্টের ক্ষেত্রে, দোকানের শপ এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, তাহলে এখানে কিন্তু অ্যাট হবে, এখানে উইথ কিংবা অন কিংবা ইন এগুলো দিলে ভুল হয়ে যাবে। আরেকটা আমরা উদাহরণ দিই, হোয়াট ইজ দি ডিফারেন্স, পার্থক্যটা কি? হোয়াট ইজ দি ডিফারেন্স ড্যাশ দি টু থিংস, দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? এই যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য, যখন দুটি জিনিসের মধ্যে বোঝাবে তখন কিন্তু বিটুইন। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি টু থিংস, দুইজনের মধ্যে, দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন, অনেক জিনিসের মধ্যে বোঝাতে অ্যামং। এর আগে আমরা একটা আলোচনা করেছি যে অনেকগুলো জিনিসের ভিতরে বোঝাতে আমরা অ্যামং, বাট দুটি জিনিসের মধ্যে বোঝাতে আছে বিটুইন। আরেকটা উদাহরণ দিই, হি ওয়াজ অ্যানয়েড ড্যাশ মি, হি ওয়াজ অ্যানয়েড, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি হবে। সঠিকটা হলো হি ওয়াজ, অপশান কী কী? অ্যাট ফর উইথ, তো সঠিকটা হলো হি ইজ অ্যানয়েড উইথ মি, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি, বিরক্ত, রাগান্বিত, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি। তো ব্যক্তির ক্ষেত্রে অ্যানয়েড উইথ মি, কিন্তু যদি আচরণ বোঝা হি ইজ অ্যানয়েড অ্যাট মাই কন্ডাক্ট বা অ্যানয়েড অ্যাট মাই বিহেভিয়ার। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই যে প্রিপোজিশনের যে আজকে আলোচনার একেবারে শেষ প্রান্ত চলে এসেছি। প্রিপোজিশনটা কিন্তু মুখস্থ করার বিষয়, এটা প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে করতে এটা মনে গেঁথে যাবে, মুখস্থ হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের এই যে প্রিপোজিশনের ব্যাপারটা কেমন লাগছে আপনারা চিঠি লিখে জানাতে পারেন। আমাদের সামগ্রিক যে অনুষ্ঠানমালা, এই অনুষ্ঠান সম্বন্ধে আমরা যে বিভিন্ন ধরনের গ্রামার নিয়ে যে আলোচনা করি, এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু আপনারা জানতে চান, তাহলে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, চলো ইংরেজি শিখি, প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
0: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনলেন। পরিচালনা করলেন প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা অধিবেশনের এই পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি এস এম শাহরুজ্জামান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শেখ আসাদুজ্জামান মিথুন। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনায় প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ।

0: আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালা,
1: শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন মোহাম্মদ কৌতিবুদ্দিন বক্তিয়ারের কণ্ঠে। রচনায় ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী আয়োজন কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ, সিলেট ও সন্দ্বীপে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83%, সন্ধ্যে 6টায় 83%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:15, অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Better giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office Focus for daily reports valid till 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary south or southeasterly gusts squalls at the velocity of 35-60 km/h over the regions of Dhaka, Faridpur, Kushtia, Jashur, Khulna, Borishal, Patuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus for the entire country valid till 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporary gusts or squalls including lightning flash may be expected over more places of Chattogram and Sylhet divisions and also over some places of Rangpur, Rajshahi, Mamansingh, Khulna and Borishal divisions. Besides this, moderate depth of heavy to very heavy shower is expected over some places of the country. Day temperature may be increased slightly and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today the highest temperature of the country was 35.5 degrees Celsius in Swetpur and the lowest was 24.5 degrees Celsius in Narayanganj, Sylhet and Sandeep. Today the temperature of Dhaka was recorded maximum 33 degrees Celsius and minimum 27 degrees Celsius. Humidity recorded in air at 9 AM was 83% and at 6 PM was 83%. The sun rises over Dhaka tomorrow at 5:15 AM and the sun sets at 6:50 PM. And that is enough for weather report for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছো তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়াও ইন্টারনেটের কল্যাণে আপনারা আমাদের সকল অনুষ্ঠান শুনছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে সন্ধ্যে 7টার স্থানীয় বাংলা সংবাদ, এবং এর পরপরই আমরা চলে যাব আপনাদেরকে ঢাকা কেন্দ্রের আয়োজনে।
3: আসসালামু আলাইকুম, সন্ধ্যে 7টা বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। আগামীকাল থেকে শুরু হচ্ছে HSC ও সমমানের পরীক্ষা 2026। জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে 117,177 জন ছাত্রছাত্রী এবছর HSC পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 56,908 জন ছাত্র এবং 60,189 জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে 81,960 জন, বিজ্ঞান বিভাগে 22,702, মাগুরিয়া নড়াইলে 4,699, কুষ্টিয়ায় 15,383, চুয়াডাঙ্গায় 7,579 এবং মেহেরপুর জেলায় 3,915 জন পরীক্ষার্থী রয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে 10 জেলার 240টি কেন্দ্রে 570টি কলেজের পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ KMP HSC ও সমমানের পরীক্ষা উপলক্ষে মহানগরীতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। পরীক্ষা কেন্দ্রে চতুর্দিকে 200 গজের মধ্যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা ও মিছিল করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো

0: চুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না এবং কোনো বাদ্যযন্ত্র বা লাউড স্পিকার দ্বারা উচ্চ স্বরে শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ, সেজন্য চোখের যত্ন নেওয়ার বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা জরুরি। কাছে ও দূরের বস্তু দেখতে যাদের সমস্যা তাদের দ্রুত চোখ পরীক্ষা করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে পরিবহন সেক্টরে কর্মরত চালকদের চক্ষু পরীক্ষা অতি জরুরি। তিনি আজ নগরভবনে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত চালকদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক জনকল্যাণমূলক এ উদ্যোগ গ্রহণ করায় সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ কার্যক্রম চালকরা খুবই উপকৃত হবেন বলে মন্তব্য করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে নজরুল ইসলাম মঞ্জু নগরীর 20, 23, 25 ও 26 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন ড্রেনের পেড়িমাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। বাগেরহাটের চিতলমারিতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মূলত বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক কর্মসূচি। এর মূল লক্ষ্য হল তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে আধুনিক, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। এতে কৃষকদের মাঝে আধুনিক কৃষি ব্যবস্থা, যন্ত্রপাতি, উচ্চমূল্যের ফলদ ও অর্থকরী বৃক্ষসহ লাভজনক চাষাবাদ বিষয়ে ধারণা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক, রচনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা জামায়াতে আমির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আজ 100 জন প্রান্তিক কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি করে আমন ধানের বীজ, 10 কেজি করে ডিএপি ও এম সার প্রদান করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে উপজেলার কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত 50 জন সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের মধ্যে আজ ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভাপতিতে উপজেলা সমবায় কর্মকর্তা, জনতা ব্যাংকের ব্যবস্থাপক, একটি বেসরকারি সংস্থার ফিল্ড সুপারভাইজার ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাতে 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: শুনলেন সন্ধে 7টার স্থানীয় বাংলা সংবাদ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, পরবর্তী আয়োজন পর্যায়ক্রমে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যুই নারী।
3: প্রিয় শ্রোতা, আষাঢ় শ্রাবণ,

0: মাস বর্ষা ঋতু। বর্ষা এক অন্য রকম ঋতু, আর আষাঢ় ও শ্রাবণ মাসে কখনো আকাশে কালো মেঘ, কখনো বৃষ্টির ঝমঝম শব্দ। এমন সময় চারপাশ স্নিগ্ধ সবুজ সাজে সেজে ওঠে, নদ নদী খাল বিল পানিতে ভরে টইটম্বুর। এই সময় কৃষকেরা কৃষিকাজে ব্যস্ত সময় পার করে। বর্ষা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শেখায়। আমরা বর্ষা যেমন উপভোগ করব তেমনি এই সময় সচেতন থাকব, এমনই প্রত্যাশা। হ্যাঁ প্রিয় শ্রোতা, সবাইকে বর্ষা ঋতুর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পরিবেশ শোনায়। বায়োগ্যাস। বায়োগ্যাস হল গোবর, রান্নাঘরের বর্জ্য ও অন্যান্য জৈব পদার্থ থেকে তৈরি একটি পরিচ্ছন্ন জ্বালানি। গৃহস্থলের বিভিন্ন কাজে এর ব্যবহার করা যায়। বায়োগ্যাস ব্যবহারে অর্থ সাশ্রয় হয়, পরিবেশ ভালো থাকে এবং গ্রামীণ পরিবারের জন্য এটি একটি উপকারী জ্বালানি। এখন শুনবেন গৃহস্থলীর কাজে বায়োগ্যাসের ব্যবহার বিষয়ে, বলছেন মুশফিকা সুলতানা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
1: বিভিন্ন পচনশীল জৈব পদার্থ বা জীবজ বর্জ্য পদার্থ যেমন গোবর, হাঁসমুরগির বিষ্ঠা, মলমূত্র, গৃহস্থলীর যে বর্জ্য, সেগুলি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাসটা তৈরি হয় সেটাই বায়োগ্যাস। বায়োগ্যাসের শতকরা 60-70% মিথেন, অন্যান্য উপাদানগুলি খুবই কম পরিমাণে থাকে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন। জ্বালানি গবেষকরা বলেছেন বায়ো প্ল্যান্টের মাধ্যমে এই মানব বিষ্ঠা, মোরগ মুরগির বিষ্ঠা, জৈব আবর্জনা এবং গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন সম্ভব। পৃথিবীর অনেক দেশেই এই জাতীয় পদার্থ থেকে সহজে বায়োগ্যাস উৎপাদন করে কলকারখানা এবং গৃহস্থলী কাজে খুবই সহজভাবে ব্যবহৃত হচ্ছে। প্রথমত আমাদের জানতে হবে এই বায়ো প্ল্যান্টটা কি। বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 3 ঘনমিটার বায়োগ্যাস উৎপাদনক্ষম প্ল্যান্ট তৈরি করেছেন। স্থির বায়োগ্যাস প্ল্যান্টের 3টি অংশ রয়েছে, প্রথমত ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক ডাইজেস্টার। এটি 250 সেন্টিমিটার ব্যাস এবং 220 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়া বিশেষ। এর তলদেশে অর্ধাকৃতি এবং পুরো ইট বেছে ঢালাই করা থাকে। এর উপরের দিকে পাইপ থাকে। এই অংশ মাটির তলে অবস্থিত ডাইজেস্টারের সাথে একপাশে আয়তাকার হাইড্রোলিক চেম্বার থাকে, আর এই হাইড্রোলিক চেম্বারটা 2টি চেম্বারে বিভক্ত থাকে। এর উপরের এক অংশ আউটলেটে থাকে। ইনলেট ট্যাঙ্ক ভূমির উপর থাকে, আর ইনলেট ট্যাঙ্কের মধ্যেই আমাদের কাঁচামাল দেওয়া হয়। কাঁচামাল প্ল্যান্টে ভর্তি না হলে পানি দেওয়া হয়। এই ক্ষেত্রে যদি আমরা গোবর ব্যবহার করে থাকি তাহলে গোবর আর পানির পরিমাণ সমানুপাতিক হবে, আর হাঁসমুরগির বিষ্ঠা আর পানি যদি ব্যবহার করি তাহলে 3 গুণ পানি আমাদের বেশি দিতে হবে। ডাইজেস্টারে পচন প্রক্রিয়ায় গ্যাস উৎপাদিত হয় এবং তা হাইড্রোলিক চেম্বার দিয়ে সহজে বের হয়ে আসে। প্রথমত 1.27 PVC অথবা 2.5 সেন্টিমিটার GI পাইপ লাইনে এই প্ল্যান্টে যুক্ত করে চুলা, হ্যাজাক লাইট, জেনারেটর সংযোগ করতে হয়। পাইপের এক মাথায় একটি প্লাস্টিক পাইপের সাহায্যে প্ল্যান্টে সরবরাহ লাইনে এবং অন্য মাথাটি ঠিক চুলা, হ্যাজাক লাইট অথবা জেনারেটরের সাথে টি এর সাহায্যে যুক্ত করে দিতে হয়। এই বায়োগ্যাস আমাদের প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গুরুত্ব বহন করে আসছে। গৃহস্থলী রান্নাবান্না, ম্যান্ডেল বাতি জ্বালানো ছাড়াও বায়োগ্যাস দিয়ে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে বালি, ফ্যান, ফ্রিজ, টিভি সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি চালানো সম্ভব। গবেষকরা বলেছেন 7-8 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য 5-6টি মাঝারি আকারের গরুর প্রতিদিন যে গোবরটা হয় সেটা 105 ঘনফুট গ্যাস উৎপাদন করতে সম্ভব, যা দিয়ে 3 বেলা রান্নাবান্না সহ একটি ম্যান্ডেল বাতি সহজেই জ্বালানো যাবে। এছাড়াও হাঁসমুরগি, ছাগল, ভেড়া ইত্যাদির মলমূত্র থেকে এবং আবর্জনা কচুরিপানা জলজ উদ্ভিদ থেকেও উল্লেখযোগ্য পরিমাণে বায়োগ্যাস পাওয়া সম্ভব। শুধু তাই নয়, গ্যাস হিসেবে ব্যবহারের পর এই যে অবশিষ্টাংশ তা জমির একটি উৎকৃষ্ট মানে জৈব সার হিসেবে ব্যবহার করা সম্ভব। তাই প্রতিটি পরিবারকে বায়োগ্যাস প্ল্যান্টের সাথে যুক্ত করতে পারলে জ্বালানি সংকট যেমনি দূর হবে তেমনি লাকড়ি বা কাঠখোড়া পুড়িয়ে যে স্বাস্থ্যকর পরিবেশ আমাদের দূষিত করে সেটাও আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই তার সাথে উন্নত গ্রামীণ জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব।
0: কাগজি লেবু একটি লাভজনক ও জনপ্রিয় ফলের ফসল। এর চাষ করলে কম খরচে ভালো আয় করা সম্ভব। কাগজি লেবুর চাহিদা সারা বছর থাকে, তাই বাজারে এর মূল্যও ভালো পাওয়া যায়। এখন শুনবেন স্বাস্থ্য সুরক্ষায় কাগজি লেবু এবং এর চাষাবাদ কৌশল এ বিষয়ে বলছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমো, উপপরিচালক ফসল উইং, খামারবাড়ি, ঢাকা।
2: কাগজি লেবু একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন ফল। এটি সারা বছরই কম বেশি পাওয়া যায়। কাগজি লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত কাগজি লেবু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি সর্দি কাশি, জ্বর এবং বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে। গরমের সময় লেবুর শরবত শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং ক্লান্তি দূর করে। প্রতিদিন পরিমিত পরিমাণ কাগজি লেবু খাওয়ার অভ্যাস করলে পরিবারের সদস্যরা সুস্থ থাকতে পারেন, তাই প্রত্যেক পরিবারের বাড়ির আঙিনায় অন্তত একটি কাগজি লেবুর গাছ লাগানো উচিত। কাগজি লেবু বাংলাদেশে প্রায় সব এলাকায় চাষ করা যায়, তবে উঁচু বা মাঝারি উঁচু জমি যেখানে পানি জমে না সেখানে গাছ ভালো জন্মায়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি কাগজি লেবু চাষের জন্য সবচেয়ে ভালো। লেবু গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে। বর্ষাকালে সাধারণত চারা রোপণের জন্য উপযুক্ত সময়, তবে সেচের ব্যবস্থা থাকলে বছরের অন্য সময়েও চারা লাগানো যায়। চারা লাগানোর আগে গর্ত করতে হবে। গর্তে পচা গোবর, জৈব সার এবং প্রয়োজনীয় রাসায়নিক সার মিশিয়ে কিছুদিন রেখে তারপর চারা লাগাতে হবে। ভালো মানের এবং রোগমুক্ত কলমের চারা ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়। ভালো ফলন পেতে কাগজি লেবুর গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছের গুড়ায় সবসময় আগাছামুক্ত রাখতে হবে, প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে, তবে গাছের গুড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বছরে কয়েকবার জৈব সার, গোবর এবং প্রয়োজন অনুযায়ী ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার ব্যবহার করতে হবে। গাছের শুকনো, রোগাক্রান্ত এবং অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলতে হবে, এতে নতুন ডাল বের হবে এবং ফলন বাড়বে। গাছের ফুল ও ফল আসার সময় বিশেষ যত্ন নিতে হবে। অতিরিক্ত ফল হলে কিছু ফল ছাঁটাই করলে বাকি ফল বড় ও ভালো মানের হয়। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করলে যে কোনো সমস্যা দ্রুত শনাক্ত করা যায়। কাগজি লেবুর গাছে অনেক সময় লিফ মাইনার, ফল ছিদ্রকারী পোকা, স্কেল পোকা বা বিভিন্ন ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে, তাই নিয়মিত গাছ পর্যবেক্ষণ করা খুবই জরুরি। আক্রান্ত পাতা, ডাল বা ফল দ্রুত সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে। বাগান সবসময় পরিষ্কার রাখতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে। জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ বা আঠালো ফাঁদ ব্যবহার করলে অনেক পোকা সহজে নিয়ন্ত্রণ করা যায়। যদি রোগ বা পোকার আক্রমণ বেশি হয় তাহলে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক বা ছত্রাকনাশক সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। বাড়ির আঙ্গিনা, ছাদ বা ছোট জমিতে কাগজি লেবু চাষ সহজেই করা যায়। একটি সুস্থ লেবু গাছ কয়েক বছর ধরে নিয়মিত ফল দেয়। পরিবারের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত লেবু বাজারে বিক্রি করা যায়। লেবুর পাশাপাশি লেবুর আচার, জুস, স্কোয়াশ বা অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য তৈরি করেও অতিরিক্ত আয় করা সম্ভব। তাই উন্নত জাতের কাগজি লেবুর চারা রোপণ করা, নিয়মিত পরিচর্যা করা উচিত। এতে অল্প খরচে দীর্ঘদিন ফলন পাওয়া যাবে, পরিবারের পুষ্টি নিশ্চিত হবে এবং অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন আমাদের দেশের কৃষকরা।
0: প্রিয় শ্রোতা, কথা তো অনেক হলো, এবার একটি গান হলে কেমন হয়? নিশ্চয়ই মন্দ হয় না? তো চলুন শোনা যাক গান, ছায়াছবির গান। হাত ধরে নিয়ে চলো পথ চিনি না, শিল্পী ইন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিন, ছায়াছবি অভিযান।

0: আপনারা শুনছেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। জাম অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মৌসুমী ফল, এটি সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর। প্রিয় শ্রোতা, জামের ভেষজ ও পুষ্টিগুণ সম্পর্কে এখন বলবেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন।
1: জাম আমাদের দেশের অন্যতম পরিচিত একটা মৌসুমী ফল, দেখতে কালচে বেগুনি, স্বাদে মিষ্টি টক, এবং এটি শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এটি দক্ষিণ এশিয়ায় কিন্তু ভেষজ চিকিৎসা বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। জাম আমাদের দেহের ইমিউন সিস্টেমকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট সাধারণ যে সিজনাল ফ্লুগুলো হয়, অর্থাৎ এখন কিন্তু অনেক ঘরেই জ্বর দেখা যাচ্ছে বা ঠান্ডা দেখা যাচ্ছে, এই ফ্লুগুলোর বিরুদ্ধে শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে জাম, আর একই সাথে কিন্তু মেটাবলিজমকেও বৃদ্ধি করে। আর এই জাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, অর্থাৎ জাম খেলে আমাদের ত্বক বা স্কিন ভালো হবে। জামে থাকা আয়রন রক্ত স্বল্পতা অথবা রক্তশূন্যতা দূর করে। জামের ভেতরে যে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় সেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর জাম থেকে আমরা ডায়েটারি ফাইবার পাই, যেটা আমাদের ডাইজেশন বা হজমকে সহায়তা করে। ফেনোলিক কম্পাউন্ড আছে জামের মধ্যে কিছু, যেগুলো কিন্তু কোষের ক্ষয় রোধ করে। আর জাম থেকে আমরা পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো কিছু খনিজ পদার্থ পাই, যেগুলো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টকে ভালো রাখে। জামের ভেতরে লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। জাম শুধু পুষ্টিকর যে একটা ফল তা নয়, এতে এক ধরনের প্রাকৃতিক ভেষজ উপাদানও থাকে। জামে আছে মিনিমাল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিসের জন্য ভালো। ডায়াবেটিস কন্ট্রোল করতে অথবা ডায়াবেটিস প্রতিরোধের জন্য এটা বেশ উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য জামের বীজ রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও জাম গাছের পাতা ও ছাল ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। জাম গাছের ছালের যে গুঁড়া, সেটা মুখের ঘা ও দাঁতের সমস্যা কমাতে ব্যবহৃত হয়। জামে অ্যান্থোসায়ানিন ও পলিফেনল নামের কিছু উপাদান পাওয়া যায়, যেগুলো কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। জাম ফলের যে নির্যাস বা রস, সেটা কিন্তু ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে। এছাড়া যে ফ্রি রেডিকেলগুলো আছে, সেই ফ্রি রেডিকেলগুলোকেও নিউট্রালাইজ করতেও ভূমিকা রাখে। আর জামের যে কুচি পাতা থাকে, সেই কুচি পাতাটা কিন্তু পেটের পীড়া বা ব্যথা নিরাময়ে সাহায্য করে। এছাড়াও যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে অথবা যদি কারো ক্ষুধা মন্দা ভাব থাকে, তাহলেও কিন্তু জাম খেলে উপকার পাওয়া যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুধু জাম নয়, জামের গাছের প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং ভেষজ গুণ সম্পন্ন। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু যখন এটা প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তখনই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তার জন্য আমরা সবসময় বলি পরিমিত পরিমাণে খাওয়ার কথা। এই ক্ষেত্রে জামের ক্ষেত্রে বলবো যে প্রতিদিন এক কাপ পরিমাণ, অর্থাৎ 100 গ্রাম ওজনের যে কাপ, সেই কাপের এক কাপ পরিমাণ জাম নিরাপদ ও উপকারী, প্রতিদিনই খাওয়া যায়। তবে অতিরিক্ত যদি কেউ খান, তাহলে তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, একই সাথে কোষ্ঠকাঠিন্য হতে পারে। নিয়মিত পরিমিত ও সচেতনভাবে জাম ও তার বীজ গ্রহণ করলে শরীর যেমন সতেজ থাকবে, তেমনি দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ থেকেও কিন্তু সুরক্ষা পাওয়া সম্ভব হবে।
0: একটি পরিবারে থাকে ছোটখাটো অনেক সমস্যা, আর থাকে তার সমাধানও। আপনার যদি একটু বুদ্ধি জানা থাকে, তাহলে এই যে গৃহস্থালির ছোটখাটো সাধারণ সমস্যাগুলো আপনি নিজেই কিন্তু সমাধান করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখন গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
2: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালী টুকিটাকি। গৃহস্থালী কাজের এসব টুকিটাকি টিপস জানা থাকলে সময় যেমন বাঁচবে, তেমনি কাজও আপনার অনেকটা সহজ হবে। তাই চলুন জেনে নেই এমনই গুরুত্বপূর্ণ কিছু টিপস। বেসিনের যদি দাগ তুলতে কি করবেন, কোল্ড ড্রিঙ্কসের সাথে ডিটারজেন্ট মিশিয়ে ঘষে নিন, তারপর 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আপনার বেসিনটি। রান্নাঘরে হাত মোছার তৈলাক্ত কাপড় ভাতের মাড়ে ডুবিয়ে ঘষে নিন, দেখবেন এক একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের রান্নাঘরে সবচেয়ে বেশি দরকারি সামগ্রী হচ্ছে চুলা। রান্নার তেল মশলায় চুলার উপরিভাগ চিটচিটে হয়ে যায়। লোহা বা পেতলের বেরিয়াটি ভিনেগার মেশানো গরম পানিতে ভিজিয়ে রাখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। এবারে বলি কাপড় পরিষ্কার করার কথা। সাদা কাপড় ধপধপে রাখতে ওয়াশিং পাউডারে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কাপড় ধোয়ার পরে লেবুযুক্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু কাপড় দেখবেন একদম আপনার মন মতো সাদা হয়ে গিয়েছে। সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়ো সাবানের সাথে 1 চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে। পোশাকে কাদা লাগলে শুকোতে দিন আগে, তারপর কাদা ঝেড়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। কাপড়ে চুইংগাম লাগলে কাপড়টি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। মোম লেগে গেলে দাগযুক্ত স্থানে একটি পরিষ্কার কাপড় রেখে হালকা গরম করে ইস্ত্রি ঘষে নিন, দেখবেন দাগটা উঠে গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো অনেক হল, এবারে আসি মশলা সংরক্ষণের কথায়। ব্যস্ত জীবনে কাজ গুছিয়ে রাখতে এবং অপচয় রোধ করতে মশলা সংরক্ষণে জুড়ি নেই। পেঁয়াজ কুচি করে হলুদ আর সর্ষের তেল মেখে নর্মাল ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এভাবে ডিপও সংরক্ষণ করতে পারেন, স্বাদ একেবারেই নষ্ট হবে না। আদা ব্লেন্ড করে লবণ সর্ষের তেল মেখে আইস কিউব করে পলিব্যাগে রেখে ডিপে রাখুন, 1 বছর ফ্রেশ থাকবে। ধনে পাতা বা পুদিনা পাতা কুচি করে কেটে অল্প পানিতে তেল মিশিয়ে আইস কিউব করে সংরক্ষণ করতে পারেন। কাঁটা মাছ অনেকদিন পর্যন্ত ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়। একটি বাক্সে পানি দিয়ে তার মধ্যে মাছ ডুবিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তা কালো হয়ে যায়। সেটা এড়ানোর জন্য কাঁটা আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, দেখবেন কাঁচে হবে না। হাট পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারে মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, চলে যাবে গন্ধ।
1: তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরিচ্ছন্ন দাগহীন আর সমৃদ্ধ হোক আপনার নিত্যদিনের গৃহস্থালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি গৃহস্থালী টুকিটাকি থেকে।
0: শুনলেন গৃহস্থালী টুকিটাকি। শ্রোতা বন্ধুরা, কৃষি ও জীবন একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। কৃষি উৎপাদিত পণ্য আমাদের জীবন ধারণে সহায়তা করে। আমরা কৃষিকে বেঁচে থাকার মূল উপাদানও কিন্তু বলতে পারি। কৃষি মানে মাটির সঙ্গে সম্পর্ক। কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব, ভালো থাকবে আমাদের সকলের দেশ। আর তাই আমরা কৃষিকে সম্মান করে কৃষিকে এগিয়ে নেব এমনই আহ্বানে বিদায় নেব শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারীর আজকের আয়োজন থেকে। তবে যাবার আগে বলব শেষের কথাগুলো। প্রত্যয়ী নারী অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধু সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আষাঢ়ের এই চমৎকার সন্ধ্যায় যারা আছেন শুনছেন আমাদেরকে, সবাই নিশ্চয়ই যুক্ত থাকুন পুরো আয়োজন জুড়ে। আর এ পালায় অর্থাৎ চতুর্থ পালা থেকে যারা রয়েছে আপনাদের সাথে সাথে বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে উপস্থাপনে রয়েছে আমরা কজন, শাহনাজ পারভীন ঋষি, শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ, আফরোজা আক্তার পপি এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

সেনা নৌ ও বিমান বাহিনী বিশ্বসেনানী ভাই ও বোনেরা দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। জীবনের প্রত্যেকটি অধ্যায়কে সার্থক এবং সুন্দর করতে ইতিবাচক মনোভাবের বিকল্প কিছু নাই, আর এই কারণেই প্রিয় দেশের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা এবং অবশ্যই সমগ্র অস্তিত্ব, যেখানে আপনার পরিবার, রাষ্ট্র সবকিছুই নির্ভর করে, সেই জায়গাগুলো থেকে ভালোবাসার বন্ধন যেন অকৃত্রিম থাকে। এমন পেশা সেই ভালোবাসাকে আরো বেশি স্বাগত জানায়, সাহস যোগায়। আর আপনারা যারা আমাদের সেনা সদস্য, তারা কিন্তু আমাদের সেই শক্তি। সেই শক্তির বলেই বলিয়ান হয়ে নতুন বাংলাদেশকে গড়তে চাই নতুনভাবে। বন্ধুরা, দুর্বারে প্রথমেই শোনাতে চাই একটি

দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্র কিশোর। গানটি গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন শেখ সাদী খান।

দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া। এবারে শুনবেন একটি ছায়াছবির গান। ঝুমুর ছায়াছবি থেকে শিল্পী রুনা লালা ও বশির আহমেদ।

0: এই গানটির সাথে শেষ করছি রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। বিশ্বনারী ভাই ও বোনেরা, দুর্বারে নিশ্চয় ভালো একটি সময় কেটেছে আমাদের, আগামী সময়গুলো নিরাপদ হোক এই প্রত্যাশা। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। বিশ্বকাপ মানে রোমাঞ্চ, আর নকর পর্ব মানেই বাঁচা মারার লড়াই, যেখানে একটি ভুঁড়ি ডেকে আনতে পারে বিদায় ঘণ্টা। আজ রাউন্ড অব 32 হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। মেক্সিকো সিটি থেকে নিউজার্সি ফুটবল জোড়ে কাঁপল উত্তর আমেরিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দিনের প্রথম ম্যাচে নিউজার্সির মাঠে মুখোমুখি হয়েছেন টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্স ও ইউরোপের লড়াকু দল সুইডেন। তবে মাঠের লড়াইয়ে আজ কেবল ছিল ফরাসিদের দাপট। ম্যাচের শুরু থেকে সুইডিশ রক্ষণভাগকে ব্যস্ত রাখে কিলিয়ান এমবাপের দল। নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিনিশিং এর সুইডেনকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ফরাসিরা। অন্যদিকে মেক্সিকো সিটিতে ঘরের মাঠে ইতিহাস পুনর্লেখনের লক্ষ্য নিয়ে মাঠে ছিল সহ আয়োজক মেক্সিকো। প্রতিপক্ষ ছিল ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডর। ম্যাচের 22 মিনিটেই স্টেডিয়ামকে উল্লাসে মাতান জুলিয়ান ইকুইনিয়াস। তার দর্শনীয় গোলে 1-0 এগিয়ে যায় এলচিওরা। ঠিক 9 মিনিট পর 31 মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার রোদুল জিমেন্স জাল খুঁজে নিলে ব্যবধান দ্বিগুণ হয়। পুরো ম্যাচ ইকুয়েডরের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর জমাট রক্ষণের সামনে তারা ছিল বেশ অসহায়। ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে। শেষ পর্যন্ত 2-0 গোলে জয়ের উল্লাসে মাতে স্বাগতিক মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে।

0: এই জয়ের ফলে টুর্নামেন্টের সার্বিক সমীকরণ আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। গ্রুপ পর্বে গোল না খাওয়া মেক্সিকো নকআউটে নিজেদের ক্লিন শীট বজায় রেখেছে। তবে আজ রাউন্ড অব 32-এর বাকি ম্যাচগুলোতেও অপেক্ষা করছে বড় চমক, যেখানে রাত 10টায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড, আর রাত 2টায় বেলজিয়াম সেনেগাল। আগামীকাল সকাল 6টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনা।
1: গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ একরামস্তি ফুটবল একাডেমি সেমিফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে একরাম স্মৃতি ফুটবল একাডেমি 3-1 গোলে বগুড়া জেলাকে পরাজিত করেছে। আগামীকাল বিকেল 3টায় একই ভেন্যুতে ঠাকুরগাঁও SRFC ও টঙ্গী ফুটবল একাডেমির মধ্যে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হবে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়ামে বেলা 3টায় উদ্বোধনী ম্যাচে যাত্রাবাড়ি ঝটকা সংসদ খিলগাঁও ফুটবল একাডেমির মুখোমুখি হবে। 4 জুলাই প্রথম রাউন্ডে পূর্বাচল পরিষদের বিপক্ষে বিজি প্রেস, কল্লোলঙ্গার মুখোমুখি হবে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের, বিক্রমপুর কিংস চকবাজার কিংসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া 5 জুলাই কিং স্টার স্পোর্টস ক্লাব বিকেএসপির, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব গৌরীপুর স্পোর্টিং ক্লাবের এবং জাবিদ আহসান সোহেল ক্রীড়াচক্র টঙ্গী ক্রীড়াচক্রের বিপক্ষে খেলতে নামবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া অঙ্গনে আজ থেকে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। দ্বিতীয় মৌসুমে দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা শুরু হবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের জন্য তৌহিদ হৃদয়কে অধিনায়ক করে আজ 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আগামী সোমবার বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আগামীকাল ইংল্যান্ডের নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ওভালে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। এদিকে গতকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 13 ওভারে মাত্র 2 উইকেট হারে জয় নিশ্চিত করে। আগামী রোববার লর্ডসে ফাইনাল খেলার মধ্য দিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নটিংহ্যাম নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানছেন বেন স্টোকস। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? চোখের লেন্স খোলাটে হয়ে যাওয়ার নাম হল ছানি পড়া। এই ছানি সম্পর্কে আমাদের কম বেশি ভুল ধারণা রয়েছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের অপেক্ষাকৃত কম বয়সে ছানি হতে দেখা যায়। এমনকি ছানি হতে পারে ছোটদেরও। গর্ভবতী মায়ের কিছু জীবাণু সংক্রমণ হলে সন্তানের চোখে ছানি থাকতে পারে জন্ম থেকেই। তাই এ বিষয়ে আমাদের সকলের জানা থাকা উচিত এবং থাকা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় চোখের ছানি পড়ার কারণ ও চিকিৎসা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা। আর সাথে আছি আমি নাসিমা রাস্তার জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকে।
1: প্রথমেই আপনার কাছে জানতে চাই, চোখের ছানি পড়া এটি আসলে কি?
2: চোখের ছানি আমরা সাধারণত লেন্সের সাহায্যে যে কোনো কিছু দেখে থাকি, যেমন আমরা ক্যামেরা লেন্সের সাহায্যে ছবি তুলে থাকি। চোখেরও লেন্সটা যেটা আছে সেটার মাধ্যমেই আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু কোনো কারণে যদি এই লেন্স ঘোলা হয়ে যায় বা লেন্সের যে আবরণ যদি ঘোলা হয়ে যায়, তখন সেই কন্ডিশনকে বলা হয় ছানি রোগ বা ক্যাটারাক্ট।
1: চোখের ছানি পড়ার কারণগুলো কি কি?
2: ছানি পড়ার বিভিন্ন কারণ রয়েছে। যদি আমি শিশু বয়স থেকে বলি, তাহলে প্রথমে বলতে হবে যে জন্মগত ছানি। এছাড়া বয়স যত বাড়তে থাকবে, বাচ্চাদের বিশেষ করে আঘাতজনিত ছানিটা খুব বেশি দেখা যায়। তাছাড়া বয়স বাড়ার পরবর্তীতে মাঝামাঝি বয়সেও বিভিন্ন রোগ ব্যাধি, যেমন ডায়াবেটিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এছাড়াও বিভিন্ন ধরনের রোগ, রেটিনাইটিস পিগমেন্টোসা, নানাবিধ রোগের কারণে, গ্লুকোমা, এ সমস্ত রোগের কারণে ছানি পড়তে পারে। আর বয়স্ক মানুষের যে ছানি পড়ে সেটাকে আমরা বলি সিনাইল ক্যাটারাক্ট বা এজ রিলেটেড ক্যাটারাক্ট। সুতরাং ছানির এই যে বিভিন্ন বয়স ভেদে যে ছানিটা পড়ে, লেন্সটা যে ঘোলা হয়ে যায়, তারও আবার বিভিন্ন কারণ রয়েছে। তো এগুলো প্রতিটাই আমি পরবর্তী প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে এটাকে আমি বিস্তারিতভাবে বলব।
1: চোখে ছানি পড়ার লক্ষণগুলো কি?
2: চোখে ছানি পড়ার লক্ষণ, আসলে এখানে কোনো ব্যথা থাকে না, কোনো লাল হবে না, পানি পড়বে না, কিছু না। শুধু একটাই ছানি চোখের ভিতরে সাদা দেখা যাবে। বিশেষ করে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণের পরেই মা অথবা অপারেশনের সহায়তাকারী যিনি জন্মের পরেই চোখ মুছতে গিয়ে দেখলেন চোখের ভিতরে সাদা স্পট দেখা যায়, অর্থাৎ এই সাদা স্পট যখনই দেখা যাবে তখনই আমাকে ধারণা করতে হবে প্রথম পর্যায়ে যে এটা ছানি হতে পারে। তবে এই সাদা স্পট চোখে রেটিনার ডিজিজ, রেটিনোব্লাস্টোমা, বিদেশে যেটা খুব বেশি কমন পাওয়া যায় টক্সোক্যারিয়াসিস, আমাদের দেশে যেমন এন্ডোফথালমাইটিস, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, অর্থাৎ যদি স্বল্প মানে পূর্ণ বয়স্ক না হয়ে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, যদি জন্মকালীন তার বাচ্চার ওয়েট কম থাকে, অথবা জন্মের পরই ইনকিউবেটরে রেখে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হয়, তাহলে এই প্রিম্যাচুরিটির কারণে প্রিম্যাচুরিটি অফ রেটিনোপ্যাথি হয়ে থাকে, আর যার কারণে চোখের ভিতরে সাদা হতে পারে। তবে প্রথম এবং প্রধান কারণ হল কনজেনিটাল ক্যাটারাক্ট, অর্থাৎ বাচ্চাদের জন্মগত ছানি, এটা একটা। এর আবার বিভিন্ন কারণ আছে, সেটা হলো যে মায়ের যখন গর্ভে থাকে তখন মা হয়তো নিউট্রিশন যদি ডেফিসিয়েন্সিতে ভোগে সেটার কারণে হতে পারে, যদি বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে হতে পারে, এরকম নানাবিধ কারণ রয়েছে। এটা একটা হয়ে থাকে যে বাচ্চা জন্মের পর ঠিকমতো তার পুষ্টি ঠিকমতো হলো না, অথবা আঘাতের কারণেও তার চোখে ছানি পড়তে পারে। এইটা হলো বাচ্চাদের ক্ষেত্রেই সাধারণত হয়ে থাকে। আর গ্লুকোমা, অর্থাৎ চোখের প্রেশার বৃদ্ধিজনিত কারণে যদি ছানি পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সাদা স্পট দেখব। অর্থাৎ এই ছানি রোগের একটিমাত্র কারণ সেটা হল চোখের ভিতরে সাদা দেখা যাবে, অর্থাৎ হোয়াইট পিউপুলারি রিফ্লেক্স তাকে বলা হয়।
1: শিশুদের যে চোখে ছানি পড়ে, আমরা অনেকেই মনে করি যে বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ ব্যক্তির চোখে ছানি পড়বে, কিন্তু বাচ্চাদের তো চোখে ছানি পড়ার কথা নয়, এরকম একটি ধারণা আমাদের অনেকেরই রয়েছে। তো বাচ্চাদের যে চোখে ছানি পড়ে এটি কোন বয়সে পড়তে পারে বা এর লক্ষণগুলো কি কি?
2: প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং আমি মনে করি প্রশ্নটা খুবই দরকারি সবার জানা। চোখের দিয়েছে অথবা কোন ভাইরাল রোগে আক্রান্ত হয়েছে তাহলে তার জন্মগত ছানি হতে পারে। জন্মগত ছানি হলে জন্মের পরপরই আমরা যে চোখের ভিতরে সাদা দেখতে পারব এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক এটা আমরা ডায়াগনোসিস করে তার সঠিক ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এটা বয়স বলতে গেলে এটাই বলবো যে জন্ম থেকে এটা হতে পারে আর জন্মের পরেও ধীরে ধীরে ডেভেলপ করে, এজন্য এটাকে আমরা বলে থাকি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। আর আঘাতজনিত কারণে বাচ্চাদের হয়ে থাকে সেটাও একটা কারণ। পারিবারিক একটা রোগ আছে যেটা কনস্যানগুইনিয়াস ম্যারেজ অর্থাৎ মামাতো বোন, খালাতো বোন, ফুবাতো বোন, চাচাতো বোন, এই সমস্ত ক্লোজ রিলেশনের মধ্যে যদি বাবা মার বিবাহ হয় তাহলে সেই বাচ্চা রেটিনাইটিস পিগমেন্টোসা একটা রোগ হয়। আর এই রেটিনাইটিস পিগমেন্টোসার কারণেও কিন্তু চোখে বাচ্চাদের ছানি পড়ে। আর রেটিনোপ্যাথি বা প্রি ম্যাচুরিটি, যেটা ইতিপূর্বে আমি বললাম যে জন্মের আগে যদি পূর্ণবয়স্ক বাচ্চা জন্মগ্রহণ না করে অর্থাৎ জন্মের সময় তার ওয়েট কম থাকে অথবা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন সে ইনকিউবেটরে থেকে দেয় তাহলে বাচ্চাদের এই ছানিটা পড়তে পারে। আর এই ছানি যদি যথাসময়ে অপারেশন না করা হয়, এর চিকিৎসা একমাত্র অপারেশন। আমাদের দেশের অভিভাবকদের একটাই ধারণা যে এই ছানি বাচ্চা বড় হোক আমরা পরবর্তীতে করব। এই বিপত্তিটা কিন্তু আসলে এখানেই, আসলে এই অপারেশনটা যত দ্রুত সম্ভব এটা করা উচিত। আমরা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট সহ দেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে চক্ষু বিশেষজ্ঞ, বিশেষ করে শিশু চক্ষু বিশেষজ্ঞ রোগগণ আমরা এই অপারেশন করে থাকি। এটা 3 মাস বয়স থেকে শুরু করে

0: যত তাড়াতাড়ি করা যায় তার ফল ভালো। যদি অপারেশন যথাসময়ে না করা যায় তাহলে তার যে দৃষ্টিশক্তির ডেভেলপমেন্ট এটা হয় না এবং ভবিষ্যতে এটার কারণে স্থায়ীভাবে দৃষ্টিহানি ঘটে থাকে।
1: চোখে ছানি পড়লে আমরা জানি যে অপারেশনই করতে হয়, এর বিকল্প কোনো পথ নেই। এখন কি এমন কোন মেডিসিন আমরা পাই যে মেডিসিনটি যদি আমরা সেবন করি বা চোখে যদি ড্রপ দেই তাহলে সেই ড্রপের মাধ্যমে আস্তে আস্তে করে প্রাথমিক পর্যায়ে যদি ছানিটা থাকে তাহলে সেটি পরিষ্কার হয়ে যাবে?
0: এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী। আসলে আগে এই ধরনের কোন চিকিৎসা ছিল না, ছানি অপারেশন করে সাত দিন একটানা বিছানায় শুয়ে থাকতে হতো। সুখের বিষয় যে এখন ছানি কোন রোগ বলে আমরা চিকিৎসকরা মনেই করি না, পাঁচ দশ মিনিটেই অপারেশন করে এটা আমরা শেষ করে দেই এবং অপারেশনের পরে লেন্স দেই, অপারেশনের পরে রোগী হাইটে বাড়ি চলে যেতে পারে এবং সেখানে ইঞ্জেকশনও দিতে হয় না, এত সহজ পদ্ধতি হয়েছে। তারপরেও মানুষের একটা আশা যে ওষুধ অপারেশন না করে যদি ওষুধের মাধ্যমে ভালো হতো। এই বহুত গবেষণা করার পর দুইটা ওষুধ আমরা এখন ডিটেক্ট করতে পেরেছি বা আমরা এখন প্রেসক্রিপশনও করি, সেটা হলো অ্যান্টি, দেখা গেছে যে অ্যান্টি অক্সিডেন্টের অভাবে এই ছানি রোগটা বেশি হয়ে থাকে, তাই অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট হিসেবে আমরা ক্যাপসুল, বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট ক্যাপসুল ব্যবহার করে থাকি, যেমন রেক্স, আইগোল্ড, অপ্টাগোল্ড, এরকম কিছু কিছু মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। আর এক ধরনের ড্রপ বের হয়েছে যেটা আমরা ফ্যাকোভিট অথবা ভিটাফল এই জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। তাতে দেখা যায় যে ছানি কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়ে যায়, হয়তো ছানিটা আর পাতলা হয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ছানি যাতে না বাড়ে যেটুকু হয়েছে ওখানেই স্টপ হয়ে যায়, হল্ট হয়ে যায়। সুতরাং এটা একটা অত্যন্ত সুখবর এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে আমার দেশবাসী জানতে পারলেন, এটা আশা করি খুব একটা ভালো প্রশ্ন।
1: একটু যদি বলেন যে চোখের ছানি অপারেশনের পরে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়?
0: চোখের ছানি অপারেশনের পর আমরা খুব বেশি যেটাকে জোর দিয়ে থাকি সেটা হলো চোখে পানি লাগাতে নিষেধ করি, যে এক মাস চোখে পানি দিবেন না, অর্থাৎ পানিবাহিত কোন জীবাণু যাতে আমরা যে অপারেশন করে লেন্স ঢুকাই বা মেশিন দিয়ে যে অপারেশন করি অথবা মেশিন ছাড়াও যে অপারেশন করি সেই একটা সাইড দিয়ে ঢুকতে হয়, তো যখন আমরা ঢুকবো ওই জায়গাটা তো হিল হইতে একটু সময় লাগে, আর সেই সময় যদি চোখে পানি যায় আর পানি বিবাহিত কোন জীবাণু চোখের ভিতরে যায় তাহলে এন্ডোফথালমাইটিস একটা রোগ হয়, সেই রোগে চোখের দৃষ্টিহানি ঘটে যেতে পারে, তাই চোখে পানি দিয়ে আমরা নিষেধ করি। আর এছাড়া আমরা একটা কালো চশমা পড়তে বলি, তাতে দুইটা জিনিস হয়, একটা হলো যে হঠাৎ মনের অজান্তের জন্য হাত দিয়ে ডলাডলি করে ওই যে যে ক্ষতস্থানটা যেন আবার রিওপেন না হয়, এক নম্বর। দ্বিতীয়ত হলো এই সূর্যের আলোটা যাতে চোখে বেশি সমস্যা না করে, যেহেতু দীর্ঘদিন আলো পড়ে নাই চোখে রেটিনাতে, তাই ধীরে ধীরে সহনীয় করার জন্য আমরা একটা কালো চশমা ব্যবহার করতে বলি মূলত।
2: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়া ইকা রাব্বি শাকিয়া, হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: মূলত এগুলোই করা। আর অ্যালার্জি জাতীয় খাবারগুলোকেও আমরা একটু অ্যাভয়েড করতে বলি, কারণ অ্যালার্জি হলে তখন তো মনের অজান্তি হয়, হাত চলে যাবে চোখে। এগুলোই মূলত কারণ।
5: সতর্কতা অবলম্বন করতে হয়। চোখের ছানি প্রতিরোধে আপনার পরামর্শগুলো যদি একটু বলতেন।
4: চোখের ছানি প্রতিরোধে আসলে খুব বেশি একটা কিছু করণীয়, বিশেষ করে এজ রিলেটেড যেটা সেটা কিছু করণীয় নেই। তবে যেগুলো জন্মগত ছানি সেক্ষেত্রে মাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে গর্ভকালীন যথেচ্ছ ওষুধ ব্যবহার করা উচিত না,
5: অবশ্যই চিকিৎসকের
4: পরামর্শ ছাড়া। আর একটা জিনিস হলো যে ডায়াবেটিস যদি থাকে কোন রোগীর, তাহলে অবশ্যই ডায়াবেটিস যদি না করা হয়, এই ডায়াবেটিসের প্রতিক্রিয়ায় কিন্তু চোখে ছানি পড়ে। যদি কোন রোগীর চোখে গ্লুকোবা অর্থাৎ চোখে প্রেশার বৃদ্ধি থাকে, তাহলে সেটা যথাসময়ে প্রেশারটাকে কন্ট্রোল করা উচিত, অন্যথায় এই গ্লুকোমার সাইড ইফেক্ট হিসেবে কিন্তু ছানি পড়তে পারে।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রথমেই মোহাম্মদ মেহেদি হাসান আমাদেরকে লিখেছেন দিনাজপুর থেকে, বলেছেন চোখে ছানি পড়লে মেডিসিন খেলে কি ভালো হয়ে যায় নাকি অপারেশন করতে হবে, আর চোখে ছানি পড়লে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে।
4: চোখে ছানি পড়লে এর প্রধান এবং প্রথম চিকিৎসা হলো যদি আর্লি স্টেজে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কারণে হলো, যদি ডায়াবেটিসের কারণে হয় তাহলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করব, যদি আঘাতজনিত সমস্যা হয় তাহলে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করব, যদি গ্লুকোমা রোগের কারণে বা চোখের প্রেশার বৃদ্ধিজনিত রোগের কারণে হয় তাহলে সেটাকে কন্ট্রোল করব, তাহলে ছানি রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর যদি ছানি হয়ে যায় তাহলে ঘন হয়ে গেলে সেই ক্ষেত্রে অপারেশন করে নেওয়াটাই উত্তম। এখন অপারেশনের পরপরেই আমরা অপারেশনের সাথেই কিন্তু ওই লেন্স ইমপ্লান্ট করি, যে কোনো ধরনের

0: সেটা বাংলাদেশে হোক ইন্ডিয়া হোক, লেন্স আমরা ইমপ্ল্যান্ট করি। ফলে পরবর্তীতে আগে যেমন মোটা চশমা ব্যবহার করতে হতো, এখন আর চশমা ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
1: এরপরে আমাদেরকে প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ আয়নাল হক, তিনি লিখেছেন নাটোর থেকে, আর বলেছেন চোখে ছানি পড়ার প্রধান কারণগুলো কি।
0: চোখে ছানি পড়ার প্রধান কারণ যে মাতৃগর্ভ থেকে যে ছানিটা হয়, অর্থাৎ জন্মগত ছানি, তার প্রধান কারণ হল মায়ের গর্ভকালীন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। অর্থাৎ যদি গর্ভকালীন সময়ে মা যথেচ্ছ ওষুধ ব্যবহার করেন, বিশেষ করে আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে, এই স্টেরয়েডটা কিন্তু চোখের জন্য ছানির জন্য অত্যন্ত একটা মারাত্মক। এছাড়াও অন্যান্য ওষুধ থেকেও কিন্তু হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ ব্যবহার করা উচিত নয় গর্ভকালীন সময়ে।
1: আমাদেরকে লিখেছেন মোহাম্মদ আতিক, তিনি বলেছেন রংপুর থেকে, চোখে ছানি পড়া এটি কোন বয়সে বেশি হয়ে থাকে এবং কোন ধরনের খাবার খেলে চোখে ছানি পড়বে না বা চোখের ছানি চোখটা ভালো থাকবে।
0: ধন্যবাদ, প্রশ্নটা আসলে এটাও দরকারি একটা প্রশ্ন। খাবারটাই মেইনলি বিষয় একটা, যে এখানে যদি অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার, অর্থাৎ সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, প্রচুর পরিমাণে পানি, দুধ, ছোট মাছ, পাকা পেঁপে, গাজর, আমড়া, এই জাতীয় খাবার যদি খাওয়া যায়, যদি যে রেডিয়েশনের হাত থেকে রক্ষা পাওয়া যায়, অর্থাৎ যারা ওয়েল্ডিং করেন তারা যদি প্রোটেক্টিভ শিল্ড ব্যবহার করেন, তাহলে ওই রে থেকে যে ছানি পড়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে সেই ছানিটা পড়বে না। তো এই সমস্ত সতর্কতা অবলম্বন করাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে এত সুন্দর তথ্যগুলো জানানোর জন্য এবং শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আগামীকাল শুরু হচ্ছে HSC ও সমমান পরীক্ষা। তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিটিভির মিডিয়া প্ল্যাটফর্ম চালু, সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে ICU স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট। এবং ফিফা বিশ্বকাপে আজ রাত 10:00 DR কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড এবং 2:00 সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আগামীকাল সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,614 জন ছাত্রী রয়েছে। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 2,697টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় CCTV ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন বলেন, এবছরের HSC ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করতে 1980 সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়মে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোন ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ প্রশাসনকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুয়া খবর ছড়ালে সাইবার আইনের আওতায় তাদের আইনের মুখোমুখি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি NICAR 3টি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছেন। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুড়া এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে NICAR-এর এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। NICAR-এর প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গুড়া উপজেলা, আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং চট্টগ্রামের হাটহাজারী থানা। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলি থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গিচর অংশের নির্মাণ কাজ চলছে। এই পথে 45% কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৃত্তাকার এই রিং রোড নির্মাণ হলে ঢাকা, সিলেট, ঢাকা, মাওয়া ও ঢাকা চট্টগ্রামে যেতে রাজধানীর ভেতরে সড়কপথ ব্যবহার করতে হবে না। এতে শহরের যানবাহনের চাপ কমবে, একই সঙ্গে যানজটও কমে আসবে। এছাড়া একইভাবে ঢাকা শহরকে ঘিরে যে 110 কিলোমিটারের নদীপথ রয়েছে সেটি চালু করা গেলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে বলে বৈঠকে তুলে ধরা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি।
2: বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার যতগুলি উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনাদের এই প্রান্তিক কণ্ঠস্বরের মতো প্ল্যাটফর্মের আবির্ভাব একটি নতুনভাবে গুরুত্বপূর্ণ উন্নতি বলে আমরা গ্রহণ করি এবং তথ্য

0: ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম।
1: এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন জেডআরএফ এর সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান নগর ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যবধান ঘোচাতে দেশজুড়ে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ স্থাপনের আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, জনসংখ্যার 68-70% গ্রামে বাস করেন, সুতরাং আইসিইউ সহ জরুরি পরিষেবা সম্প্রসারণ করতে হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাংলাদেশের হাসপাতালগুলোতে কেবল শয্যার সংকট নয়, বরং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যাপক ঘাটতি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ডাক্তার জুবাইদা দেশের প্রতিটি প্রান্তে জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রুখতে 30 জুন জাতীয় সংসদে সর্বসম্মতিতে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে জুয়ার জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পাশ করা এই আইনকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে আইনের বাস্তব প্রয়োগ করতে পারলে কেবল আইন থেকে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশের মাধ্যমে বাতিল হল 1867 সালের প্রায় 150 বছরের পুরনো দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 আইন। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, ভিপিএন, মিরর সাইট, ডিজিটাল ও ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী 14 ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইনে 24টি বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, জুয়ার করার গ্রাসে তলিয়ে যাচ্ছে পরিবার থেকে পুরো গ্রামও। এই আইন বাস্তবায়ন করা গেলে এই প্রবণতা কমবে।
3: অনলাইন জুয়ার যে মাধ্যমগুলো আমাদের দেশে চর্চা আমরা হতে দেখেছি, সেগুলো বন্ধ করার প্রশ্নে সংসদে যে আইনটি পাশ করেছে এটি একটি ভালো উদ্যোগ। কারণ অফলাইনের যে এখন অনলাইনে জুয়ার যে বিভিন্ন ধরন এবং এর যে চর্চা শুরু হয়েছে, এটি বিভিন্ন মানুষকে যেরকম সর্বশান্ত করছে, পরিবারগুলোতে আর্থিক অনিশ্চয়তা বা সংকট তৈরি করছে, সেখান থেকে সম্পর্কগত ভাঙন তৈরি হচ্ছে।
2: তবে এই আইনের বাস্তব সুফল এর বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিশ্চিতের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
3: যখন এই আইনের বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন আমাদের সেই বাস্তবায়নের সূচকে আমাদের বা দেশের অবস্থান খুব একটা বেশি সন্তোষজনক নয়। আইন যথাযথভাবে বাস্তবায়ন করে এই অনলাইন জুয়া কেন্দ্রিক যে অপরাধমূলক তৎপরতাকে নিয়ন্ত্রণ করার জন্য যা প্রয়োজন সরকার সেটি করবে।
2: নতুন আইনে অনলাইন বেটিং পরিচালনা এবং বাজিকরদের সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রেখে কাজ করার জন্য ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান

0: জানান। রাষ্ট্রপতি বলেন, আইন, সাংবাদিকতা, বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জাফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট আয়োজিত এক সেমিনারে কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অনলাইন ভিত্তিক সচেতনতা জনসচেতনতামূলক প্রচারণার আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক হামলার দশম বার্ষিকীতে নিহতদের স্মরণে আজ নিজ বাসভবনে স্মরণানুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো। ওই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, ধর্মীয়, আদর্শিক বা অন্য কোন কারণেই সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেওয়া যায় না। তিনি আরও বলেন, এ ধরনের শক্তির বাংলাদেশে কোন স্থান নেই এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে তাদের কখনোই সুযোগ দেওয়া হবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের জুলাইয়ে দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনের ঘটনা স্মরণ করছে জাতি। ওই বছর কোটা আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যেই গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনার প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। গোটা আন্দোলনকালকে জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা বর্ষা আন্দোলন হিসেবে অভিহিত করা হয় এবং 5ই আগস্টকে ডাকা হয় 36 জুলাই নামে। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। এই প্রতিবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী ও রাজনৈতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকারের জারি করা 2018 সালের সার্কুলারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় পূর্ববর্তী কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যার ফলশ্রুতিতে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্দোলনে গতি সঞ্চার হয়। জুলাই গণ অভ্যুত্থানের সূচনা মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গৌরব, ঐতিহ্য আর গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা ঢাকা বিশ্ববিদ্যালয় উদযাপন করছে 105তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটি পদার্পণ করল 106 বছরে। সকালে টিএসসি প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কেটে এবং বন্যাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: একটি বিশ্ববিদ্যালয় যার ইতিহাস জড়িয়ে আছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রাম এবং রাষ্ট্র গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে, শতবর্ষের গৌরবময় পথচলা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পা রাখল 106 বছরে। 105তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই প্রাণচঞ্চল হয়ে ওঠে ক্যাম্পাস। জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও বর্ণিল ব্যানার প্লেকার্ড হাতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের অংশগ্রহণে বের হয় আনন্দ শোভাযাত্রা। পরে টিএসসি প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ি এবং কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জ্ঞান চর্চার পাশাপাশি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
2: গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে, তাদের রোল, অবদান অনস্বীকার্য। পৃথিবীর মানচিত্রে আর কোন দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
1: শিক্ষার্থীরা জানান, আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র্যাঙ্কিংয়েও আরও এগিয়ে যাবে।
3: ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া, এটা একটু উন্নয়ন করা গেলে ভালো হয়। শিক্ষার্থীদের হচ্ছে পড়াশোনার মানোন্নয়নটা আরেকটু দরকার। আবার স্টুডেন্টের বাসস্থানের একটা সমস্যা থেকেই যায়, বেশিরভাগ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই সমস্যাটা ওরা বেশি ফেস করতেছে।
1: দিনব্যাপী কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুনর্মিলনী। উৎসবমুখর পরিবেশে প্রিয় ক্যাম্পাসের প্রতি ভালোবাসা আর গর্বের অনুভূতি ভাগাভাগি করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক অধিকার রয়েছে এবং এর মাধ্যমে 150 বছরে পুরনো নীতিটি বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা নাকচ করা হয়েছে। 6-3 সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে প্রধান বিচারপতি জন রবার্টস রায় দেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থানকারী পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুরা 4-10 সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক হবে। এই রায় ট্রাম্পের অভিবাসন কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা, তবে মানবাধিকার গোষ্ঠীগুলো একে স্বাগত জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, তেহরান তার জনগণের বিরুদ্ধে যে কোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। তিনি আজ এক এক্স পোস্টে এই সতর্কতা দেন। আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটন ইসরায়েলকে সংযত রাখবে মর্মে মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন। যদি ইসরায়েলি নেতারা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে তবে ইরান তাদের শিক্ষা দেবে। এদিকে সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে একমত হতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান আজ দোহায় কারিগরি আলোচনা করেছে। মার্কিন ইরানি সিনিয়র আলোচকরা মুখোমুখি বৈঠক করবেন না। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ মানে রোমাঞ্চ, আর নক আউট পর্ব মানে বাঁচামরার লড়াই, যেখানে একটি ভুলই ডেকে আনতে পারে বিদায় ঘণ্টা। আজ রাউন্ড অফ 32 এর হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল বিশ্ব ফুটবলের পরাশক্তিরা, মেক্সিকো সিটি থেকে নিউ জার্সি। ফুটবল জোয়ারে কাঁপল উত্তর আমেরিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দিনের প্রথম ম্যাচে নিউজার্সির মাঠে মুখোমুখি হয়েছেন টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্স ও ইউরোপের লড়াকু দল সুইডেন। তবে মাঠের লড়াইয়ে আজ কেবলই ছিল ফরাসিদের দাপট। ম্যাচের শুরু থেকে সুইডিশ রক্ষণভাগকে ব্যস্ত রাখে কিলিয়ান এমবাপের দল। নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিনিশিং এর সুইডেনকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ফরাসিরা। অন্যদিকে মেক্সিকো সিটিতে ঘরের মাঠে ইতিহাস পুনর্লিখনের লক্ষ্য নিয়ে মাঠে ছিল সহ আয়োজক মেক্সিকো। প্রতিপক্ষ ছিল লেটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডর। ম্যাচের 22 মিনিটেই স্টেডিয়ামকে উল্লাসে মাতান জুলিয়ান ইকুইনিয়াস। তার দর্শনীয় গোলে 1-0 এগিয়ে যায় এল ফিওরা। ঠিক 9 মিনিট পর 31 মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার রবিউল জিমেনস জাল খুঁজে নিলে ব্যবধান দ্বিগুণ হয়। পুরো ম্যাচ ইকুয়েডরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর জমাট রক্ষণের সামনে তারা ছিল বেশ অসহায়। ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিয়েরো হিনকাপিয়ে। শেষ পর্যন্ত 2-0 গোলে জয়ের উল্লাসনাতে স্বাগতিক মেক্সিকো। অপরদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে নরওয়ে। এই জয়ের ফলে টুর্নামেন্টের সার্বিক সমীকরণ আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে। গ্রুপ পর্বে গোল না খাওয়া মেক্সিকো নক আউটে নিজেদের ক্লিন শীট বজায় রেখেছে। তবে আজ রাউন্ড অব 32-এর বাকি ম্যাচগুলোতেও অপেক্ষা করছে বড় চমক, যেখানে রাত 10টায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড, আর রাত 2টায় বেলজিয়াম সেনেগাল। আগামীকাল সকাল 6টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনিয়া।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিডিপির মিডিয়া প্ল্যাটফর্ম চালু, সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জেলা পর্যায়ে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের আহ্বান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমানের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট। এবং ফিফা বিশ্বকাপে আজ রাত 10টায় ডিআর কঙ্গোর মোকাবেলা করবে ইংল্যান্ড এবং 2টায় সেনেগালের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি সুমাইয়া খান। আজ থেকে শুরু হল অর্থবছর 2026-27। গতকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ করা হয়েছে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার গুরুত্ব দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের এটাই প্রথম বাজেট। গত 11 জুন জাতীয় সংসদে চলতি অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় এ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বস্তুত একটি বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এ বাজেটের অন্যতম লক্ষ্য, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পঞ্চাশাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। সরকার বিনিয়োগ, পরিবেশের উন্নয়ন এবং বেসরকারি খাতের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 3R রিকভারি অ্যান্ড স্টাবিলাইজেশন, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন কৌশল বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। 1-5 বছরের মধ্যে ধাপে ধাপে এই কৌশল বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে যেসব সংশোধনী আনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগামী পাঁচ অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বর্তমানে 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4,00,000 টাকা করা, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ এড়াতে বিনিয়োগের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সংক্রান্ত প্রস্তাব প্রত্যাহার করা, বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে এবং বন্ধন দলিল ও নামজারি নিবন্ধনের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর হার বিদ্যমান 10% থেকে কমিয়ে 5% করা ইত্যাদি। এছাড়া স্বাস্থ্য খাদ্যসহ বিভিন্ন খাতে বেশ কিছু আমদানি করা পণ্য ও যন্ত্রাংশের ওপর শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার বা হ্রাস করা হয়েছে। সার্বিকভাবে বলা যায় বাজেটে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য সহজ কর ব্যবস্থা চালু করা হয়েছে। এর পাশাপাশি আবগারি শুল্ক আরোপের ক্ষেত্রে ব্যাংকে গ্রাহকের আমানতে সীমা 3,00,000 থেকে বাড়িয়ে 4,00,000 করা, সঞ্চয়পত্রে মুনাফার ক্ষেত্রে অগ্রিম আয়করের টাকা ফেরত দেওয়া এবং সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে পাশ করা বাজেটে। আগামী এক বছরের এই বাজেট কিভাবে বাস্তবায়িত হবে তার সুস্পষ্ট একটি পথ নির্দেশনা রাখা হয়েছে বাজেটে। টানা পাঁচ বছরের বেশি সময় ধরে নানা ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশের মানুষ। তাদেরকে স্বস্তি দিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বাজেটের বাজেটের নাম দিয়েছেন গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। সকলের প্রত্যাশা, বিএনপি তার মেয়াদকালে এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে সেই অভিযাত্রা সফলতার সঙ্গে সম্পন্ন করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ এবং ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজনমালার এখনকার নিবেদনে আপনাদের জন্য রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন দীপঙ্কর মজুমদারের কণ্ঠে, গীতিকার মাহমুদুল হক।

শ্রোতা বন্ধু, মাহমুদুল হকের কথায় দীপঙ্কর মজুমদারের কণ্ঠে এই গানটির মধ্য দিয়েই শেষ করব মিডিয়ামওয়েবের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান শুনলেন মিডিয়ামওয়েব 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে যাব NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধু, মাহমুদুল হকের কথায় দীপঙ্কর মজুমদারের কণ্ঠে এই গানটির মধ্য দিয়েই শেষ করব মিডিয়াম ওয়েবের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েব 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র এফএম 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে যাব এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধু, মাহমুদুল হকের কথায় দীপঙ্কর মজুমদারের কণ্ঠে এই গানটির মধ্য দিয়েই শেষ করব মিডিয়াম ওয়েবের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েব 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জীবন্তিকা বৃক্ষরোপণ শুনবেন বেলা 2:50, রচনা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15 এবং রাত 9:20 FM 88.8 MHz। বর্ণালী

0: আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন দুপুর 12:30 এস এম বাহলুল করিমের কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান শুনতে পাবেন যথারীতি সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05 এবং বিকেল 4:05। পাঁচমিশালী গান শুনবেন বিকেল 3:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20 কৃষ্ণা ব্যানার্জির কণ্ঠে এবং চৈতালী রায়ের কণ্ঠে শুনবেন বেলা 2:30। বাউল গান শুনবেন বেলা 2:40 গোপাল দেবনাথের কণ্ঠে। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধ্যে 6:10। এছাড়া পল্লীগীতি শুনবেন বিজন দেবনাথের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্জ এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। জানিয়ে দেওয়া হলো আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ومن أحسن

شيئاً ولا تستوي الحسنة ولا السيئة ادفع

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: শ্রোতা বন্ধু, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের সমস্ত আয়োজন। আজ এ পালার অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।